সুমনা ভট্টাচার্যের কণ্ঠে শুনলাম ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা। বাড়িধারা শব্দটা খুব সুন্দর। এরপর কবির সুমনের কণ্ঠে আমার নিষিদ্ধ রাতেরও বাদল ধারা।

গানটা শুনলাম সুগত মজুমদারের কণ্ঠে এবং উইদাউট এনি ইনস্ট্রুমেন্ট, একটু অন্যরকম উপস্থাপনা। এরপর সমৃতা,

আমরা গানটা শুনলাম শ্রেয়া গোঠাকুরতার কণ্ঠে। আজকের আনন্দধ্বনি শেষ গান রেজওয়ানা চৌধুরী বন্যা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: আজ সকালে মেঘ ভারী, আকাশ জুড়ে পায়চারি, সকাল আজ বৃষ্টি ভেজা, বৃথা বুঝি রোদ ঘোজা, গাছের পাতায় হেল্লোল, ভেজা পাখির কল্লোল, মানছি আজ ছুটি ছুটি, বৃষ্টির ফোঁটা লুটোপুটি, পাশ ফিরে শুলেন যে এফএম গোল্ড অন করে, বন্ধু আপনার দিনটি কাটুক গানের সুরে ভরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে আপনাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছে শুরু প্রভাত বিনা।

সোমবারের সকালে আপনাকে 100.1 FM গোল্ডে স্বাগত। সুপ্রভাত। প্রথমেই জানিয়ে দিয়েছি, আর আজ সোমবার মানে শিবের বার। কিছু কথা হবে আমাদের প্রিয় মহাদেবকে নিয়ে, একটা গল্প বলবো আপনাদের, আর তারপরে আজকের জন্মদিনের শুভেচ্ছা। সবটুকু নিয়ে সাজানো আজকের প্রভাত বিনা। হিন্দু ধর্মে প্রতিটি দেবতার পুজো করার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। যেভাবে শঙ্খ ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এবং শঙ্খ থেকে জল নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, কিন্তু মহাদেবের পূজোয় শঙ্খ ব্যবহার করা হয় না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শঙ্খকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। যে কোনো ধরনের পূজোই হোক, প্রতিটি পূজোয় আরতি করার পর সকলের গায়ে শঙ্খের জল ছিটিয়ে দেওয়া হয়। কিন্তু কি কারণে দেবাদিদেব মহাদেবকে শঙ্খের জল দেওয়া হয় না, বা মহাদেবের যে পূজো সেই পূজোয় শঙ্খ বাজানো হয় না, তা আমরা অনেকেই হয়তো সেভাবে জানি না। তবে শিব পুরাণে এর উল্লেখ রয়েছে। হিন্দু শাস্ত্র মতে শিবের মাথার উপরের দিকে কোথাও কখনো শঙ্খ রাখতে নেই। শঙ্খের জল যেন শিবের মূর্তি বা শিবলিঙ্গে কোথাও না পড়ে তা লক্ষ্য রাখা দরকার, না হলে বিপদ ঘটে যেতে পারে। না, পূজার নিয়ম কানুন এসব শেখানো আমার উদ্দেশ্য নয়। যে নিয়ম আমরা মানি তার পিছনে শাস্ত্রের কি কারণ রয়েছে সেটুকু অনুসন্ধান অথবা সত্যের অনুসন্ধান করাই আমার উদ্দেশ্য। একটি গান শুনি শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এবং প্রথম গানটি আমরা শুনেছিলাম কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে। এই গানের ওপারে ফিরে আসছি গল্পের বাকি অংশটুকু নিয়ে।

একদা শ্রী রাধা গোলকধামে ছিলেন না। সে সময় নিজের সখী বিরজার সঙ্গে বিহার করছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এবার সেই স্থানে পৌঁছে যান রাধা। কৃষ্ণকে বিরজার সঙ্গে বিহার করতে দেখে ক্রুদ্ধ হন এবং ক্রোধ বশত রাধিকা বিরজার উদ্দেশ্যে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা শুনে বিরজা লজ্জিত হয়ে পড়েন। তারপর লজ্জাবশত নদী রূপ ধারণ করে প্রবাহিত হতে শুরু করেন বিরজা। রাধার নিষ্ঠুর শব্দ শুনে কৃষ্ণের বন্ধু সুদামাও কষ্ট পান। ক্ষোভে তিনি রাধার সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। সুদামার এহেন আচরণে ক্রুদ্ধ রাধা তাকে দানব রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে বসেন। রাধারানীর অভিশাপের প্রভাবেই সুদামা শঙ্খচূর নামক দানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই শঙ্খচূর আসলে শিব পুরাণের কিংবদন্তি অনুসারে রাক্ষস রাজা দম্ভের কোনো সন্তান ছিল না। সন্তান লাভের জন্য তিনি ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করেছিলেন। অসুর রাজার কঠোর তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু তাকে বর চাইতে বললেন। তখন দম্ভ বলবান পুত্রের বর চাইলেন। বিষ্ণুজিও বললেন তথাস্তু এবং অদৃশ্য হয়ে গেলেন। এরপর দম্ভের একটি পুত্র জন্মায় যার নাম ছিল শঙ্খচূর। এই শঙ্খচূর আবার ব্রহ্মাজিকে খুশি করার জন্য পুষ্করে কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মদেব শঙ্খচূড়কে দেবতাদের কাছে অজেয় হওয়ার বর দিলেন। ব্রহ্মাজি তাকে শ্রীকৃষ্ণ কবচ অর্থাৎ কৃষ্ণের বর্ম দেন এবং ব্রহ্মার ধর্মধ্বজ কন্যা তুলসীকে বিয়ে করার আদেশ দিয়ে অন্তর্হিত হন। ব্রহ্মার আদেশে তুলসী ও শঙ্খচূড়ের বিবাহ সম্পন্ন হয়। এতক্ষণ গল্পটা বেশ ভালো চলছিল, কিন্তু এরপরেই তো গোল বাঁধবে। কি সেই গোল শুনবো তো, তবে তার আগে শম্পা কুণ্ডুর কণ্ঠে শুনবো শিববন্দনা। ফিরে আসছি তারপর। শুনছেন তানিয়ার সঙ্গে 100.1 FM করলে প্রভাত বিনা।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

অনুপ ঘোষালের কণ্ঠে আমরা শুনছিলাম একটি অপূর্ব শিবির গান। এবং আজ প্রভাত বীণায় আমরা কথা বলছি মহাদেবের এক লীলা নিয়ে। শুধু মহাদেবের লীলা বললে বোধ হয় ভুল হবে, এ হচ্ছে হরি আর হরের মিলিত লীলা। তারপর শুনুন কি হলো। শঙ্খচূড়ের তো তুলসীর সঙ্গে বিয়ে হয়ে গেল, এবার ব্রহ্মাজির বর পেয়ে শঙ্খচূড়ের অহংকার বোধ অনেক বেড়ে যায়। সেই অহংকারে ত্রিভুবনে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। শঙ্খচূড়ের কাছে হেরে গিয়ে স্বর্গের সব দেবতারা বিষ্ণুর কাছে যান এবং সাহায্য প্রার্থনা করেন। কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং দম্ভকে বলবান পুত্রের বর দিয়েছিলেন, এই কারণেই বিষ্ণু শঙ্করের শরণাপন্ন হয়েছিলেন। তারপর শিব দেবতাদের রক্ষা করতে এগিয়ে আসেন, কিন্তু এখানেও কিছু বাধা রয়েছে। শ্রীকৃষ্ণ কবচ এবং তুলসীর পূর্ণ ধর্মের কারণে শিব ও শঙ্খচূড়কে প্রথমে হত্যা করতে অসমর্থ থাকেন। তারপর কি হলো শুনুন। ওই যে বললাম হরি আর হরের এক অপূর্ব পবিত্র রহস্যময় পরিকল্পনা হলো। কি পরিকল্পনা? শঙ্খচূড়ের শক্তির দুটি গোপন রহস্য ছিল। এক, ব্রহ্মার দেওয়া সেই কৃষ্ণের যে বর্ম শ্রীকৃষ্ণ কবচ এবং তুলসীর অটুট সতীত্ব। এই কথা জেনে শিব এবং বিষ্ণু একটি দ্বিমুখী রণকৌশলে সম্মত হলেন। ভগবান শিব শঙ্খচূড়কে বিভ্রান্ত রাখার জন্য যুদ্ধে অবতীর্ণ হলেন, অপরদিকে স্বয়ং ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সঙ্গে মিলিত হলেন। ফলে শঙ্খচূড়কে রক্ষাকারী আদ

কার্তিক যে ঢালটা দেওয়া হয়েছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু যখন তুলসীর কাছে রয়েছেন, শিব তখন তার ত্রিশূল দিয়ে শঙ্খচূড়কে বধ করে দিলেন। এবং বিশ্বাস করা হয় যে সেই শঙ্খচূড়ের যে হার, শরীরের হার, সেখান থেকেই নাকি শঙ্খের জন্ম হয়েছিল। এবং তিনি বিষ্ণুর প্রিয় ভক্ত ছিলেন, সেই কারণেই ভগবান বিষ্ণুকে শঙ্খ দিয়ে জল নিবেদন করা অত্যন্ত শুভ। তবে তাঁকে বধ করা, মহাদেবের পূজোয় শঙ্খের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এ কথা আপনি জানতেন কি? এই গল্প, এই পৌরাণিক যে ব্যাখ্যা রয়েছে তা কি আপনার জানা ছিল? যদি জানা থাকে তাহলে সেটাও জানাতে পারেন, যদি জানা না থেকে থাকে তাহলে সেটাও তানিয়াকে জানাতে পারেন। কোথায় জানাবেন? 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের আজকের পোস্টে কমেন্ট করে। ফিরে এসে আরও একটি গল্প বলবো, ততক্ষণ কানে কানে গানে গানে অনুরাধা পড়োয়া।

0: রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আমরা জানি যে ভোলানাথ অল্পেই সন্তুষ্ট হন, একটু জল বেলপাতা আর ভক্তি ভরে তাঁর আরাধনা করলেই তিনি সন্তুষ্ট হন। কিন্তু জানেন কি, শাস্ত্রে এমন কিছু ফুলের উল্লেখ রয়েছে যা শিব পুজোয় একেবারেই নিষিদ্ধ, বিশেষ করে যখন মহাশিবরাত্রি হয়, সেই সময় তো একেবারেই অনুচিত। আমরা জানি যে এই বর্ষাকালে কালচে সবুজ পাতার মাঝখানে শ্বেত শুভ্র কেতকী ফোটে, আর তা দেখতেও বড় চমৎকার। এমন অদ্ভুত সুন্দর পাপড়ি শুধু বুঝি কেতকীরই হয়। কিন্তু এই কেতকীর জীবনেও রয়েছে অভিশাপ। হ্যাঁ, আসলে এই গল্পের উল্লেখ পাওয়া যায় শিবপুরাণে। কাহিনীটি নাকি ত্রেতা যুগের। পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের প্রশ্নে বিবাদ বাঁধে। তাদের মধ্যে শ্রেষ্ঠ কে, কার পূজো অধিক হওয়া উচিত, এই ছিল বিষয়বস্তু। এই বিবাদের সমাধানের জন্য মহাদেব এক বিশাল অগ্নিস্তম্ভ বা জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন। এই বিশাল ও দিব্য জ্যোতির্লিঙ্গের আদি এবং অন্ত কোনোটাই ছিল না। শিব তখন ব্রহ্মা ও বিষ্ণুকে বলেন, তাঁদের মধ্যে যিনি এই শিবলিঙ্গের আদি বা অন্ত খুঁজে বের করবেন তাঁকেই সর্বশ্রেষ্ঠ মনে করা হবে। এরপর বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীর গর্ভে গিয়ে এই জ্যোতির্লিঙ্গের আদি বা সূচনা সন্ধানের চেষ্টা করেন। অন্যদিকে ব্রহ্মা হংসরূপে আকাশে উড়ে যান এবং শিবলিঙ্গের অন্ত সন্ধানের চেষ্টা করেন। কিন্তু ব্রহ্মা বা বিষ্ণু কেউই সেই জ্যোতির্লিঙ্গের আদি বা অন্ত খুঁজে পান না। এরপর বিষ্ণু পরাজয় স্বীকার করে নেন এবং মহাদেবকে জানান তিনি খুঁজে পাননি। ওদিকে ব্রহ্মা আকাশে অনেক উঁচুতে উড়েও সেই অগ্নিস্তম্ভের অন্ত যখন খুঁজে পেলেন না, কিন্তু তিনি পরাজয় স্বীকার করতেও নারাজ। তাই কেতকী ফুলের সঙ্গে মিলে মিথ্যা কাহিনী রচনা করলেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা জ্যোতির্লিঙ্গের অন্ত খুঁজে পান না, কিন্তু একটি কেতকী ফুল পান। ব্রহ্মা তখন তাকে বলেন যেন সে

মহাদেবের কাছে সাক্ষী দেয় যে অগ্নিস্তম্ভের অন্ত খুঁজে পেয়েছেন ব্রহ্মা। কেতকী ফুল বিবাদ বা প্রতিযোগিতার সম্পর্কে কিছুই জানতেন না, সে বেচারা ব্রহ্মার সঙ্গে গিয়ে মিথ্যা সাক্ষী দিলেন। ব্যাস মহাদেব গেলেন রেগে, তাই কেতকীর মিথ্যা সাক্ষীতে ক্ষুব্ধ হয়ে কেতকী ফুলকে অভিশাপ দেন যে শিব পূজায় কখনো এই ফুলের ব্যবহার করা যাবে না। আবার এটাও শোনা যায় যে পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মার ওপরেও ক্ষুব্ধ হন এবং অভিশাপ দেন মহাদেব, যে কারণে ব্রহ্মারও কখনো কোথাও পুজো হয় না। গানে গানে মনোময় ভট্টাচার্য।

ভারতের রাজনৈতিক ইতিহাসের পাতায় কিছু মানুষের নাম সোনার হরফে লেখা থাকে, যারা শুধু নেতা নন, যুগপ্রবর্তক।

তাদের জীবন শুধু ব্যক্তিগত উচ্চতার গল্প নয়, সমগ্র জাতির সংগ্রামীর মহাকাব্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যার নাম উচ্চারণ করলে আজও বুকের ভেতর কোথাও একটা স্পন্দন জেগে ওঠে, আজও মনে হয় যেন অদৃশ্য কোনো শঙ্খধ্বনি বাজে। ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন একাধারে মনীষী, শিক্ষাবিদ, আইনজীবী, রাজনীতিবিদ এবং অদম্য দেশপ্রেমিক। বাংলার গর্ব, ভারতের কেশরী, এই অভিধাগুলো তাঁর জন্যই তৈরি হয়েছে। স্বাধীনতার পরবর্তী ভারতকে একটি সংহত, ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। 1901 সালের 6 জুলাই, মানে আজকের দিনেই, কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম আমরা একাধিকবার ছোট থেকে শুনেছি, তাই না? বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখার্জি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আশুতোষ মুখার্জি শিক্ষার যে আলো জ্বেলেছিলেন, তারই উত্তরাধিকারী হয়ে নিজেকে গড়ে তুললেন শ্যামাপ্রসাদ। পিতার মহান আদর্শ, মায়ের অকুণ্ঠ স্নেহ, এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদের মানুষ। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, সংস্কৃতিমোনা এবং দেশের প্রতি গভীরভাবে অনুরক্ত। আসলে পারিবারিক পরিবেশেই তাঁর মধ্যে জাতীয়তাবোধের বীজ বপন করেছিল। তিনি বলেছিলেন, পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি চেয়েছিলাম শিক্ষার আলোয় এই দেশকে আলোকিত করতে, কিন্তু দেশের ডাক পড়লে শিক্ষার মশাল ছেড়ে রাজনীতির যুদ্ধক্ষেত্রে নামতেও আমি প্রস্তুত। ফিরে আসছি একটা গানের ওপারে তাঁর জীবনের কথা নিয়ে।

ফেসবুকের পোস্টে যারা যারা আজকের প্রভাত বীণা নিয়ে আপনাদের মতামত জানিয়েছেন, সীমা দাস, বিজয়কৃষ্ণ দালাল, নন্দা রায় পোড়েল, যাদবেন্দ্র পাণ্ডা, সুবীর ব্যানার্জি, দেবলীনা বিশ্বাস এবং সৌভিক সরকার ও ভি যাদবেন্দ্র পাণ্ডা, তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের আলোচনার বা আজকের জন্মদিন যার সেই বিশেষ মানুষের কথায়। শ্যামাপ্রসাদের শিক্ষা জীবন ছিল এক উজ্জ্বল মেধার গল্প। ১৯২১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন তিনি, সর্বোচ্চ নম্বর পেয়ে। এরপর আইন বিষয়ে পড়াশোনা করেন এবং ১৯২৪ সালে বার অ্যাক্ট ল পরীক্ষায় উত্তীর্ণ হন ইংল্যান্ড থেকে। মাত্র ২৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য নির্বাচিত হন। তারপর মাত্র ৩৩ বছর বয়সে শ্যামাপ্রসাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন, ভারতের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে। পিতার প্রতিষ্ঠিত এই মহান শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আরও উচ্চতায় নিয়ে যান। বাংলা মাধ্যমে উচ্চশিক্ষার প্রচলনে তাঁর অবদান অবিস্মরণীয়। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়। তবে শিক্ষাক্ষেত্রে তাঁর এই অবদান শুধু প্রশাসনিক ছিল না, তিনি নিজেও ছিলেন একজন পণ্ডিত। সংস্কৃত, ইংরেজি, বাংলা একাধিক ভাষায় তাঁর দক্ষতা ছিল অসাধারণ। এই বহুমুখী মেধাই তাঁকে পরবর্তী জীবনে একজন অসামান্য রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর রাজনীতিতে প্রবেশ ছিল অনেকটা অগ্নিতে ঝাঁপ দেওয়ার মতো, জেনে শুনে স্বেচ্ছায় দেশের প্রয়োজনে। ১৯২৯ সালে তিনি প্রথমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে বাংলা আইন সভায় নির্বাচিত হন। ধীরে ধীরে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং দীর্ঘ সময় রাজনীতি করার পর তিনি বলেছিলেন, আমি কোনো দলের মানুষ নই, আমি ভারতের মানুষ। আমার কাছে ভারত মাতার স্বার্থই সর্বোচ্চ, দল পদ প্রতিষ্ঠা সব কিছু তাঁর নিচে। এবং তাঁর রাজনৈতিক যে ব্যাপ্তি তাও ছিল দীর্ঘদিন। ১৯৫১ সালে ২১শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, এবং এই দলের প্রতিষ্ঠার একটি লক্ষ্য ছিল এক দেশ এক বিধান এক নিশান। তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং সরবরাহ মন্ত্রী হিসেবেও ছিলেন। আর তাঁর একটি কথা দিয়ে শেষ করব, তিনি বলতেন যে ভারত আমার মাতৃভূমি, এই মাতৃভূমির জন্য আমি সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত, আর জাতীয় ঐক্য সার্বভৌমত্বের জন্য আমি প্রাণ দিতেও কুণ্ঠিত নই। এই মানুষটির প্রতি রইল আমাদের প্রত্যেকের সশ্রদ্ধ প্রণাম। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই FM গোল্ড পরিবারের তরফ থেকে। কথা হবে ৮:৩০, সঙ্গে থাকবেন তো গানে গানে ডক্টর শ্রেয়া দত্ত রায়।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: तू आन है, तू शान, तू ही देश का अभिमान है। अब आप भी बढ़ाएं देश का सम्मान। शॉर्ट सर्विस कमीशन अफसर बनकर भारतीय नौसेना की एग्जीक्यूटिव एजुकेशन और टेक्निकल ब्रांच ज्वाइन करने के लिए अविवाहित पुरुष और महिला उम्मीदवारों से ऑनलाइन आवेदन आमंत्रित किए जा रहे हैं। आवेदन की अंतिम तिथि है 27 जुलाई 2026। अधिक जानकारी के लिए विजिट करें www.joinindiannavy.gov.in। जॉइन इंडियन नेवी।
2: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
4: ঘড়ির কাঁটা টিকটিক করে 8:31-এর নানানা 32-33-এর গণ্ডি ছুঁয়েছে। আপনিও ভীষণ ব্যস্ত রোজকার নিয়ম মাফিক কাজে, তবুও আপনার প্রিয় এফএম গোল্ডকে রেখেছেন কানে, কারণ এখন মন কারা কথা আর মন মাতানো গানে দেড় ঘন্টার অনুষ্ঠান সাজিয়ে তানিয়া তো রেডি, সঙ্গে আপনাদের ভালোবাসার মনের মেলোডি।

হ্যাঁ, রিমঝিম ঝিম রিমঝিম ঝিম গান গাইতে গাইতে আপনাদের যখন দীর্ঘ 15 দিন, হ্যাঁ 15টা দিন মানে 2 সপ্তাহ পর প্রায় তানিয়া এসে হাজির, তখন এই বাড়ির বাইরে যখন জলে ভর্তি চারিদিক, আপনারও যাদের ছুটি তাদের তো ব্যাপারটাই আলাদা, যাদের ছুটি নয় তাদের তো বেরোতেই হবে কাজে, কারণ আজ সোমবার, তবুও আপনারা কিন্তু যুক্ত হয়ে আছেন রেডিওতে, মানে এফএমএ, এফএম মানেই 100.1 এফএম গোল্ডে, আর সেখানে রয়েছে তানিয়া, নিয়ে যেতে চাই আপনাদের আপনাদের ছোটবেলায়। অনেকদিন পর এসেছি, আপনাদের মন ভালো করার দায়িত্বটাও আমার, কারণ অনেকেরই অভিমান জমে আছে কেন এতদিন আসেনি আমি, তাই আপনাদের সমস্ত অভিমান এই বৃষ্টির জলে আর কি ধুইয়ে দিতে তানিয়া এসে হাজির হয়েছে। আর বিষয়টা কি জানি অনেকেই টাইপ রাইটিং করার জন্য একদম রেডি। আসলে আমাদের ছোটবেলায় যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন আমরা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকাকে ভীষণ পছন্দ হতো, অথবা যাকে একেবারেই পছন্দ হতো না, তাকে না একটা করে কোড নাম দিতাম, মনে আছে সেই দুষ্টুমিগুলো? এটা তো আপনারাই জানেন আপনারা কি দুষ্টুমি করেছেন, যদিও আমি কখনো এইরকম দুষ্টুমি করিনি, বা এখন আমার মনে পড়ছে না, যদি গল্প করতে করতে মনে পড়ে তাহলে নিশ্চয়ই জানাবো। তো সেই যে ছোটবেলায় আপনার কোনো টিচারকে আপনি কোড নেম দিয়েছিলেন আপনি আর আপনারা বন্ধুরা মিলে, সেই গল্পটাই ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903053992 এই নাম্বারে। জানেন আপনারা যে 10 মিনিটের সংবাদ বিরতি আছে 9টা থেকে 9টা 10, আর তাই আপনাদের অনুরোধ করব একদম ছোট্ট করে লিখতে, যাতে সবার মেসেজটা পড়ার সুযোগ দামি পাই, আমাকে সুযোগ করে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদেরই। তাই কি করবেন, খুব ছোট্ট করে আপনার কোন টিচারকে কী কোড নামে ডাকতেন ছোটোবেলায় বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে, সেটাই কিন্তু লিখে পাঠাতে হবে 9903053992 এই নাম্বারে। গানে গানে অগ্নি পরীক্ষা থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়।

মেসেজ চলেই এসেছে আমার কাছে। যারা এক্ষুনি টিউন করেছেন তাদের জানিয়ে দিই, ঘড়ির কাঁটাটা একবার মিলিয়ে নিতে পারেন, 8:41 হয়ে 47 সেকেন্ড। আর শুনছেন মনির মেলোডি তানিয়ার সঙ্গে। আজকের বিষয় দিয়েছি, যে বিষয় নিয়ে 9903055992 এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। সে বিষয়টি হলো আপনার স্টুডেন্ট লাইফে আপনি আপনার বন্ধুদের সঙ্গে কোন টিচারকে কি কোড নামে ডাকতেন, মজা করে বা দুষ্টুমি করতে, সেটাই জানাতে হবে খুব ছোট্ট করে। প্রথমেই মেসেজ এসেছে আজ বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। গুড মর্নিং দিদি। ভেরি গুড মর্নিং, অনেকদিন পর, কেমন আছো? শরীর তো একটু ভালো নেই ভাই, গলা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। আমার স্কুলে একজন স্যার ছিলেন, তাকে সবাই মিলে লাল গাড়ি বলতো, কেন জানি না, বোঝো নিশ্চয়ই সেই স্যারের হয়তো লাল রঙের কোনো গাড়ি ছিল, হতে পারে, এমনটা আমার অনুমান, জানি না সত্যি কি না। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আরজি তানিয়া দিদি ভাই, নমস্কার, বৃষ্টি স্নাত শুভেচ্ছা জানাই। স্কুল জীবনে আমাদের অঙ্ক স্যারকে প্যারাবোলা স্যার বলে সম্বোধন করতাম স্যারের আড়ালে। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মুগ্ধতায় মন ভরে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুবই ভালো এবং সুস্থ, সাবধানে থাকবেন। আপনার ঠান্ডা লেগেছে মনে হয়, মাঝে মাঝে আড়া গরম চায়ে চুমুক দেবেন, কিন্তু একদম 1 তারিখ তো ওই জন্যই আসতে পারলাম না আপনাদের কাছে, আর তাই 6 তারিখ একটুখানি নিজেকে সারিয়ে নিয়ে চলে এসেছি। সৌভিক ঢাকুরিয়া থেকে, মানে কসবা হালতু, আচ্ছা আচ্ছা বুঝে গেছি, ঢাকুরিয়া থেকে নয়, কসবা হালতু থেকে সৌভিক পাঠিয়েছে। সুপ্রভাত দিদি, স্যারের নাম ছিল বামাপদ, আমরা নাম দিয়েছিলাম বাম দিকে পদ আসছে, আরেকজন নাম দিয়েছিলেন হাঁস, কারণ তিনি খুব বকবক করতেন পড়াশোনার সময়। যাই হোক সৌভিক, মানে সবাইকে বলছি, সেই স্যার বা ম্যাম যদি শোনেন, দুঃখ যাতে না পান এমনটা কিন্তু মাথায় রেখে মেসেজ করবেন, কেমন? বেশ, বলতেই পারেন তানিয়া তুমি এরকম টপিক দিয়েছো কেন। এখন বিষয়টা হচ্ছে যে সবটার মধ্যে একটা শালীনতা বজায় থাকুক আর কি, তাতে মজাটাও হবে আর কারোর হৃদয়ে আঘাতও লাগবে না, তাই না? ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, আমার ছেলেবেলার স্কুলের এক টিচার খুব বকাবকি করতেন সবসময়, আমরা তাই তার নাম দিয়েছিলাম মুখরা দিদিমণি, আড়ালে বলতাম সামনে এলেই কিন্তু সবাই চুপ। বেশ, গানে গানে এখন মৃণাল চক্রবর্তী, বাইরের অবস্থা জানি আমি, প্রচণ্ড মেঘ, কোথাও কোথাও ঝমঝমিয়ে, কোথাও কোথাও ঝিরঝিরিয়ে, কোথাও কোথাও টিপটিপিয়ে বৃষ্টি।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: মিষ্টি সুন্দর নরম সকাল তানিয়া, ভালো লাগার দিনে আরও ভালো লাগলো তোমাকে পেয়ে। আমার ছোটোবেলায় যখন ক্লাস টুতে পড়ি, আমাদের একজন স্যার ছিলেন, তিনি ছিলেন খুব রাগি। তার একটি ব্যবসা ছিল, সেটা ছিল জুতোর ব্যবসা। তো তাকে আমরা একটা কোড নাম দিয়েছিলাম, কিন্তু কী নাম দিয়েছিলাম সেটা এখন বলতে পারবো না, তার কারণ সেটা বলতে বড়ই খারাপ লাগছে, তবে তুমি বুঝে নিও। বেশ, আমি বুঝে নিলাম। সঙ্গে লিখেছেন, আবার কবে আসবে, কেমন খুললে জানাচ্ছি। পরের মেসেজে যাই। উৎপল মুখার্জি দাদার সকাল 6:48 একটি মেসেজ লিখে তারপর মুছে দিয়েছেন। বেশ, সম্ভবত সেটা প্রভাত বিনার ফিডব্যাক ছিল। শুভ বৃষ্টি ভেজা মিষ্টি গন্ঠি বোন তানিয়া, উৎপল মুখার্জি ফ্রম পুনে। এখানে খুব বৃষ্টি হচ্ছে, আশা করি তুমি মজাদার ছুটি কাটিয়ে ভীষণ ভালো আছো। পুনের কাছে হিল স্টেশনে বর্ষার সময় খুব সুন্দর পরিবেশ হয়। তানিয়াকে অনুসরণ করেই আমি এবং আমার স্ত্রী কৃষ্ণা 3 দিনের জন্য কাছাকাছি বেড়াতে যাব ভেবেছি। কৃষ্ণার এখন ছুটি চলছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাঁর জন্মদিবসে শতকোটি প্রণাম। বিষয়ে যাই, আমার প্রিয় কেমিস্ট্রি শিক্ষক শ্রী প্রদীপ বোসের কোড নেম ছিল পিবি, দ্যাট মিন্স লিড ইন কেমিস্ট্রি। ওরে বাবা, সায়েন্সের সাবজেক্টগুলো ভীষণ খটোমটো। গঙ্গাধরপুর ধর্মতলা থেকে দীপঙ্কর মাল জানিয়েছেন, আমরা শিক্ষকদের মজা করে কোনো নামই দিতাম না, কারণ আমাদের টিচারদের সঙ্গে আমাদের সম্পর্ক

খুব মধুর ছিল, তারা আমাদের খুব স্নেহ করতেন, তাই কোনো রকম নাম দেওয়ার প্রবণতা ছিল না, একেবারে গুড বয় যাকে বলে। মানসী বৈদ্য পাঠিয়েছেন কোথা থেকে, কোন্নগর থেকে। সুপ্রভাত মনের মেলোডি, আমার ভীষণ ভীষণ মিষ্টি তানিয়া দিকে জানাই অঝোর ধারায় ঝরা বৃষ্টি মুখর শুভেচ্ছা। ছুটি কাটিয়ে নিশ্চয়ই খুব ফ্রেশ হয়ে আছো একদম। সেই 19 তারিখের পর, 19শে জুনের পর আবার তোমার গলা শুনে আজ খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকের বিষয়ে আসি। আমাদের স্কুলের এক দিদিমণি ছিলেন যার নাম জ্যোৎস্না সেঠ। তিনি খুবই ভালো ছিলেন, কিন্তু আমরা খুব দুষ্টু ছিলাম, তো তাকে নাম দিয়েছিলাম কুবলাই খা। আর ক্লাসে এত গণ্ডগোল করতাম, উনি যদি কাউকে, কোনো একজনকে ক্লাস থেকে বের করে দিতেন তো আমরা সকলে মিলে বেরিয়ে যেতাম। কখনো কখনো প্রণাম করতে গেলে সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে পায়ের চিমটিও কেটে দিতাম। বাপরে বাপ, কী দুষ্টুমি করতেন আপনারা। সঙ্গে লিখেছেন আমাদের একজন টিচার, পরে আমাদের বোঝান যে এরকম করিস না, উনি খুবই ভালো মানুষ। তো পরে সে ভুল বুঝতে পেরেছি এবং আজ আরও একবার তোমাদের মাধ্যমে সেই দিদিমণির কাছ থেকে ক্ষমা চাইছি। নিশ্চয়ই তিনি যদি শোনেন অবশ্যই ক্ষমা করে দেবেন। বাচ্চারা এরকম দুষ্টুমি করেই থাকে, কিন্তু তারও একটা সীমা নিশ্চয়ই থাকা উচিত। বেশ, বিজয় দালাল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, দেখো মনের মেলে দিতে বিষয়টা যেটা দিয়েছো, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত আমি কোনো শিক্ষকের সঙ্গে কখনোই দুষ্টুমি করার সুযোগ পাইনি। আমাদের সময় সব দুষ্টুমি বদমাশি করার সুযোগ ছিলও না। যেমন ছেলেমেয়েরা স্কুলে অনেকভাবে দুষ্টুমি করে, তেমন তখন ছিল না। তখনকার দিনে বাবা মা প্রচুর শাসনে রাখতেন ছেলেদের, সব মিলে আমরা স্কুলে যেতে পারতাম। তবে এটা বলছি আমি প্রায় 45 বছর আগের কথা, তখন আমি সবে মাত্র কলেজ থেকে বেরিয়েছি, তাই এটুকুই বললাম। বেশ, বিজয় দালাল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন, ভালো থেকো। আচ্ছা, শান্তনু ওয়াইজ, দাদার মেসেজ পড়বো, তবে তার আগে যেতে হবে গানে, কারণ এখন সময় যে কমে গেছে তাই গানও শুনতে হবে, কথাও বলতে হবে। গানে গানে লতা মঙ্গেশকর।

আজাদুল শেখ আকরা থেকে, না না না আমি একটু পড়তে ভুল করলাম, তার জন্য দুঃখিত, শেখ আজাদুল আখড়া কৃষ্ণনগর শেখপাড়া থেকে মেসেজ করেছেন। শুভ সকাল মিষ্টি তানিয়া দিদি ভাই, আপনার উপস্থাপনা শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। টপিকে বলি, আমার স্কুলে একজন ম্যাম ছিলেন, ওকে আমরা ডাকতাম সুন্দরী ম্যাম, কারণ উনি এত সুন্দরভাবে গুছিয়ে পড়াতেন, আমাদের প্রত্যেকের খুব ভালো লাগতো। ভাগ্যিস আপনার ঠান্ডা লেগেছে, তাই আপনার গলা আরও মিষ্টি লাগছে, বোঝো এরকম ধরা গলাও নাকি মিষ্টি লাগছে। যাই হোক, থ্যাংক ইউ এগেন। আশিস দত্ত সল্টলেক থেকে মেসেজ করেছেন, তানিয়া ছুটি কীরকম কাটলো, কী কী বই পড়া হলো? সত্যি কথা বলতে কি, বেশি প্ল্যান করলে কোনো কাজটাই হয় না, তবে আমি নাটকের বই সঙ্গে রেখেছিলাম মনোজ মিত্রে, সেটা শেষ করা হয়নি। যাই হোক, একজন টিচার মাথা কাত করে হাঁটতেন, তার নাম দেওয়া হয়েছিল 45 ডিগ্রি। আচ্ছা, ঐশী চিনার পার্ক থেকে হেডমাস্টারের একটা খুব মজাদার নাম দিয়েছিল, কিন্তু কি নাম দিয়েছিল সেটা আমি জনসমক্ষে বলছি না, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তবে গানে যাওয়ার আগে শান্তনু দার মেসেজ পড়বো বলে কথা দিয়ে গিয়েছিলাম। গুড মর্নিং তানিয়া, ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ। আজকে টপিক নিয়ে বলি যে আগামী, না আমি নিজের ক্লাসের সব টিচারদের কোড নেম দিয়েছিলাম, আপনি এত দুষ্ট আমি কিন্তু জানতাম না। যাই হোক, যখন ক্লাস 11-এ পড়ি তখন ক্লাস টিচার আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তাকে আমি কি কোড নেম দিয়েছি। তাকে যখন বললাম যে আমি নাগরাজের নাম দিয়েছি তার, তিনি খুব হেসেছিলেন। ভালো থেকো, শান্তনু ওয়াইজ ফ্রম টেগোর পার্ক, কলকাতা 7,39। পূর্ণা ঘোষ হাওড়া জগারছা বালোয়ারিতলা থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, বৃষ্টি ভেজা সকালের এক রাশ মিষ্টি ভালোবাসা জানাই তোমাকে, খুব ভালো থেকো, গানগুলো খুব সুন্দর হচ্ছে। আমরা স্কুলে ইকোনমিক্স টিচারকে চিকচিকে বলতাম, চিকচিকে স্যার, কারণ স্যার খুব চকচকে শার্ট পরে আসতেন। বেশ বেশ। আকাশ চিলাডিঙি পরশুরা হুগলি থেকে লিখেছেন, আমার স্কুলের কত টিচারকে কত নামেই ডাকা হতো, যেমন রাগি স্যার, রাগি স্যার, ফাঁকি স্যার, বাগ স্যার, ঘুমন্ত স্যার, কিছু মনে করবেন না স্যার, ভীষণ দুষ্ট কিন্তু তুমি আকাশ, বুঝেছি বুঝেছি, তুমি এখনও নিশ্চয় স্টুডেন্ট লাইফে রয়েছো, তাই এত দুষ্টুমি করে লিখেছো। যাই হোক, যেতে হবে সংবাদ বিরতিতে, তারও আগে যেতে হবে গানে। ফিরে এসে মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে মেসেজ করেছেন, মেসেজ করেছেন সীমাদি, সোমনাথ দা, মিনা, নিশা কর্ধা, শুভ্রাদি, অমিতাভ বহুর, প্রত্যেকের মেসেজ এসে পড়বো সংবাদ বিরতির ওপারে, মানে 9টা বেজে 10 মিনিট পর্যন্ত সংবাদ, তারপর 12 মিনিটে, ঠিক আছে? গানে গানে মান্না দি, কেমন লাগছে জানাতে ভুলবেন না।

0: 76th round of 16 last night. He finished his international career as the all-time leading scorer for Brazil. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: Phirbo bolle phera jay na ki? ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: ঘড়ির কাঁটায় এখন 9:11 আর আপনি শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি তানিয়ার সঙ্গে। বৃষ্টি বেজায় সকালে ছুটির দিনে আপনাকে নিয়ে চলে গেছি আপনার শৈশবে, কারণ আজকের বিষয় দেওয়া হয়েছে ছোটবেলায় স্কুল লাইফে বা কলেজ লাইফে আপনি আপনার বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে কোন টিচারকে কী কোড নামে ডাকতেন। ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903 এই নম্বরে। মেসেজ করেছেন শ্রীরামপুর হুগলি থেকে মৈনাক ব্যানার্জি। আমাদের স্কুলে শৈলেনবাবু ছিলেন, উনি পরীক্ষার সময় খুব কড়া গার্ড দিতেন, এছাড়া ছাত্রদের নিয়মানুবর্তিতার দিকেও কঠোরভাবে নজর দিতেন। আমরা তাকে CRP বলতাম। সেই শিক্ষক মহাশয় আজ আর নেই। আজ জীবনের প্রান্ত সময় পৌঁছে নত মস্তকে স্বীকার করতে হয় পড়াশোনার পাশাপাশি চরিত্র গঠনে অন্তত এই ধরনের একজন CRP-র বড় প্রয়োজন। বেশ, মেসেজ করেছেন সীমা দাস, লিখেছেন প্রাইমারিতে পড়ার সময় আমাদের একজন মাস্টার মহাশয় ছিলেন, যিনি খুব সুন্দরভাবে আমাদের পড়া বোঝাতেন এবং ব্যবহার ছিল অপূর্ব। তার নাম ছিল বীরেন। তিনি খুব লম্বা ছিলেন, তো আমরা সেজন্য সবাই তাকে লম্বা মাস্টারমশাই বলে ডাকতাম, অবশ্যই ওর আড়ালে। যাই হোক, মেসেজ করেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন, লিখেছেন ভেরি গুড মর্নিং। আপনাকেও ভেরি গুড মর্নিং, ভেরি নাইস টপিক। আমাদের স্কুলে একজন টিচার ছিলেন যিনি অন্য টিচার না আসলে তাদের ক্লাস নিতেন, আমরা তাকে বলতাম অলরাউন্ডার। এটা তো সত্যি খুব ভালো একটা গুড নেম, তাই না? আচ্ছা, অমিতাবহর পাঠিয়েছেন মেসেজ গল্ফ গার্ডেন থেকে, লিখেছেন আমাদের বাংলার যিনি শিক্ষিকা ছিলেন তাঁকে খুবই সুন্দর দেখতে ছিল, তাই ওকে আমরা রোজ বলতাম। আচ্ছা, আর ইংলিশ স্যার না, তিনি ছিলেন এক্স আর্মি অফিসার, তাই তাঁকে রাইফেল বলতাম, মানে ফুল এবং গোলাপ এবং বন্দুক দুটোই আর কি স্কুলে ছিল। যাই হোক, নিশাকর ধর মেসেজ করেছেন লম্বা মেসেজ। আচ্ছা, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন শুভ সকাল তানিয়াদি। আপনাকেও শুভ সকাল, অনেকদিন পর আবার তানিয়াদির কণ্ঠ।

শুনতে পেলাম মনটা সকালবেলা ভরে গেল। দোকানটা খুলেই টিউন করলাম। আশা করি আপনি ভালো আছেন। গান খুব সুন্দর হচ্ছে। আমাদের খুব প্রিয় শিক্ষক ছিলেন দেবনাথ বাবু। উনি হিন্দির ক্লাস নিতেন। এমন কোনো ছাত্র ছিল না যে তাকে ভালোবাসতেন না। তিনি আজ আর এই পৃথিবীতে নেই। কোনোদিন কোনো শিক্ষকের সঙ্গে দুষ্টুমি আমরা করিনি। প্রত্যেক শিক্ষক ছিলেন মনের মতো। তাই আমরাও দেবনাথ বাবু কেউ ভীষণ ভালোবাসতাম এবং সব শিক্ষকদেরই খুব ভালোবাসতাম। যখনই মনের মেলোডি শুনতাম প্রত্যেক দিন, তখনই মনে হতো তানিয়াদি কবে আসবে। আজ এসে গেছে, এবার জানতে পারবো এর পরে আবার কবে আসবে তানিয়াদি। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে হ্যাঁ শরীরটা একটু খারাপ, তাহলে আমি এক তারিখেই আসতাম। কিন্তু ওই দিন আমি আসতে পারিনি, অনুপস্থিত ছিলাম, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল। যাই হোক, হ্যাঁ জানাবো। গোপাল মান্না উলুবেড়িয়া থেকে মেসেজ করেছেন, কিন্তু আমাদের তো একটু গানও শুনতে হবে। কিন্তু গোপালদার মেসেজটা পড়ে তবে যাই। ঠিক, শুভ সকাল, আপনাকেও শুভ সকাল, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি বজবজে থাকতাম ছোটবেলায় এবং কালীপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম। স্যারেদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, কেউ দুষ্টুমি করার সাহস পেতাম না, নিয়মকানুন খুবই সুন্দর ছিল, এখনকার মতো নয়। আমি যে সময়টার কথা বলছি সেটা হলো 1974 সালের কথা। মেসেজ করেছেন উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্নার, গানে গানে সবিতা চৌধুরী।

পাতায় পাতায় দোল তো লেগেইছে, কারণ বৃষ্টির ফোঁটার যা বেগ তাতে তো দোল দোলা দোদুল দোলা সব লেগে যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি যেটা সমস্যায় পড়েছি আমি, আপনারা এত দুষ্টু ছিলেন সেটা কিন্তু আমি জানতাম না, ফলে অনেক মেসেজই আমাকে কিন্তু এডিট করতে হচ্ছে। তার জন্য আশা করি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন, কারণ আমি সব কথা অন এয়ার বলতে তো পারবো না। যাই হোক, আমার নাম পিঙ্কি, মেসেজ করেছেন কোথা থেকে সেটা লিখে নিই। আজ প্রথমবার সম্ভবত মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি, অন্তত সেটাই বলছে। আপনাকে এফএম গোল্ড পরিবারে স্বাগত। উনি লিখেছেন, হ্যালো তানিয়াদি, কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমাদের স্কুল লাইফে একজন ইকোনমিক্সের টিচার ছিলেন, যাকে আমরা মুচ্ছর বলে ডাকতাম। আচ্ছা, সেই বোম্বের বিখ্যাত পানওয়ালা, মুচ্ছর পানওয়ালা। আচ্ছা বেশ, আর একজন হিন্দি ভাষার, হিন্দি সাহিত্যের শিক্ষক ছিলেন,

তাকে আমরা আতর বলে ডাকতাম, কারণ উনি এতটাই পারফিউম মেখে আসতেন যে ক্লাসে টেকা যেত না, বোঝো। সত্যি কত রকম সমস্যা আমাদের জীবনে। হ্যাঁ, এডিটের কথা প্রসঙ্গে সুপ্রভাত তানিয়া, আমি কিশোর দা হাওড়া বালি থেকে মেসেজ করছি। আমাদের স্কুলে একজন স্যার ছিলেন, তাকে আমরা নিকেল চটা স্যার বলতাম। কেন বল

ভালো লাগছে, আমি একটু অভিমান করিনি। কারণ জানো তো, অনেকদিন পরে পরে পাওয়ার একটা মজাই আছে, যে মজাটা বেশ আলাদা। তোমার জন্য আচ্ছা, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। আর গানের কথা কি বলবো, অসাধারণ গান শুনে মন প্রাণ ভরে যাচ্ছে। তোমার সিলেকশনের গান মানেই লাজবাব। এবার বিষয়ে আসি, আমাদের ম্যাথ স্যারকে আমরা ক্যালকুলেটর স্যার বলে ডাকতাম, কারণ ওর মাথায় সব সময় যোগ বিয়োগ চলতো, আর আমাদের মার্কস বিয়োগ আর ওনার রাগ যোগ হতো। আর একজন দিদিমণি ছিলেন, ও তাকে আমরা কন্তু দিদিমণি বলতাম, কারণ উনি কখনোই কিন্তু শব্দটাকে কিন্তু বলতেন না, কন্তু বলতেন। আর যখন উনি ক্লাসে আসতেন, তখন কিন্তু আমরা এই বিষয়টা মনে করে একে অপরের মুখ চাওয়াচাই করেই হেসে ফেলতাম। উনি ছিলেন ওয়ার্ক এডুকেশনের টিচার, মানে সেলাই বা ওয়ার্ক এডুকেশন এগুলো। বেশ, খুব দুষ্টু সব। রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া থেকে লিখেছেন, নমস্কার তানিয়া দিদি ভাই, আজ বৃষ্টিমুখর সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। সত্যি আপনার কণ্ঠ শুনলে মনটা বড় ভালো হয়ে যায়, ধন্যবাদ। আমার স্কুলের একজন স্যার ছিলেন, তিনি ক্লাসে এসে ঘুমাতেন এবং নাক ডেকে ঘুমাতেন, তাই আমরা তার নাম দিয়েছিলাম ঘুমন্ত স্যার। বেশ, এরকমই সব মজার মেসেজ আসছে, যারা এখনও পাঠাননি তারা পাঠাতে পারেন 9903055992 এই নাম্বারে। আপনি ছোটোবেলায় কোন স্যার বা ম্যাডামকে কী কোড নামে ডাকতেন? গানে গানে তালাত মাহমুদ।

প্রথমবার এসেছে, আপনাকে এফএম গোল্ড পরিবারের স্বাগত। আমি জানি না এর আগে উনি মেসেজ করেছিলেন কিনা। নাম হচ্ছে জয় মহলান বিশ, যোধপুর পার্ক থেকে। আমাদের স্কুলে বুকস এবং স্টেশনারি ডিপার্টমেন্টের একজন ইনচার্জ হিসেবে ছিলেন, তার নাম ছিল মনিকা গোমস। তো সেই টিচারকে আমরা দুষ্টুমি করে অনেক কিছু করতাম, কী করতাম সেটা বলছি আর কি। তিনি লিখেছেন যে সেই সময় ক্যারাভান নামে একটি হিন্দি ছবিতে একটি বিখ্যাত গান ছিল, পিয়া তু আব তো আচা। আমরা তাকে দেখলেই মনিকা ও মাই ডার্লিং বলে করিডোর দিয়ে পালিয়ে যেতাম ছুটে। পরে অবশ্য প্রিন্সিপালের কাছে ধরা পড়েছি এবং তারপর যথারীতি খুব বকুনিও খেয়েছি। দেখুন দেখুন এইসব দুষ্টুমি করেছেন আপনারা। হ্যাঁ, আজ যখন এত বছর পর সেসব কথা মনে পড়ে তখন কি মনে হয়, কেমন ছিল সেসব ছোটোবেলার দুষ্টুমিগুলো? কিছু ক্ষেত্রে হয়তো অবশ্যই আফসোস হয় যে এটা হয়তো করা উচিত হয়নি, কিছু ক্ষেত্রে হয়তো সত্যি খুব মজা লাগতো, তাই না? বেশ, মেসেজ পড়ব নন্দা রায় পোড়েলের। হ্যাঁ, তানিয়া তুমি থাকলে পরে মধু ঢালা কথায় গানে ভরে যায় এই মনোপ্রাণ, জমজমাটি অনুষ্ঠানে প্রহর গুনিয়ে অপেক্ষার আজ হলো অবসান, শুনতেই হবে মনের মেলোডি নইলে যে লোকসান। দিদিমণি এক ছিলেন বটে ইংরেজি টিচার, কোনো ক্ষমা ছিল না তাঁর সময় ক্লাস চলার, গানের গলা ছিল ভারী অতি সুমধুর, গানের ক্লাস নিতেন যখন হতেন স্নেহবিদুর, তবু জানি না রণচণ্ডিনী বলতাম যে কেন, বুঝি এখন পরন্ত বেলায় পাব না আর হেন, কোথায় আছেন কেমন আছেন জানি না তাঁর খোঁজ, আফসোস হয় ওই চরণে প্রণাম করিনি রোজ। খুব মিষ্টি মিষ্টি বর্ষের গান শোনাচ্ছ, খুব ভালো লাগছে, পরের দিনটা অবশ্যই জানিও। আগামী পরশু দিনই আমি আবারও আসবো, মানে 8 তারিখ। সকাল থেকে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, 6:10 থেকে প্রভাত বীণা নিয়ে থাকবো। বেশ, নন্দাদের মেসেজ পড়লাম, আর এখন সময় অবশ্যই একটা গান, আর তারপরে থাকবে আপনাদের জন্য একটা বিরতি, ছোট্ট মতো বিরতি থাকবে, সেই বিরতির ওপারে আবার একটা গান, আর তারপর আবারও ফিরবো আপনাদের পাঠানো মেসেজ নিয়ে। এখন গানে গানে উৎপলা সেন।

এই রিমঝিমঝিম বর্ষা যখন তখন আপনাদের দুষ্টুমিতে এই বৃষ্টি বর্ষার মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে একটা মেসেজ পেলাম, যে মেসেজটা আজকের

0: ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: ভেবেছিলাম একটা গান শুনিয়ে তারপর ফিরব, কিন্তু গানটা শোনানোর আগে একজনের মেসেজটা না পড়লেই নয়, কারণ এই মেসেজটা পড়েই এই গানটা আমার শোনাতে ইচ্ছে হলো, তাই আর কি। তবু যারা এই শেষবেলায় টিউন করেছেন তাদের আরও একবার জানিয়ে দিই, আপনি ছোটোবেলায় আপনার স্টুডেন্ট লাইফে কোনো টিচারকে কোনো কোড নামে ডাকতেন কি? তাহলে কোন টিচারকে কি কোড নামে এবং কেন ডাকতেন সেটা খুব ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903050992 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। অনেকক্ষণ আগে মেসেজ এসেছে 8:59। মেসেজ করেছেন হুগলির দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। শুভ সকাল তানিয়া, আমি খুব শান্ত ছিলাম তাই ওইসব দুষ্টু বুদ্ধি কখনোই মাথায় আসতো না, তুমি অনেক দিনের পরে এলে। এই গানটা মানে এই কথাটা শুনে আমার হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটার কথা মনে পড়লো। আর সত্যি তো আজ খুব বৃষ্টি হচ্ছে না সেই সকাল থেকে?

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: নির্ঝর বিরাটি থেকে মেসেজ করেছেন, লিখেছেন, আমরা যখন স্কুলে ছিলাম একজন স্যার ভীষণ রাগি ছিলেন এবং ভীষণ শাস্তিও দিতেন। আমরা আড়ালে তাকে বলতাম ডেঞ্জারাস স্যার, এবং যখন উনি আসতেন তখন সবাই সচেতন হয়ে যেতাম, ডেঞ্জারাস স্যার আসছেন আসছেন আসছেন করে। তাতে সবাই মিলে চুপ হয়ে যেত, কেউ কোনো গোলমাল করতো না। কুমকুম দে বিধাননগর থেকে মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া, তোমার জন্য এক রাশ বৃষ্টি ভেজা ভালোবাসা রইল। এই বৃষ্টি ভেজা সকালে তোমার সুন্দর কণ্ঠ শুনে মন ভালো হয়ে গেল। এই সত্যি আপনারা না আমাকে একটু বেশি ভালোবাসেন জানেন, এরকম ধরা গলাকে কি করে সুন্দর গলা লাগছে আমি জানি না। যাই হোক, আজকের প্রোগ্রামটা ভীষণ সুন্দর, মানে বিষয়টা, আমাদের সময় আমাদের স্যার ম্যামেদের সঙ্গে ভীষণ একটা ভয়ে মিশ্রিত শ্রদ্ধার এবং ভালোবাসার সম্পর্ক ছিল। জানো তানিয়া, আমি বরাবরই দুষ্টু শিক্ষক, বরাবরই দুষ্টু শিক্ষক ও ছাত্রী হিসেবেও ছিলাম, বুঝলাম না, মানে খুব দুষ্টু ছিলেন। এখন উনি হয়তো টিচার, সেই হিসেবে বলছেন আমি খুব দুষ্টু শিক্ষক এবং দুষ্টু ছাত্রী ছিলাম। যাই হোক, আমার স্কুলে ফিজিক্সের স্যার ছিলেন জয়ন্তবাবু। আমি তার ক্লাস হলেই যে বন্ধু পড়া পারতো না তাকে বলে দিতাম, তো স্যারও সেটা জানতেন, তাই তিনি দূর থেকে দেখেই বলতেন, দুষ্টু তুই মুখ বন্ধ রাখ নয়তো মার খাবি। আমরা স্যারকে গোলাপজাম বলে ডাকতাম, জানো, খুব সুন্দর করে পড়াতেন আর বুঝিয়ে দিতেন। আজ আমার দাদার জন্মদিন, তাও দেখো না বাড়িতে থাকতে পারলাম না, তুমি খুব ভালো থেকো, না হলে আমাদের এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম কে শোনাবে। প্রতিদিনই সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় এবং প্রত্যেক প্রেজেন্টাররাই খুব সুন্দর প্রোগ্রাম করে, প্রত্যেকের টেস্ট আলাদা, প্রত্যেকে প্রত্যেকের মতো করে খুব ভালো করে প্রোগ্রাম করে। শুধু আপনি একটু সময় বের করে শুনুন, দেখবেন প্রত্যেকটা দিনই ভীষণ ভালো লাগবে। আমরা চলে যাই গানে, গানের ওপারে আবারও কথা হবে কি নিয়ে, এই আপনাদের পাঠানো মেসেজ নিয়ে। মেসেজ তো করিয়েছেন, শিপ্রা কালার মেসেজ করেছেন, আরও টেক্সট মেসেজ আছে, দুটো পড়তে হবে, কিন্তু তার আগে তো গানও শুনতে হবে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা অনেক দিন শোনা হয়নি, আশা করি আপনাদেরও একটু আনকোরা লাগতে পারে, কিন্তু ভীষণ ভালো লাগবে, দেখুন শুনে।

কেন মরো যে ভালোবেসে নিজেকে ছড়িয়ে ছড়িয়ে এবার সকলকে ভোলা ও ঝোড়ো হাওয়ার বেপরোয়া দোলা গন্ধ ঘরের দুয়ারটাকে খোলা।

লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখেছেন, এক টিচার চোখ বন্ধ করে কনসেন্ট্রেট করে পড়াতেন, তার নাম দেওয়া হয়েছিল ঘুমন্ত দাদু। বোঝো দাদু কেন, তিনি তো স্যার। যাই হোক, আমাদের সংস্কৃতির শিক্ষক শব্দরূপ এবং ধাতুরূপ না পারলে মাথায় গাঁটটা মারতেন, আড়ালে তাই ছাত্ররা তাকে ডাকতো গাঁটটা বলে। লিখেছেন বুদ্ধদেব মিত্র লেক গার্ডেন্স থেকে। বেশ, আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ মেসেজে আর কিছু নেই, এখন মেসেজ পড়ব শিপ্রাদির। শিপ্রাদির মেসেজ এসেছে, অনেক বড় মেসেজ, বাবারে, আচ্ছা ঠিক আছে পেয়েছি। শিপ্রা মালিক, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া 4, সেখান থেকে মেসেজ করেছেন, কী আনন্দ কী আনন্দ, 15 দিনের অপেক্ষার হলো অবসান, আমার মিষ্টি বোনকে তানিয়া সব খবর ভালো তো, কী করে এত শরীর খারাপ করলে, আর কি বলবো দিদি, বৃষ্টির ওয়েদার কি বলি বলুন, কী করে, হাওড়ার কদমতলায় তারাসুন্দরী স্কুলে আমি পড়তাম, ওই স্কুলে দিদিমণিরা সবাই খুব ভালো ছিলেন, যিনি হেড টিচার ছিলেন তিনি বয়স্ক ছিলেন, একটু রাগী ছিলেন কিন্তু আমাদের খুব স্নেহ করতেন, তাই কখনো কোনো নাম দেওয়ার দরকারই পড়েনি। আমার বাড়ির কাছে একজন সায়েন্সের দিদিমণির বাড়ি, জানো আমি বাড়ি করে আসার পর একদিন রাস্তায় তাকে দেখতে পাই, তারপর থেকে ওর সাথে দেখা করি মাঝে মাঝে গিয়েই, কেন জানো ওনার সঙ্গে দেখা করার পর একটা অদ্ভুত ভালোবাসায় ভরে যায়, কারণ সে স্কুল লাইফে আবারও ফিরে যায়। বেশ, এই ছিল আমাদের শিপ্রাদির মেসেজ, আমরা যাব পরের মেসেজে, তবে তার আগে শুনতে হবে গান। যারা চাইছেন আবারও আবারও গানের পরেই আপনার মেসেজ পড়ি আমি, তাহলে তো মেসেজটা আগে পাঠাতে হবে। কি মেসেজ পাঠাবেন, আপনার স্কুল লাইফে আপনি কোন শিক্ষককে দুষ্টুমি করে কি কোড নামে ডাকতেন, সেটাই লিখে পাঠাতে হবে। আজকে পাইল বেলগড়িয়া থেকে কিন্তু কোনো মেসেজই করেনি, বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির দিনে ছন্দে ছন্দে সে কবিতা লিখে পাঠালো না, বড় অদ্ভুত লাগছে, এমন তো কখনো হয় না, কি জানি, আশা করি ভালোই আছে। আমরা গান শুনবো সুমন কল্যাণপুরের কণ্ঠে।

বাদলের মাদল তো বেজে গেছে, কারণ ঘোর আষাঢ় মাস, এবং এই আষাঢ় মাসে প্রতিদিনই প্রায় আমরা বৃষ্টির একটা বিশাল মানে ঝরঝরো ধারা প্রতিনিয়তই ফেস করছি। তো এই মুহূর্তে আবহাওয়ার কি খবর আছে আপনাদের একটু জানিয়ে দিই। আগামী দু তিন ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অনুরোধ করা হচ্ছে আপনারা যথাযথভাবে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। গানে গানে কিশোর কুমার।

সন্তোষ সিহি করিমপুর থেকে কোনো একটা মেসেজ করতে চেয়েছিলেন, কিন্তু আপনার পুরো মেসেজটা কিন্তু আমার কাছে আসেনি। এই কিন্তু বলতে গিয়ে আমার আবার সেই কন্তু ম্যামের কথা মনে পড়ে গেল, একজন বন্ধু একটু আগে মেসেজ করেছিলেন, যাই হোক কিন্তু, হ্যাঁ যাই হোক, পায়েলের কথা মনে করছিলাম, পায়েল মেসেজ পাঠিয়েছে। আচ্ছা, এরকম করলে তো অনেকের নামই মনে পড়ে, যেমন চন্দ্রাবলীদের মেসেজ পাইনি, আর কার কার মেসেজ পাইনি, এবার যার বলবো না সে বলে দিদি তুমি আমায় ভুলে গেলে, না না, আপনাদের মেসেজগুলো পাই পড়ি, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হয় না, এইভাবেই কথার আদান প্রদানের মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক, এফএমের এপারে আমি ওপারে আপনারা, আর আমাদের মাঝের এই সেতুর নাম গান, তাই না? এফএম গোল্ডের গান শুনছেন, আর সময় একদম নেই, চলে যাই শেষ মেসেজে। হাই হ্যালো করার তো আর সময় নেই, যিনি মেসেজ করছেন পুরো মেসেজ পাঠান। এই তো চলে এসেছে মেসেজ। গুড ডে দিদি, এখনকার টিচার্সদের আন্তরিক নয় আমার সময়ের শিক্ষক ছাত্র সম্পর্ক ছিল বন্ধুর মতো, ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল, তাই পড়াশোনা ঠিকই হতো কিন্তু শিক্ষক ছাত্রের সম্পর্কটাও খুব কৃত্রিম ছিল না, বড় মধুর ছিল। এখনকার জেনারেশনের মধ্যে সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না, কেউ রাগ করলেও আমার কিছু করার নেই। আচ্ছা বেশ, বুঝলাম। আচ্ছা আচ্ছা, আরেকটা মেসেজ এসেছে সঞ্জিত বসু, আপনি টেক্সট মেসেজ করে পাঠালে ভালো হয়, এভাবে পিডিএফের মাধ্যমে করলে একটু অসুবিধাজনক। যাই হোক, লিখেছেন যে আমাদের স্কুলের এক মোটা ভদ্রমহিলা ছিলেন, ম্যাম ছিলেন, ছন্দা ম্যাম, তিনি ইংলিশ পড়াতেন, আমরা ওকে ফ্যাটি ম্যাম বলতাম। উনি হাতে টানা রিকশাতে স্কুলে যাতায়াত করতেন, একদিন খুবই বৃষ্টি হওয়াতে রাস্তায় জল জমে গিয়েছিল, দেখলাম উনি রিকশা থেকে উল্টে পড়ে গিয়েছিলেন, রাস্তার লোক ওনাকে জল থেকে টেনে তুলছেন, সেদিন খুব কষ্ট হয়েছিল, যদিও আমি কোনোভাবেই সাহায্য করতে পারিনি। যাই হোক, মেসেজ করেছেন যোধপুর পার্ক থেকে সঞ্জিত বসু। আপনারা শেষ সময় মেসেজ করেন তো, তার ফলে না খুব তাড়াহুড়ো থাকে, একটু আগে থেকে মেসেজ করবেন, 8:30 থেকে কিন্তু মোটামুটি আমাদের 8:35 থেকে বিষয় বলা শুরু হয়ে যায়। আবারও আসবো 8 তারিখ, নিশাকর্তা জানতে চেয়েছেন, আবারও আসবো 8 তারিখ। এবার সময় হয়েছে আমার এই মিষ্টি বন্ধু পায়েলের মেসেজ পড়ার। পায়েল মেসেজ করেছে, এই বৃষ্টির ছোঁয়া দিলাম তোমায় আজি, হৃদয় খেয়া বইছে আজি এই মন মাঝি, মনটা তাই যেন হারিয়ে গেছে দূর দিগন্তের পারে, সেই দিগন্ত থেকে তুমি ডেকে আনলে তারে। পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া। আমি কিন্তু কোনো টিচারকে কোনো নাম দিইনি। বেশ, আর আর কারোর মেসেজ কি বাকি থেকে গেল? হ্যাঁ, এই যে মেসেজ করেছেন বিরাটি থেকে নীলাঞ্জন দাশগুপ্ত, লিখেছেন আমাদের গণিত স্যারকে আমরা ক্যালকুলেটর স্যার বলতাম, কারণ উনি সব অঙ্ক মুখে মুখেই করে ফেলতেন, আর ইংরেজি ম্যাডামকে বলতাম ডিকশনারি ম্যাডাম, কোনো শব্দের মানে যদি আমাদের মনে না পড়ত জিজ্ঞাসা করতাম বা না জানতাম, উনি সঙ্গে সঙ্গে তার মানে বলে দিতেন, আজও সেই স্মৃতিগুলো মনে পড়ে। থ্যাংক ইউ। বেশ, সময় একদম শেষ, কিন্তু যাওয়ার আগে যেটুকু বলার যে দেখুন, আমরা অন্যের পরিস্থিতি হয়তো বদলাতে পারবো না, আমরা প্রত্যেকে একটা নানান রকম সমস্যার মধ্যে থাকি, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে অন্যের মনের স্থিতি বদলাতে, আর সেই চেষ্টায় আপনি আমি সবাই করব। তাই যাওয়ার আগে যে কথা তানিয়া প্রতিদিন প্রতিবার বলে সেটাই বলবে, ভালোবেসে ভালো রাখুন, ভালোবাসায় ভালো থাকুন, কারণ ভালোবাসার মাধ্যমেই অনেক বড় বড় রোগ সারানো যায়, অনেক বড় বড় যুদ্ধ জয় করা যায়। আবারও কথা হবে আগামী পরশুদিন। টাটা। গান রেখে গেলাম তুফান ছবি থেকে অমিত কুমার এবং শক্তি ঠাকুরের কণ্ঠে, আশা করি গানটা আপনাদের ভালো লাগবে, ভালো থাকবে।

0: আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পশ্চিমবঙ্গের বারুইপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই, আটক বেশ কয়েকজন, এলাকায় জারি 163 ধারা। পশ্চিমবঙ্গের 3টি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন। বিহার, গুজরাত এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে, শেষ আটে ইংল্যান্ড ও নরওয়ে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদায়ী বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো ও সুবিয়ান্তোর আমন্ত্রণে চলতি মাসের 8 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। তিনি বলেন, এই সফর দুদেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। তিনি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন এবং রাষ্ট্রপতি প্রাবো ও সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিয়াকার্তার প্রাম্বানান মন্দির চত্বর পরিদর্শন করবেন বলে জানান। ইন্দোনেশিয়া থেকে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্ন যাবেন। এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী অকল্যান্ড সফর করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সংস্কৃতি ইন্দোনেশিয়ার মানুষজন আপন করে গ্রহণ করেছেন বলে আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তকে জানিয়েছেন বিজেপি বিদেশ বিভাগের পক্ষ থেকে শিশির বাজরিয়া।
1: আমাদের নতুন দূতাবাস তৈরি হচ্ছে, আমি গিয়ে দেখলাম সামনে মূর্তিকার রবি ঠাকুরের মূর্তি, যে মাল্টিপারপাস হলের নামটা কি ট্যাগর হল, পারফেক্ট এটা করেছে। রবি ঠাকুর তো আমাদের আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, রবি ঠাকুর কি না করেছেন ভারতের জন্য, কিন্তু এই দেশ রবি ঠাকুরকে নিজে করিয়ে নিয়েছে।
0: পশ্চিমবঙ্গের বারুইপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

0: আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করেছে পুলিশ। দলে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, বারুইপুর থানার আইসি প্রমুখ। ময়নাতদন্তের পর গত রাতেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আগেই জানানো হয়েছে গত শনিবার থেকে নিখোঁজ ওই নাবালিকার দেহ গতকাল বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার হয়। এরপরই স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দেহ আটকে রেখে রাস্তা অবরোধ করেন। গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাবালিকার দেহ উদ্ধার, গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ও পুলিশের ওপর হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতার বাবার সঙ্গে ফোনে কথা বলে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামীকাল নাবালিকার বাবাকে ভবানী ভবনেও যেতে বলেছেন তিনি। পশ্চিমবঙ্গের তিনটি শূন্য রাজ্যসভা আসনে আগামী 24 জুলাই উপনির্বাচন হবে। এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাইকের পদত্যাগের ফলে আসনগুলি শূন্য হয়েছে। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী 7 জুলাই বিজ্ঞপ্তি জারি হবে, 14 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, 15 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে এবং 17 জুলাই প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। একই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে। 27 জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। বিহারের বাঁকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাতের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরনদাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। ভারত আজ কেরালামের কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির ঊর্ধ্বতন সরকারি আধিকারিকরা এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় উপভোক্তা সুরক্ষা আইন ও নীতি বিষয়ক আন্তঃসরকারি বিশেষজ্ঞ গোষ্ঠীর নবম অধিবেশনে ভারত সভাপতিত্ব করবে। রাষ্ট্রসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNTD এর উদ্যোগে এই অধিবেশন চলবে বুধবার পর্যন্ত। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সমাজ মাধ্যমে একাধিক বার্তায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ ছুটি ঘোষণা করেছে। রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম আবির্ভাব দিবসে তাঁর আদর্শ ও অবদানকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় মুরলীধর সেন লেনে ভারতীয় জনতা পার্টির রাজ্য সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা এবং স্বামী প্রণবানন্দের আদর্শ অনুসরণ করেই।
1: এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। এই সরকার পরিচালিত হবে, তার কার্যপদ্ধতি হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণের মধ্য দিয়ে। বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে, এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন।
0: এর আগে রেড রোডে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এদিকে এই উপলক্ষে আজ পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি যোগ দেবেন বিভিন্ন অনুষ্ঠানে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের

0: পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে অমিত শাহর যোগ দেবার কথা রয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের নিয়ে আজ একটি বৈঠক বসবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা হবে। ট্রাস্টের প্রাপ্ত অনুদানের হিসেবের বিষয়টি, বিশেষ তদন্তকারী দল, সিটের কাজকর্ম নিয়েও আলোচনা হওয়ার কথা। ভারতে ইরানের দূতাবাস, ইরানের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এদিকে প্রয়াত নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে বিপুল জনসমাবেশ হয়েছে। রাশিয়া আজ সকালে ইউক্রেনের রাজধানী কিভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন এই হামলা চালানো হয়েছে। ন্যাটো সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে রাউন্ড অফ 16 আজ ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ইংল্যান্ডের হয়ে দুটি গোল করেছেন জুড বেলিংহাম এবং একটি গোল করেন হ্যারি কেন। মেক্সিকোর হয়ে একটি গোল করেন রাউল খিমেনেজ এবং আরেকটি গোল করেন জুলিয়ান কুইনোনোজ। অন্যদিকে গতরাতের খেলায় ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল নরওয়ে। নরওয়ের হয়ে 79 মিনিটে আর্লিং হালান্ড জোড়া গোল করেন। ব্রাজিলের হয়ে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন। হালান্ডের জোড়া গোলের ফলে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে তিনি প্রথম স্থানে উঠে এলেন। চলতি বিশ্বকাপে তিনজনেরই গোল সংখ্যা 7। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয় নরওয়ে। এদিকে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। উইম্বলডন টেনিসে গতরাতে সার্বিয়ার নোভাক জকোভিচ রাশিয়ার রোমান সাফিউলিনকে পরাজিত করে এই টুর্নামেন্টে 106 ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড করেছেন। তার সামনে এখন রয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা। এই জয়ের ফলে পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পশ্চিমবঙ্গের বারুইপুরে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার 2। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন বেলা 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा पर रवाना हो गए हैं। श्री मोदी ने कहा कि वे राष्ट्रपति प्रबोवो सुबियांतो के निमंत्रण पर इंडोनेशिया जा रहे हैं। एक रिपोर्ट।
2: प्रधानमंत्री मोदी इंडोनेशिया के राष्ट्रपति प्रबोवो सुबियांतो के साथ वार्ता करेंगे और रणनीतिक भागीदारी में प्रगति की समीक्षा करेंगे। वार्ता में दोनों देशों के बीच व्यापक रणनीतिक साझेदारी को मजबूत करने पर चर्चा होने की उम्मीद है, जिसमें रक्षा सहयोग, व्यापार, निवेश और ऊर्जा सुरक्षा तथा सांस्कृतिक सहयोग पर खास ध्यान दिया जाएगा। जकार्ता कार्यक्रम का मुख्य आकर्षण प्रधानमंत्री मोदी का भारतीय समुदाय को संबोधन होगा, जिसे लेकर पूरे देश में उत्साह है। 8 जुलाई को प्रधानमंत्री मोदी ऐतिहासिक प्रम्बनन मंदिर के दर्शन के लिए योग्यकार्ता जाएंगे। जकार्ता से संदीपन दास गुप्ता की रिपोर्ट के साथ समाचार कक्ष से अमीशा।
1: ब्रिक्स देशों के मादक पदार्थ रोधी एजेंसियों के प्रमुखों की बैठक आज गुवाहाटी में शुरू हो गई है। 2 दिन की इस बैठक का आयोजन गृह मंत्रालय के अंतर्गत स्वापक नियंत्रण ब्यूरो ने किया है। भारतीय प्रतिनिधिमंडल का नेतृत्व कर रहे स्वापक नियंत्रण ब्यूरो के महानिदेशक अनुराग गर्ग ने कहा कि ब्रिक्स के विस्तार ने मादक पदार्थों की तस्करी और मादक द्रव्यों के सेवन सहित वैश्विक चुनौतियों से निपटने की समूह की क्षमता को मजबूत किया है। केंद्रीय सहकारिता मंत्री अमित शाह आज नई दिल्ली में सहकारिता मंत्रालय के 5वें स्थापना दिवस समारोह में कहा कि सबको साथ लेकर चलना ही सहकारिता है। उन्होंने कहा कि सहकारिता मंत्रालय राज्यों की मदद करने के लिए है। श्री शाह ने कहा कि कृषि और ग्रामीण विकास के क्षेत्र में कई क्रांतिकारी कार्य किए गए हैं। उन्होंने कहा कि आज सभी सहकारी समितियों का डेटा एक जगह उपलब्ध है। श्री शाह ने कहा कि 9 प्रमुख राष्ट्रीय स्तर की सहकारी समिति बनाई गई हैं।
3: सहकारिता मंत्रालय के इनिशिएटिव से कुल 9 राष्ट्रीय स्तर

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: 101.1 AIR FM গোল্ড। আজকের এই বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের সঙ্গে আপনাদের পছন্দের গান নিয়ে চলে এসেছি আমরা দুই বন্ধু। এ প্রান্তে রয়েছি আমি দোলন,
3: আর আমি ঝুমুর।
2: আর আজকে রোজের মতনই আপনারা জানেন আমাদের FM গোল্ডের ফেসবুক পেজে যে পোস্টার থাকে তোমায় গান শোনাবো, সেখানকার কমেন্টে আপনারা অনুরোধ পাঠান, সেই অনুরোধ তো আমরা শোনাবোই। তার সঙ্গে ফোনের বন্ধুরা তারাও কিন্তু অনুরোধ পাঠাতে পারেন 2248-8085-2213-3140-তে। সুতরাং ঝুমুর চলে যাই আমাদের আজকে প্রথম গানে।
3: একদম, আসলে আজকে সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই জন্য বেশিরভাগ দেখছি আজকে যে রিকোয়েস্ট এসেছে বৃষ্টির গান। আর আজকে সোমবার, সুতরাং বুঝতেই পাচ্ছেন আজ থেকে প্রথম পাতাটা আর কি খুলছি এই সপ্তাহের, সুতরাং গতকাল অবধি যা হয়েছে ভুলে যান, আজ থেকে একদম নতুন নাম,
2: মানে আজকে একদম ফ্রেশ করে আপনারা, মানে ওই ভাবতে হবে না যে আগে পাঠাইনি তো, এই চিন্তাটা

0: সত্যি কি এরকম হচ্ছে যে কিছুই ভালো লাগছে না? যদি তা হয় তাহলে আবার একটু মুশকিল আছে, কিন্তু এইরকম দিন কিরকম যেন একটু কাজের গতিটাকে ধীর করে দেয়। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শঙ্খবেলা ফিল্ম থেকে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অরূপরত নাইচ, অপরূপ আইচ, গোপু আইচ, মঞ্জু রায়, রাজীব গান্ধী রোড কোন নগর থেকে, সেই সঙ্গে আরও একজন অনুরোধ করেছিলেন।
1: হ্যাঁ, আমটিহা পুরুলিয়া থেকে খগেন্দ্রনাথ দাস শুনতে চেয়েছিলেন, আর এই গানের গীতিকার সুরকারের নাম বলা বোধ হয় নিষ্প্রয়োজন। এবার আমরা কার গানে যাব?
0: এবার চলে যাব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, আবারও বৃষ্টিরই গান।

0: আমরা শুনছিলাম শ্রীকান্ত আচার্যের গাওয়া গান পরমানন্দ সরস্বতীর কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে। আর এই গান শুনতে চেয়েছেন ভবানীপুর থেকে পরমা মিত্র। এরপর কার গান আমরা শুনবো?
1: এরপর হৈমন্তী শুক্লার কণ্ঠে শুনবো দিন আমাদের ফিল্ম থেকে গান, রণবীর নাথ শ্যামনগর থেকে, এবং উনি বলেছেন আজকে উনি অফিস যাননি, সেই জন্য বাড়িতে বসে এই গানটা উনি শুনতে চাইছেন। আপনার জন্য এই গান থাকলো।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো, তোমায়

0: শুনছিলাম গান নামটা শচীন গুপ্তের কণ্ঠে। বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়ন ও কবিতা গায়ন, এবং এদের জন্য একটু বিশেষ মানে আমি অন্তত এদেরকে ধন্যবাদ জানাবো, কারণ এই প্রায় বিস্তৃত গানটি 1951 সালের শরীর শর্মার কথা শচীন গুপ্ত নিজের সুরে অপূর্ব সুন্দর একটা গান এই গানটি অনুরোধ করার জন্য, কারণ আমরা না কম শোনা গানগুলো যখন আবার অনেকদিন পর শুনতে পাই অসম্ভব একটা আমাদের নিজেদের ভেতরেও ভালো লাগা তৈরি হয়। এবার কার গানে?
1: তোমায় গান শোনাবো এইবার, যাদের আমরা কখনো আলাদা করতে চাই না, যাদের আমরা পাশাপাশি রেখেই সবসময় শুনতে চাই, এইরকম জুটির পর পর দুটো গান আমরা শুনবো
0: ব্যাক টু ব্যাক, তারপরে ফিরবো,
1: তারপর ফিরে কথা হবে।

0: এইটা হচ্ছে মানে সার সত্য বুঝেছেন,
1: একদম একদম
0: মনটাই যত গোলমাল করে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখায় অনল চট্টোপাধ্যায়ের সুরে 1964 সালের এই গান উৎপলা সেনের কণ্ঠে শুনতে চেয়ে আজকে অনুরোধ করেছিলেন যিনি, তিনি সর্বেশ্বর পাল, মাহেশ হুগলি থেকে শুনতে চেয়েছিলেন এই গান। আর ওই যে আমরা বলেছি যে এমন জুটি যাদের আমরা কখনো আলাদা করতে চাই না তাদেরই পরপর গান শুনবো, সুতরাং বুঝতেই পেরে গেছেন এবার সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনবো। ফিরে এসে আবার এই গান নিয়ে দু একটা কথা নিশ্চয়ই হবে।

0: অসাধারণ গান, হ্যাঁ, এবং যাকে বলে মর্মস্পর্শী এই গানের কথা, 52 সালের গান, শ্যামল গুপ্তের কথায়, শিল্পীর নিজের সুরে।
1: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রাখালচন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায় গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে।
0: বেশ, এবার কি আমরা মান্না দে শুনবো?
1: এত বৃষ্টি নিয়ে সবাই বলছে না।
0: আচ্ছা, একটা যদি একটু বৃষ্টির গানে একটু ব্রেক নিয়ে আমরা, মানে একটু অন্য গানে গিয়ে তারপর না আবার বৃষ্টিতে ফিরি।
1: আচ্ছা,
0: মানে বেশ অনেকটা বৃষ্টি হলো তো।
1: এইবার কি হয়েছে, ওখান থেকে যাদের অনুরোধ ছিল তারা যেন যা চলে গেল, না না
0: তাদের অনুরোধে আসবো। আমাদের ফোনের বন্ধু লক্ষ্মী মজুমদার, তিনি অনুরোধ করেছেন ছন্ন ছাড়া ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে একটি গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন 1988 সালে। শুনুন এই গান।

0: কিশোর কুমারের জীবনের অঙ্ক মিলল কি না আমরা জানি না সেটা, তবে সত্যি এটা তো একটা অন্তহীন প্রশ্ন। চলে যাই পরের গানে।
1: সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আর শুনি এই গান শলিল চৌধুরীর কথা এবং সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: বর্ষাকে এমন বারণ করলে বর্ষা শুনবে কি না, বা এই মুহূর্তে বারণ করা উচিত কি না, একেবারেই আমরা সে প্রশ্নে যাচ্ছি না। শুনছিলাম মান্নাদের গাওয়া গান 74 সালে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুর।
1: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল, বাদল খটিয়াল,
0: নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে।
1: আর সেই সঙ্গে আরো একজন
0: আছেন, তিনি হচ্ছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। বেশ,
1: চলে যাব আমাদের পরের গানে।

0: 1968 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় কি অবিস্মরণীয় সুর সৃষ্টি করেছিলেন রতন মুখার্জি, যে গান শুনলাম আমরা সুমন কল্যাণপুরের কণ্ঠে।
1: এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আলাউল মল্লিক দেওরা আমতা হাওড়া থেকে। এর পরে আমরা যে গান শুনব সেই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন বর্ষা বড়ুয়া
0: শ্যামনগর থেকে।
1: শুনতে চেয়েছেন নির্মলা মিশ্রের কণ্ঠে একটি গান।

0: জয়দেব সেনের কথা এবং সুরে শুনলাম আমরা এই গান, আর কি অদ্ভুত গানের কথা এবং সুরের চলনও
1: একদম।
0: সত্যি কথা বলতে এই বাংলার মাটিতে এত কিছু আছে, তারপরেও ছোট্ট ছোট্ট না পাওয়াতে আমরা কিরম চটপট রেগে যাচ্ছি আজকাল, কত কথা বলে ফেলছি, তখন সত্যি খুব খারাপ লাগে। আজকে সময় যা আছে তাতে করে আর একজনেরই রিকোয়েস্টের গান আমরা শোনাতে পারবো,
1: বেশ।
0: তো সেক্ষেত্রে তার পছন্দের গানই শুনি। সুমিত সিংহ শুনতে চেয়েছেন চুচুড়া হুগলি থেকে, আশা ভোসলের কণ্ঠে একটি গান, সেই গানের কথা স্বপন চক্রবর্তীর এবং সুর রাহুল দেববর্মনের। আপাতত সেই গানই
1: বলা বাহুল্য বৃষ্টির গান, এবং এই বৃষ্টির গান শুনতে শুনতে আজকের মতো এই পর্ব থেকে হয়তো আমাদের বিদায় নিতে হবে। ফিরে আসব 2:30 একটা, মানে কি বলবো, যাকে বলে মন জয় করা ছবি নিয়ে। সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
2: 100.1 AIR FM গোল্ডে। সেই যে আমরা আগের পর্বে বললাম যে একটা অসম্ভব মন জয় করা ছবি নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো সিলভার স্ক্রিনে, সেই কথা রাখতেই চলে এসেছি আমি দোলন,
3: আমি ঝুমু। 2026 দাঁড়িয়ে 1968 ফিরে যাব আমরা এবং ওই সময়টাকে বোঝার চেষ্টা করব। আর এই ফিল্মটা যখনই আপনারা দেখেছেন আমাদেরই মতো নিশ্চয়ই আপনাদের ভাবিয়েছে এই ফিল্ম, এবং এই ফিল্মে একটা অসম্ভব ভালো লাগাও তৈরি হয় সাথে সাথে। তো সেই ফিল্ম নিয়ে আজকে কথা বলবো। কোন ফিল্ম
2: আজকে আমরা? অদ্বিতীয়া ছবিটি নিয়ে কথা বলবো।
3: কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা নবেন্দু চট্টোপাধ্যায়ের, এবং এই ফিল্মের প্রযোজনা ছিলেন অরুণ রায়চৌধুরী। আজকে এই ফিল্ম নিয়ে আমরা এগোবো একটু একটু করে। একদম প্রথমেই এই ফিল্মে আমরা দার্জিলিংয়ে আছি, হ্যাঁ, এবং সেখানে যখন টাইটেল কার্ডটা যাচ্ছে সেখানেও খেয়াল করে দেখবেন সেখান থেকে টয় ট্রেনটা যাচ্ছে এবং সমস্ত জিগজ্যাগ লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি ওখানে। আর দার্জিলিংয়ে বিজয় সম্মেলনী হচ্ছে, সেইখানেই গান গাইছেন রাজীব। শুনতে থাকি সেই গান।

0: রাজীব গান গাইছেন সেখানে, আর সেই গান শুনতে বিভিন্ন মানুষ ওখানকার যেমন এসেছেন, যারা ওখানে বেড়াতে গেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ আসছেন এবং সেই অনুষ্ঠান দেখতে আসছেন। তাদেরই মধ্যে লক্ষ্মীও একজন, যে আসছেন এসে সেখানে বসে গানটা শুনছেন, এবং গানটা শোনার পরে তিনি কিন্তু তার যে ভালো লেগেছে সেটা জানাতেও ভুলেন না। তিনি গিয়ে দেখা করেন রাজীবের সঙ্গে এবং সেখানে তাদের একটা আলাপ।
1: এইখানে আমি আলাপ মানে ওই যে ভালো লাগা জানাতে যাওয়ার আগে একটা লক্ষ্মীর ওই গানের অনুষ্ঠানে এসে বসা নিয়ে একটা কথা আমার মনে হয়েছে। লক্ষ্মী যখন এসে বসলো, গীতা দে পাশে রয়েছেন, তার সহচরী আর কি বলা যেতে পারে, সহায়িকা সহচরী যাই বলি না কেন, লক্ষ্মী যখন এসে বসছে ক্লোজ আপে, মানে ওভারঅল দর্শককে দেখানো হচ্ছে লং শটে, এবং লক্ষ্মীকে ক্লোজ আপে নেওয়া হচ্ছে মাধবের মুখটা। এই মানে মাধবী মুখোপাধ্যায়ের অভিনয় নিয়ে আজকে এখানে নতুন করে কিছু বলার নেই। ওই প্রথম তিনি অ্যাপিয়ার করছেন এবং তার ক্লোজ আপ, মানে একটা গানটা শুনে তার ভালো লাগছে, বাকি সবারও ভালো লাগছে সেটা একটা রয়েছে, তার সঙ্গে ওই পুরুষটির প্রতি যে একটা মুগ্ধতা, সেই মুগ্ধতাটা ছেয়ে রয়েছে তার দৃষ্টিতে, এবং একই সঙ্গে তিনি যে আর পাঁচজন মহিলার মতো নন, তিনি এমন একটা পেশায় রয়েছেন যে পেশাতে মানে পুরুষদের নিয়ে ডিল করাটাই একটা কি বলবো তার কাজ। সুতরাং সেই যে একজন মানে নারী তার একটা ছাপ, এই তিনটে মিলিয়ে গানটা ভালো লাগা, পুরুষটির প্রতি মুগ্ধতা এবং তার মানে কি বলবো প্রফেশনাল লাইফের একটা ইমপ্রেশন, এই তিনটে মিলিয়ে একটা অদ্ভুত দৃষ্টি, মানে সেই দৃষ্টিটা না বলে দেয় যে কত বড় মাপের অভিনেত্রী হলে ওই একটা তাকানোর মধ্যে এত কিছুকে ধরে ফেলা যায়।
0: যদিও দর্শক হিসেবে আমরা যখন বুঝতে পারছি যে লক্ষ্মী আসলে কি কাজ করে সেটা কিন্তু একটু পরে, প্রথম দিকে আমরা যখন দেখছি আমাদের কিন্তু এইটাই মনে হয় যে সেই সময়ে দাঁড়িয়ে লক্ষ্মী যেন আর পাঁচটা মেয়ের থেকে অনেক এগিয়ে, যে খুব স্বতঃস্ফূর্তভাবে বলে চলুন আজকে এখানে যাব ওখানে যাব, প্রথম দিন যেমন টাইগার হিলে নিয়ে যাচ্ছে
1: সূর্য ওঠা
0: দেখাতে, এবং কোথাও তার চোখ দিয়ে যেন রাজীব দেখছে
1: সূর্য ওঠাটা।
0: তবে সূর্য ওঠার থেকেও বোধ হয় মানে লক্ষ্মীকে দেখতে এতটা ব্যস্ত, তাকে লক্ষ্মী মনে করিয়ে দিচ্ছে আরে ছবি তুল।

0: শুনুন, সে বলছে আগে আপনার একটা ছবি তুলি তারপর। মানে দুপক্ষেরই একটা মুগ্ধতা তৈরি হচ্ছে, কারণ রাজীবের তখনও বিয়ে হয়নি, বিয়ের বয়স হয়ে গেছে, এবং মাও যথারীতি বাড়ি থেকে তাগাদা দিচ্ছেন বিয়ে করার জন্য, কিন্তু মন মতো কাউকে পাচ্ছেন না। কোথাও যেন লক্ষ্মীকে দেখে তারও মনে হচ্ছে যে হলেও হতে পারে।
1: হ্যাঁ, আসলে এইখানে আমরা যখন একটা ছবি দেখতে, মানে ছবি নিয়ে কথা বলতে বসি, পরিচালকটা প্রতিটি, যাকে বলে প্রতিটি ছত্রে ছত্রে তার মুন্সিয়ানার নজির রেখে জানতো। ওখানে দেখানো হয়েছে, মানে দার্জিলিং বাঙালিরা তো থাকবেই, এ নিয়ে কিছু বলার নেই, ওরকম কয়েকটা বাঙালি পরিবার ঘটছে তারা। এই যে রাজীব এবং লক্ষ্মী, তারা সবাই কিন্তু মানে ফ্যামিলি আর কি, বাবা রয়েছেন, মা রয়েছেন, তাদের ছোট বাচ্চা রয়েছেন। রাজীব এবং লক্ষ্মী তাদের সঙ্গে ঘুরছে, কিন্তু ওই হয় না একই জায়গায় টুরিস্টদের মধ্যে দেখবে এটা হয়, মানে একটু একটু প্রশ্ন, সব প্রশ্ন, মানে সব প্রশ্ন দৃষ্টি একটু কানাঘুষ। এবং ওরা দুজনে কথা বলছে, এক ভদ্রলোক একেবারে গটগটিয়ে তার মধ্যে যেন ঢুকে আসতে পারলে বেঁচে যেন এরকম, মহিলারা একটু অন্য দৃষ্টিতে দেখছেন, যে কারণ লক্ষ্মীর বেশভূষা সাজ পোশাক তো একদম ভীষণ অন্যরকম, যেটা একজন সাধারণ মধ্যবিত্ত মানে গৃহবধূর থেকে বেশ আলাদা, বেশ চোখে পড়ার মতন একটু চটকদার, সেই কারণেও হয়তো একটা আলাদা করে চোখে পড়া আছে। এবং
0: তার থেকেও বড় কথা দেখো যে ওই সময় একটি মেয়ে একা এসেছে,
1: একা এসেছে তার একজন অ্যাটেনডেন্টকে নিয়ে, এটাই একটা বিরাট ব্যাপার
0: একদম।
1: মানে যদিও এই প্রসঙ্গে আমার মনে পড়ছে দার্জিলিং, তো সেখানে ওই কখনো মেঘ ছবিটার কথা মনে পড়ছে, সেখানেও সীমা, যদিও সীমা সে সময় পরিপ্রেক্ষিতে অনেক এগোনো মেয়ে, আর্টস টিচার অঞ্জনা ভৌমিক ছিলেন, সেও একা এসেছে বন্ধুর সঙ্গে, আর এদিকে উত্তম কুমার, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। আসলে দার্জিলিং মানেই তো আমাদের প্রচুর ছবির আর কি আতুর ঘর, যাকে বলা যেতে
0: পারে। প্রথম দিন এরা টাইগার হিলে গেলেন সূর্যোদয় দেখতে, তারপরের দিন ঝর্ণা দেখতে যাবেন, এবং এরপর কিন্তু গীতাদের হাত দিয়ে একটা চিরকুট এলো, এবং সেখানে খালি লেখা ছিল আজ পাহাড়ে পাহাড়ে,
1: আজ বিকেলে পাহাড়ে পাহাড়ে।
0: এই যে প্রতিটা কথা, এবং মানে লক্ষ্মীর চোখ দিয়েই যেন আমরা দার্জিলিংটাও দেখছি, সঙ্গে রাজীব ঘুরছেন, আমরাও ঘুরছি খুব সুন্দরভাবে দার্জিলিংয়ে দেখার জন্য। শুধু তো টাইগার হিল নয়, তার সঙ্গে যে ঝর্ণা আছে, যে পাহাড়ের
1: নিসর্গ রয়েছে,
0: সব সবটা মিলিয়েই আমরা কিন্তু একটা খুব সুন্দর দার্জিলিং দেখছি। এবং অদ্ভুতভাবে এখন যারা আমরা দার্জিলিংয়ে যাই, তারা কিন্তু সেই পুরনো দার্জিলিংটা ভীষণ লোভ হচ্ছে দেখতে, যে কেন ওই দার্জিলিংটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। এবং হ্যাঁ বলো,
1: এইখানে মানে একটা জিনিস বলি, এই যে লক্ষ্মী আর রাজীবের যে অন্তরঙ্গতা তৈরি হচ্ছে, এটা যে শুধুমাত্র একটা নারী পুরুষের আকর্ষণ সেটা তো আছে, কিন্তু তার থেকেও বেশি কিছু, কোথাও তার মধ্যে একটা নান্দনিকতা আছে, একটা কাব্যময়তা আছে, সেটা মানে ওই হয় না যেটা বলছিলাম, যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্ট্রোকে পরিচালক বুঝিয়ে দিয়ে যান। লক্ষ্মী যখন এসে বলছে আজ ঝর্ণা, রাজীব বলছে ঝর্ণা, লক্ষ্মী বলছে সুন্দরী ঝর্ণা, মানে সেই মুহূর্তে সত্যেন্দ্রনাথ আমাদের মানে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের উঠে আসেন, এই নান্দনিকতা, এই কাব্যময়তা ওদের সম্পর্কের, সেটার কিন্তু আভাস পরিচালক দিয়ে গেছেন। তারপরে ঝর্ণায় গিয়ে আমরা কী গান শুনলাম?

0: আমি না এই গানটা যখনই শুনি, মানে আমার এই যে একটা লাইন, বুঝিনি তো ফুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখা, আহা, মানে ঝড়ের মেঘ যেমন দুর্বার গতিতে এগিয়ে যায়, তেমনই মানে এই সম্পর্কের ক্ষেত্রে ওদের মনের অগ্রগতি যে এত দুর্বার হয়ে যাবে, এত এক, মানে এটা অবশ্যই লক্ষ্মীর মনস্তত্ত্বের দিক থেকে কথাটা বলা যায়, কারণ না হলে তো প্রেম স্বাভাবিক, তা সে তো তার ত্বরিত গতিতে এগোতেই পারে। এবং আর একটা কথা ঝুমুর, এই যে গানটা কিন্তু মেনলি পিকচারাইজড হয়েছে ওদের ওপর, যত না তত ওই নেপালি কাপলটির ওপরে, যারা এবং দুজনই কিশোর কিশোরী, তারা ওই উচ্ছলভাবে ছুটে চলেছে, বা কি বলে ঝর্ণার পাথরে টপকে যাচ্ছে, মানে জলের মধ্যে দিয়ে তারা ছুটছে, মানে কোথাও লক্ষ্মী আর রাজীবের বা হয়তো লক্ষ্মীরই অনেকাংশে বেশি, তাদের মনের উচ্ছলতাটাকে ধরার জন্য ওই নেপালি কাপলের ইমাজারিটা পরিচালক ব্যবহার করেছেন। আর আরেকটা জিনিস, দেখো সর্বেন্দ্রকে তো আমরা পেয়েছি এখানে রাজীবের রোলে, ভীষণ সুন্দর লেগেছে, এবং আমাদের বারবারই মনে হয় যে এই নায়ক আরও কেন কিছুদিন থাকলেন না, অনেকটা শুভেন্দু গোছের একটা তার অ্যাপিয়ারেন্স আছে,
1: বাঙালি মধ্যবিত্ত বলে ভদ্রলোক, ভদ্রলোক বলে যেরকম ছবি আসে ঠিক তেমন।
0: কিন্তু মাধবীকে না কোথাও, এটা খুব কনসিয়াসলি করা, ঠিক মানে ওনার মানে ওনার থেকে ছোট তো নয়, বরং সমবয়সী বা একটু বড়, এইটা মনে হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক, কারণ বিকাশ রায়ের সঙ্গে মাধবীর যদি আমরা বয়সের মানে ওই ওই তারা দুজন কাপল সেটা দেখি, তাহলে খুব স্বাভাবিকভাবে রাজীবের থেকে লক্ষ্মী একটু বড়।
1: তার থেকেও বড় কথা কি জানো, লক্ষ্মী জীবনটাকে এত বেশি রকমের দেখেছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এইটা মনে হয়েছে, অভিজ্ঞতার দিক থেকেও অনেক বড়, মানে ডার্ক সাইড গুলো এত বেশি তার দেখা। হ্যাঁ, এবং এই এই যে দুজনের মধ্যে একটা সম্পর্ক কোথাও একটা দানা বাঁধছে, এটা সর্বেন্দ্রর দিক থেকে মানে রাজীবের দিক থেকে বেশি এই ভালো লাগাটা তৈরি হচ্ছে, কিন্তু কোথাও লক্ষ্মীরও ভালো লাগছে।
0: হ্যাঁ অবশ্যই,
1: মানুষ যে তাকে এইভাবে সম্মান দিচ্ছে, যার মতো করে সে চলছে, দুটো দিন যেন জীবনটা একদম অন্য জগতে গিয়ে অন্য রকম ভাবে কাটানো যাচ্ছে, এরই মধ্যে সেখানে রাজীব অসুস্থ হয়ে পড়ে, এবং সেদিন কিন্তু চলে আসার কথা,
0: লক্ষ্মী চলে আসার কথা সেদিন,
1: ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তাদের বেরিয়ে পড়ার কথা, কিন্তু কোথাও একটা যদি প্রথমত সে চাইছিল না দেখা করতে, কোনো খবর না দিয়েই সে ফিরে আসতে চাইছিল, তার কারণ সে জানে যে এই তিন চার দিন যে একটা ইকুয়েশন তৈরি হয়েছে সেটা কিছুতেই ম্যাচিওর করতে পারে।
0: হ্যাঁ, মানে এই যে লক্ষ্মীর পৃথিবীটাকে বা জীবনটাকে দেখা অনেকটা, সেটাতে খুব সে স্বাভাবিকভাবে বুঝতেই পারে যে এই ছেলেটির সাথে আমার সম্পর্কের কোনো পরিণতি নেই, এবং যে কারণে রাজীব যখন ঠিকানা চায় ও এড়িয়ে যায়, ওই কারণেই আর কি দ্বিতীয়বার চলে আসার সময় দেখা করতে না চাওয়াটাও, কারণ ঠিকানাটা তাকে দিতে হবে।
1: আর তারপরে হঠাৎই খবর পায় যে রাজীব অসুস্থ হয়ে পড়েছে, এবং সেই অসুস্থতার খবর পেয়ে কিন্তু লক্ষ্মী আরও একবার ছুটে যাচ্ছে সেখানে, তাকে শুশ্রূষা করতে গিয়ে সেদিনে তাদের ফেরার যে ট্রেন সেটা সে ছেড়ে দেয়, বলে আজকে ফিরছি না, আলটিমেটলি শুশ্রূষা করে তাকে একটু ঠিকঠাক করে দেয় লক্ষ্মী, এবং রাজীবের কাছে সেই সময় একটা চিঠিও আসে,
0: মায়ের
1: যে চিঠিটা পড়ে লক্ষ্মীর হাতে, লক্ষ্মীকে রাজীব বলে পড়তে, এবং সেটা পড়তে গিয়ে দেখে মায়ের চিঠি।

0: এবং মা সেখানে বলছেন চাঁপাডাঙ্গায় রত্না বলে একটি মেয়েকে তিনি পছন্দ করে এসেছেন, যেন তাড়াতাড়ি রাজীব ফিরে আসে কলকাতায়। এই সময়ও কিন্তু লক্ষ্মীকে দেখার মতো, তার মুখটা চেঞ্জ হতে থাকে।
1: এবং ওই যে চিঠিটা পড়ছে, পড়তে পড়তে কিন্তু একবার থামে না, রাজীবের দিকে একবারও তাকায় না, বা তার তার পড়ার মডুলেশনে সামান্য বদল আসে, কিন্তু খুব বেশি তার এক্সপ্রেশনে আমরা মানে সে যে খুব হতচকিত হয়ে যাচ্ছে, আহত হচ্ছে ভেতরে ভেতরে, সেটা সে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে দেয় না। কারণ ওই যে বললাম, ওর তো পৃথিবীর জীবনটাকে দেখা অনেকটাও তো বুঝতো, এটাই স্বাভাবিক। একটা বিবাহযোগ্য ছেলে, তার মা তার জন্য পাত্রী দেখেছেন, এটা তো এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। তো সেখানে ওই চিঠিটা পড়ে আর হাতে দেয়, আর ওইটাই আর কি শেষ সাক্ষাৎ। তারপরে না জানিয়ে তারপর চলে আসে, আসার খবরটা একটা চিরকুট দিয়ে বেয়ারাকে দিয়ে পাঠিয়ে দেয়।
0: মজা হচ্ছে যে যে রাজীব দার্জিলিংয়ে গেল তার মন ভালো করতে, তার শরীর ভালো করতে, সে যখন কলকাতায় আসছে সে ঝোড়ো কাকের মতোই আসছে,
1: তার কিন্তু মন খারাপ নিয়ে আসছে,
0: ভীষণ মন খারাপ নিয়ে, যে কারণে যাওয়া তার কোনো মানে সমাধান হয়নি। এবং আসার একটাই কারণ হচ্ছে মা কেন তার জন্য একটি মেয়ে দেখে এবং তাকে পাকা কথা দিয়ে চলে এসেছে, কারণ মনে মনে সে তো ভালোবেসে ফেলেছে লক্ষ্মীকে। এবং কোথাও একটা খোঁজ চলছে, এই খারাপ লাগাও আছে যে লক্ষ্মী এই কদিন ছিল অথচ কোনো রকম ঠিকানা না দিয়ে সে চলে এলো, খালি থাকছে না এটুকু জানি,
1: লক্ষ্মীকেই বা আর কোথায় খুঁজে পাবো। আর এদিকে মানে বিয়ের প্রসঙ্গটা তো ভীষণই বিরক্তিকর লাগছে তখন।
0: এই সময় কিন্তু রাজীবের এক বন্ধুকে আমরা পাচ্ছি, প্রকাশ, দিলীপ রায় যে চরিত্রে অভিনয় করেছিলেন,
1: এরকম বন্ধু আর এখন পাওয়া যায় না। সেই
0: সে যে কি ভালো বন্ধু, এবং যখন রাজীব বিয়ে করতে চাইছে না, যখন এড়িয়ে যেতে চাইছে, বন্ধুই কিন্তু এসে কোথাও জানিয়ে যাচ্ছে যে মা কিন্তু কথা দিয়ে এসেছেন পাকা কথা, এবার তুমি ভেবে দেখো যে তুমি কি করবে। হ্যাঁ, এবার রাজীব কিন্তু তার মনের কথাও বলতে পারছে না বন্ধুকে, যে ওখানে গিয়ে কারোর সঙ্গে দেখা হয়েছিল বা কিছু, সেটাও বলতে পারছে না, মনের মধ্যে রেখে দিয়েছে। যথারীতি আলটিমেটলি মায়ের কথাই তাকে শুনতে হচ্ছে, এবং তাদের বিয়ের একটা তোড়জোড় চলছে আমরা বুঝতে পারছি, বিয়েটা হচ্ছে। এবং অদ্ভুত হচ্ছে,
1: মানে অর্ধেক হচ্ছে বিয়ে বলা ভালো।
0: হ্যাঁ, সেই বৌভাতের দিন সকালবেলা যখন সে যাচ্ছে বন্ধুর সঙ্গে, সেই সময় পথে কিন্তু দেখা হচ্ছে এই গীতাদের সঙ্গে।
1: হ্যাঁ, লক্ষ্মীর যে সহায়িকা আশা, তার সঙ্গে দেখা হচ্ছে।
0: এবং গীতাতে তখন বলছেন যে এবার তার কাছে জানতে চাওয়া হচ্ছে যে কোথায় থাকে লক্ষ্মী, তাকে দেখে তো ভীষণ খুশি। বা গীতাতেও জিজ্ঞেস করছে যে আপনি দাদাবাবু আপনি এখানে নিয়ে কথাবার্তা যখন হচ্ছে, তখন জানতে চাওয়া হচ্ছে যখন, তখন খালি একটা বাড়ির সে ঠিকানা পায়, 42/2। এইবার সেই 42/2
1: দুর্গাচরণ
0: স্ট্রিটে গিয়ে তখন কোথাও একটু ধন্দে পড়ছে রাজীব।
1: এই যে লক্ষ্মীর যে মানে আস্তানা, সেখানে গিয়ে রাজীব বুঝতে পারে যে সেটা একেবারেই আমরা যাকে আর কি নিষিদ্ধ বললি বলে তকমা দিই, সেরকম একটি জায়গা যেখানে সে বাইজি এবং বহু পুরুষ নিয়ে তাদের মনোরঞ্জন মূলত সেই মানে। এখানে অবশ্য একটা সূক্ষ্ম তফাত আছে, লক্ষ্মীকে সেই অর্থে কিন্তু দেহপজীবিনী বলা যায় না, সে গান গায়, তার গান শুনতে আসে নানা মানুষ এবং নানাভাবে তাদের মনোরঞ্জন করা। তো রাজীব কিন্তু এটা দেখে খুব যে অবাক হচ্ছে এমনটা নয়, রাজীব যে ভীষণ ধাক্কা খাচ্ছে, ভীষণ শক্ত হচ্ছে এমনটা নয়, এটাও খুব আশ্চর্য। কারণ আমার যে মনে হয় মানে রাজীব ভেতরে ভেতরে লক্ষ্মীকে এতটাই গ্রহণ করে ফেলেছে, এবং লক্ষ্মীর যে সমস্ত সত্তাটা সেটাতে এতটা গ্রস্ত হয়ে গেছে, যার জন্য ওর কাছে কোনো কিছুই আর কিছু ম্যাটার করছে না, কী তার পারিপার্শ্বিক, কী তার ব্যাকগ্রাউন্ড, কিছু না। এবং খুব স্বাভাবিকভাবে লক্ষ্মীর সঙ্গে কথা বলছে, যখন লক্ষ্মী উঠে আসছে ওর সঙ্গে এসে আলাদাভাবে কথা বলছে, ওর মানে ওর কাছে গান শুনতে আসা বাবুদের বসিয়ে রেখে, বসিয়ে রেখে শুধু নয়, এমনকি বলছে তাদের অ্যাডভান্সের টাকাও ফেরত দিয়ে দে, তারা যখন আপত্তি করছে যে আমরা তো মায়না করে এসেছি, কেন লক্ষ্মীবাই উঠবে, বলে অ্যাডভান্সের টাকাও ফেরত দিয়ে দে। তো এইরকমভাবে একটা কোথাও মানে দেখো বাংলা ছবিতে আমরা এই ধরনের মানে একটু সেই অর্থে অন্য পেশার নারীদের সঙ্গে মূলধারার পুরুষদের প্রেম কিন্তু কম দেখিনি। সে তুমি নিশিপদ্মই বলো, সে তুমি রাজলক্ষ্মী শ্রীকান্তই বলো, সে তুমি স্ত্রী বলো বা এই ছবিটির কথাই বলো, অনেক দেখেছি আমরা। কিন্তু এই ছবিটার মধ্যে না কোথাও এটা কিন্তু খুব আধুনিক সময়ের পরিপ্রেক্ষিতে ছবিটা করা, তাই না? যেখানে খুব আধুনিক মনস্ক নারী পুরুষ তা মানে হতে পারে 68, কিন্তু তুমি দেখো পরবর্তীতে আমরা দেখব যে এই যে রাজীবের বন্ধু প্রকাশ, রাজীবের মা অনায়াসে তাকে বলছে, প্রকাশ বাবা তুমি বৌমাকে নিয়ে একটু নিউমার্কেট যাও। মানে কোথাও সেখানে কিন্তু যে স্বামীর বন্ধু, স্বামী সেখানে খুব বেশি বাড়িতে থাকে না, তার সঙ্গে একেবারে সদ্যবিবাহিতা স্ত্রীকে এটা ঘুরে আসতে বলা, শপিং করতে পাঠানো, এটাও কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, কিন্তু সেটাও এখানে হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে একটু আধুনিক মনস্তত্ত্বের জায়গা থেকে ছবিটা করা। এবং সেই যে আবার নতুন করে লক্ষ্মীকে ফিরে পাওয়া, লক্ষ্মী জিজ্ঞেস করে তুমি বিয়ে করেছো, বলে হ্যাঁ আজকে আমার বউ ভাত। এবং মানে একদিকে মানে এটা একটা অদ্ভুত, লক্ষ্মী একদিকে তার মানে মন আর মস্তিষ্কর ভীষণ দ্বন্দ্ব, একদিকে বলছে না তুমি এটা ঠিক করোনি আজকের দিন এখানে এসে, অথচ তাকে ছাড়তেও মন চাইছে না।
0: একটা এই ফিল্মটা আমরা যখন দেখি প্রত্যেকটা চরিত্রর মধ্যে কিরকম যেন মানে নানান রকম শেড এসে খেলা করে যায়,
1: এইটা কিন্তু দ্বন্দ্ব, অসম্ভব দ্বন্দ্ব।
0: ঠিকই, আসলে যখন লক্ষ্মী এবং 42/2 এই ঠিকানায় ঢুকে গেছি, সেক্ষেত্রে আপনি যে গানটা শোনার জন্য অপেক্ষা করছেন সেই গানটাতে না গিয়ে বরং সেই গানটা আমরা যাই যেখানে লক্ষ্মী ফিরে আসছে এবং সেখানে কোথাও ভালো লাগা ছিল, অথচ সেটা যেন সে ফিরে দেখতে চাইছে না, এইরকম ভাবে তার চলে আসা এবং কোথাও একটা মন খারাপের গল্প লিখছে সেখানে, সেই গানটায় যাই আমরা।
2: চাবার ব্যাগ

0: এখানেও দেখুন এই গানটার মধ্যে কিন্তু এটাই ছিল যে প্রীতির আকাশ থেকে হয়তো কোনোদিন তুমি আমাকে মুছে দেবে, এই যে একটা এরকম হতে পারে ভেবে সরে যাওয়া, অথচ যখন ফিল্মটা এগোচ্ছে আমরা দেখছি একেবারেই আলাদা। ভালো লাগাটা এমনই সুরে বাঁধা ছিল যে যে রাজীব তার মায়ের কথা মতো সবসময় চলতো, সেও মায়ের কথা মানতে রাজি ছিল না, পরে এক সময় একান্তই অপারগ হয়ে, এবং লক্ষ্মীর কোনো ঠিকানা না থাকায় এটা আরও হয়েছিল।
1: লক্ষ্মীর ঠিকানাটা যদিও একটা দিন আগেও পেতো, বিয়েটা হয়তো হতো না।
0: হ্যাঁ, এবং পরে যখন তাদের দেখা হচ্ছে তখন কিন্তু দুজনের মধ্যে খুব সুন্দরভাবে একটা বন্ডিং দেখা যাচ্ছে। এই বন্ডিং নিয়েই আমরা কথা বলবো, তবে আপনারা তো জানেনই এই মুহূর্তে আমাদের সংবাদ বিরতি, এবং তারপরে আমরা ফিরে আসব আবারও অদ্বিতীয় ফিল্ম নিয়ে। ঝুমুর আর দোলন আছি আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফ এম গোল্ড।

0: এই গান যখনই শুনি তা সে রাত হোক, মধ্যরাত হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক, কর্মব্যস্ত দিন হোক, মনে হয় সত্যি সেই সময়কে যেন যেতে না দিই। এত অনির্বচনীয়, মানে এই শব্দটা বঙ্কিমে আমরা প্রচুর পেয়েছি, কিন্তু আমার না এই গান, এই ছবির গান বা শ্যুট নিয়ে বলতে বসলে আমার আর কোনো শব্দ মনে আসে না। মানে অপার্থিব একটা সুর হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন এই ছবির জন্য, তাই না?
1: এবং মুকুল দত্তরও লেখাগুলো এত সুন্দর, এবং এই গানগুলো না ছবির গতিকে কোথাও বাড়িয়ে দিচ্ছে, এবং কোথাও আপনি অনায়াসে একটা সিন থেকে আপনি বুঝে যাচ্ছেন পরের সিনটা আপনি কোন দিকে যাচ্ছেন, এমন নয় যে সেটা বোঝা হয়ে বসছে,
0: একেবারেই নয়, একেবারেই নয়। এবং এই যে মানে ধরো যেটা সংলাপের মধ্যে যার আভাস দেওয়া হচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে, গানে কিন্তু ইন্ডা মানে খুব সরাসরি না হলেও সেটাকে তার মানে তার সমস্ত কি বলবো সম্ভাবনাগুলো বলে দেওয়া হচ্ছে।
1: ঠিক, এইবারে আমরা প্রথম কথা বলি এই ফিল্মে মায়ের চরিত্রে পদ্মা দেবীকে যখন আমরা পাচ্ছি, কি অসাধারণ লাগছেও এবং তার ডিগনিটি অন্যরকম।
0: আবার দেখো যে পদ্মা দেবী মানে ছেলে আসতেই আকুল হয়ে বাবা রাজীব আমার মাতৃভক্ত ছেলে, মায়ের চিঠি পেয়ে চলেছে, সেই পদ্মা দেবী পর মুহূর্তে যখন কঠিন হচ্ছেন যে বিয়ে তোমাকে করতেই হবে, আমি কথা দিয়ে এসেছি আর কোন রকম, এই যে কঠিন এবং কোমলের যে খুব স্বল্প তার পরিসর, আবার বৌমার সঙ্গে যখন,
1: বৌমার সঙ্গেও কত সুন্দর সম্পর্ক, এক্ষেত্রে বৌমার কথাটা বলতেই হয়, রত্না। রত্না যদিও রাজীবের ইচ্ছে আসেনি, তার শাশুড়ির ইচ্ছাতে এসেছে, এবং রত্না এখানে এসে বুঝে গেছে যে স্বামী তাকে কোথাও একটা সময় দিচ্ছেন না, এবং নানান রকম কাজের অছিলায় দেরি করে আসছেন, বলছেন আমি পড়ানো নিয়েছি, ছাত্র পড়াই, বা কখনো বাইরে যেতে হবে সেটা যখন জানাচ্ছে সে সময়ও বলছে সামনে পরীক্ষা ছাত্রের, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং তার ক্ষেত্রেও আমরা লিলি চক্রবর্তীকে পাচ্ছি রত্নার ভূমিকায়, সেখানে উনি কি সুন্দর নিজের একটা জগৎ তৈরি করে নিয়েছেন, সে কিন্তু বইয়ের মধ্যে সে একদম নিজেকে কোথাও ডুবিয়ে
0: নিমগ্ন করে ফেলেছে, এবং গ্রাজুয়েশন পাস করে বিয়ে হয়েছিল, বলছে মা আমি এবার মাস্টার্সটা করব,
1: মানে এমএ করব, এই কথাও বলছে। আবার তাকে দেখা যাচ্ছে সে সংসারের সমস্ত কাজকর্ম করছে, শাশুড়ির সঙ্গে বসে তার একটা সুন্দর সময়ও সে কাটায়, সুন্দর সময় কাটায়,
0: দুধের দাম সেটাও সে হিসেব রেখে দামটা মেটাচ্ছে, মানে একেবারে সংসারের উপযোগী একটি বউ। কিন্তু যেটা লিলি চক্রবর্তী চরিত্রের সব থেকে রিমার্কেবল দিক, কোথাও সে স্বামীর সঙ্গে কিন্তু কি হয় এই রকম, যখন আমি বুঝতে পাচ্ছি আমার স্বামী আমাকে মনোযোগ, নতুন বিয়ে হওয়া বউ, এবং যে সময়টাকে অসম্ভব একটা যাকে বলে মাখো মাখো প্রেম থাকার কথা, বা তারপরে যখন সে খুব স্পষ্ট করে সমস্ত প্রমাণ হাতে পাচ্ছে যে স্বামীর অন্য নারীতে আসক্তি রয়েছে, একবারের জন্য কিন্তু কোনো উচ্চকিত স্বর নয়, ঝগড়া নয়, কোনো দোষারোপ নয়,
1: মানে কোনো প্রশ্নও নয়,
0: কিচ্ছু না, না শুধু একবার বলছে আমাকে বিয়ে কেন করেছিলে, তাহলে
1: সেটা তো পরে,
0: সেটা হ্যাঁ, মানে গোটা ছবিটা অদ্ভুত একটা সাইলেন্স এবং একটা ডিগনিটি, নিজের মধ্যে একটা অসম্ভব সম্ভ্রম মেনটেন করে চলেছেন,
1: বরং অনায়াসে কিন্তু সে প্রকাশের সঙ্গে কথা বলতে পারে, প্রকাশকে সে দাদা মনে করে,
0: খুব সহজ সম্পর্ক।
1: প্রকাশ যখন এসেছে তখন শাশুড়িকে কানে কানে বলছে, এবং শাশুড়ি এই প্রস্তাব দিচ্ছেন যে প্রকাশ জানা বাবা বৌমাকে নিয়ে একটু নিউ মার্কেটে যাও, ওর কিছু কেনাকাটার আছে। এবং নিউ মার্কেটে সে যখন এসেছে মার্কেটিং করে ফেরার পথে সে দেখতে পাচ্ছে উল্টো ফুট দিয়ে তার হাজবেন্ডকে এবং অন্য একটি মেয়েকে যেতে, সেটা সে দেখলো, সে কিন্তু প্রকাশকেও দেখালো না,
0: মানে একটুখানি যেন হোঁচট খেলো, নিয়ে পায়ে বোধহয় একটা কাঁটা, প্রকাশ জিজ্ঞেস করলো কি হলো বৌদি, না পায়ে বোধহয় একটা কিছু ফুটলো। এইটা একটা সাংঘাতিক, মানে লিলি চক্রবর্তীর চরিত্রটা না এখানে মানে ভীষণ মানে কি বলবো, এটাকে ঠিক আমি জানি না, আমি মহান শব্দটা তো আমি এ করছি না, কিন্তু কোথাও একটা অসাধারণ আর পাঁচটা মেয়ে যে বিহেভ করতো তার থেকে তার যে লেভেলটা অন্য, তার যে ডিগনিটিটা অন্য, সেটা সে বুঝিয়ে দিচ্ছে এই এই জায়গাগুলোয় একদম চুপ থেকে।
1: আবার এই মেয়েকেই আলাদাভাবে আমরা পাচ্ছি যখন শাশুড়ি চলে যাচ্ছেন প্রকাশের সঙ্গে কয়েকদিনের জন্য, এবং সেই সময় সে একা হাতে তার সংসারটাকে সামলাচ্ছে, সেই সময় এটাও খেয়াল রাখছে প্রকাশ আসছে অফিস থেকে, তার মানে তার খিদে পেতে পারে, তার জন্য খাবার আনতে বলা, তার সঙ্গে কথা বলা, এবং স্পষ্টতই সে কিন্তু খোলা মনেই কথা বলছে প্রকাশের সঙ্গে।
0: এখানে আরেকটা জিনিসও বলি, দেখো যখন আর কি মাধবীর সঙ্গে ওর স্বামীকে রাজীবকে দেখলো, প্রকাশকে তো তার আগেও বলেছে বিষয়টা, বা তারপরে বল, মানে প্রকাশের কাছে এই বিষয়টা নিয়ে ওর আলোচনা হয়, কিন্তু তারপরেও ওই যে সরাসরি দেখে ফেলাটা, সেটাতে কোথাও রাজীবেরও একটা অসম্মান হবে সেটুকুও করতে দিতে চাইল না, যার জন্য প্রকাশকে দেখালো না।
1: প্রকাশকে পরবর্তীতে যখন বলছে যে ঠিকানাটা এনে দেওয়া যেখানে যায় রাজীব, এবং প্রকাশ কিন্তু ফলো করছে, ফলো করে করে তারপর আলটিমেটলি ওই বাড়ির সামনে থেকে গিয়ে দোকান থেকে খোঁজ নিচ্ছে যে যে ঢুকলো সে কে, বলছে এই হচ্ছে লক্ষ্মীবাই, এবং বুঝে গেল যে কোথায় আসছে তার বন্ধু। সেটাই সে জানানোর পরে পরবর্তীতে যখন রত্না যাচ্ছে লক্ষ্মীর সঙ্গে কথা বলতে, সেখানে গিয়েও কিন্তু কোথাও সে এমনভাবে কথা বলেনি যাতে লক্ষ্মীর খারাপ লাগতে পারে বা কিছু, এবং অদ্ভুতভাবে লক্ষ্মী সেই সময় আটপৌরেভাবে শাড়ি পরে বাড়িতে এবং বলছে হ্যাঁ বলুন কেন এসেছেন, দুজনের মধ্যে কথা হচ্ছে, এবং একজন চাইছে অবশ্যই তার স্বামী তার কাছে ফিরে আসুক, এবং লক্ষ্মী যতক্ষণ না ছাড়বে সে সেটা পাবে না। আবার কোথাও লক্ষ্মীরও মনে হচ্ছে যে আমি বা এটা ছাড়বো কেন,
0: তাই তো,
1: এটা তো আমার একটু
0: তার কাছে, হ্যাঁ তার কাছেও তো তার বেঁচে থাকার একমাত্র মানে কি বলবো একটা পরিচ্ছন্ন মানে একটু বাতাস হচ্ছে একমাত্র এই রাজীব, বাকি সময়টা তো তাকেই বাবুদের মনোরঞ্জন আর স্বামীর মদের টাকা জোগানো, এছাড়া তো তার কোনো জীবন নেই। এবং খুব ইন্টারেস্টিং লাগে, দেখবে ঘরে একটা ছবি আছে লক্ষ্মীর ঘরে, যে ছবিটাতে ছবিটা মানে ওই রকম ছবি আমরা সচরাচর দেখি যে আমরা মৃত পূর্বপুরুষদের ছবি ওভাবে রাখা হয়, সেখানে কিন্তু লক্ষ্মীর যখন সে নিতান্তই শুধুমাত্র গৃহবধূ ছিল সেই সময়কার ছবি, অর্থাৎ মানে সেই লক্ষ্মী যে কোথাও আজ মৃতা এইটা যেন ছবিটা বারবার বলে দিচ্ছে।
1: একদম এখানে এসেও যখন কথা বলছে রত্না, রত্না কিন্তু মানে খুব সুন্দর করে প্রথম দিকে বলছিলেন, কিন্তু পরে যখন বুঝতে পেরেছে লক্ষ্মীর কাছ থেকে ছাড়া পাবে না রাজীব, সে সময় অদ্ভুতভাবে একটা কথা বলেছিল যে আমারই ভুল হয়েছে, মন দেওয়া নেওয়াই যাদের ব্যবসা তাদের মধ্যে করুণা ত্যাগ এসব থাকতে পারে না। কথাটা ভীষণ হন্ট করে গেছিল কোথাও লক্ষ্মীকে, যদিও সেই সময় সে সেটা প্রকাশ করে না। এই এই যে একটা দেখুন, একটা ফিল্মের মধ্যে কত রকম ক্যারেক্টার আসছে, এবং সেই ক্যারেক্টারগুলো তারা তাদের মতো করে তাদের সমস্ত রং দেখিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা গান গাইতে গাইতে আর একজনকেও আসতে দেখি,
0: হ্যাঁ হ্যাঁ
1: সুটেড বুটেড আসছেন তিনি বটে, এবং নানান রকম মানে কি বলবো নানান ভাবে সে একটা সুন্দর করে গান গাইতে গাইতে ঢুকছে। প্রথমে যেন দেখে তাকে মনে হচ্ছে যে হয়তো ইনিও এপাড়ায় নমাসে ছমাসে আসেন, কিন্তু পরবর্তীতে বোঝা যায় ব্যাপারটা তেমন নয়। লক্ষ্মীর ঘরে ঢুকে প্রথমে একটা প্রশ্ন করেন, ইনি কি বিবাহিত, লক্ষ্মী বলেন সম্প্রতি, ও বলে বেরিয়ে যাচ্ছেন, এবং আমরা পরে বুঝতে পারি ইনি হচ্ছেন লক্ষ্মীর স্বামী।
0: এই ছবিটাতে মানে পুরুষ চরিত্র তো অনেকগুলো রয়েছে, এবং বিভিন্ন স্তরের পুরুষ, ধরো রাজীব এবং প্রকাশ, এরা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, যে বাবুরা আসছেন তাদের একটা ক্লাস রয়েছে, লক্ষ্মীর আর কি যেসব বাবু তাদের একটা ক্লাস রয়েছে, রাজীবের অফিসের কয়েকজনকে দেখানো হয়েছে, তার বস থেকে শুরু করে, যিনি একটা অসাধারণ ডায়লগ বলেন যে অফিস উইল সি ইউ হোয়েন ইউ আর ইন ডেঞ্জার অ্যান্ড ওয়াইফ উইল অনলি লুক অ্যাট ইউ হোয়েন ইউ আর ইন গ্র্যান্ডার, মানে অসামান্য একটা ডায়লগ। তো বহু পুরুষ চরিত্র, এবং ওদিকে আমরা অজিতেশকে দেখতে পাই আরেক চরিত্র, কিন্তু মানে এই প্রত্যেকটি চরিত্রকে পৌরুষের দিক থেকে না একেবারে ফ্ল্যাট করে দিয়েছেন বিকাশ রায়। মানে তিনি খারাপ হতে পারেন, তিনি তার চরিত্রে বদগুণ থাকতে পারে, কিন্তু প্রবল পৌরুষ মানে বাকিরা যেন কোথাও দাঁড়াতেই পারছেন না, যদি আমরা ওইভাবে একটা বিচারে আসি। মানে তিনি মদ খাবেন, পয়সা ওড়াবেন, সমস্ত পূর্বপুরুষের রেখে যাওয়া জমিদারি উড়িয়েছেন, সবটাই ঠিক আছে, ঠিক আছে মানে কি সবটাই বাস্তব, এবং সেই সেইটা তিনি এত বুক ঠুকে করেন, আরে আমার মদের টাকা লাগবে, আজ তোমাকে বললাম 100টা টাকা লাগবে, তুমি আজকেই আসরে বসোনি, কী করে চলবে, মানে যেন মনে হচ্ছে তিনি মানে এরমভাবে কথা বলছেন যে তোমাকে সংসার চালানোর জন্য এই টাকাটা দিলাম, তুমি টাকাটা উড়িয়ে দিলে কী করে চলবে, মানে এতটাই তার কৃতকর্ম নিয়ে তিনি এত কনফিডেন্ট। এবং একটা সংলাপ আছে যখন প্রথম দিকে, যখন লক্ষ্মী এই পেশায় আসেনি, ও যখন স্বামীর পায়ে ধরে মানে ধরতে গেলে তার সেই সংসারটাকে, তার পরিচ্ছন্ন জীবনটাকে ভিক্ষা চাইছে। তখন বিকাশ রায় বলছে, বুড়ো বাপ এতদিন বেঁচে ছিল বলে আমি যেটুকু সংযত ছিলাম

0: আমার বংশের ইতিহাস কি তা ওই বুড়ো কচোয়ান রামলোচনের কাছ থেকে গিয়ে জেনে নাও। আমার ঠাকুরদাদা, তার ঠাকুরদাদা, তার অর্থাৎ এই যে তার মধ্যে একটা ব্লু ব্লাড বইছে, তিনি ভীষণ রকম কনশাস তার সেই ব্লু ব্লাডটা নিয়ে। সুতরাং তিনি যে অধগমনে আছেন সেটা ঠিক আছে, কিন্তু মানে দাপট মানে ভাঙবে তবু মচকাবে না। জলসাঘরের কথা মনে পড়ে যাচ্ছিল যে ওই মানে যখন কিচ্ছু না থাকার অবস্থাতেও আমার দাপট। তো সেই বিকাশ রায় যে কিনা কথায় কথায় লক্ষ্মীর ওপর সেই পয়সা, তার একটাই দাবি হচ্ছে পয়সা দাও মদ খাবো, মানে এর বাইরে বিকাশ রায়কে কিন্তু ধরো ওই জায়গায় থেকেও কোনো নারী সঙ্গের কোনো রকম আমরা দেখছি না বা আর কি, এমনকি খুব মানে ক্যাজুয়ালি বলছেন যে তোমার এখন মানে বাজার উঠতি, তুমি সেটাকে না করে তুমি ওই স্কাউন্ডেলটার সঙ্গে ওই একটা ছাপোষা লোকটার সঙ্গে তুমি প্রেম করে বেড়াচ্ছ, মানে সেটাও খুব স্বাভাবিক
1: হিসেবেও দু নম্বর দিচ্ছেন।
0: হ্যাঁ মানে একদমই যে এরকম একটা জাঁদ্রেল সেরকম লোক হলেও তো এটা সাধারণ একটা ছেলে, ওর সঙ্গে কি প্রেম করছো, মানে সেটা এত মানে মানে এত কি বলবো, সেখানেও তিনি স্বামী সুলভ কোনো আস্ফালন দেখাচ্ছেন না। তো মানে ইন্টারেস্টিং চরিত্র একটা মিস্টার তরফদার।
1: এই মিস্টার তরফদারের অদ্ভুত, দেখো যখন লক্ষ্মীকে কোনোভাবে রাজি করাতে পারছে না তখন এই ভয় দেখাচ্ছে তাহলে রাজীবকে মেরে দেবো, এবং সেই ভয়ে লক্ষ্মী আবারও বলছে যে ঠিক আছে আমি গাইবো। তার আগে পর্যন্ত কিন্তু লক্ষ্মী আর গাইছিল না, কোনো আসর করছিল না, কোথাও মনে মনে না, সে ওই রাজীবের সঙ্গে
0: চাওয়া পাওয়াগুলোকে মর্যাদা
1: দিচ্ছে। এবং রাজীবও অদ্ভুতভাবে খেয়াল করে দেখো, একদিন যখন এসেছে এবং এসে দেখেছে তার ঘরে অন্য কেউ আছে, সেও সরে গেছে, কিছু বলেনি, এবং একটা লোককে হঠাৎ সরে যেতে দেখা গেল ওখান দিয়ে। এই যে তুমি বলছিলে সমস্ত পুরুষ যে চরিত্ররা,
0: বাবা
1: কে চলে যাচ্ছেন, বাবা, ওই একটু সময় কিন্তু লক্ষ্মীর বাবাকে দেখা গেল, যিনি মেয়ের কাছে, জানেন মেয়ে কি করে, কিন্তু মেয়ের কাছে তাকে আসতে হচ্ছে মাসোহারাটা নেওয়ার জন্য। পুরো সময়টা জুড়ে কিভাবে মানুষ অবস্থার মধ্যে একদম আটকে পড়েছে যে তার কাছে তাকে আসতে হয় মেয়ের কাছে, ওখান থেকে টাকা নিয়ে যেতে হয় তবে তার সংসারটুকু চলে, লক্ষ্মীকে কাজটা করতে হয় তবেই সে তারও ঘর চালাতে পারবে, তরফদারকেও ঠিক রাখতে পারবে, বাড়িকেও চালাতে পারবে সবটাই, কারণ লক্ষ্মী বুঝে গেছে সে ছাড়া আর এই কাজ করে রাসাচ্ছাদন করার মতো আর কেউ নেই,
0: কারণ তাকেও তো বাঁচতে হবে আফটার অল। আর 68 ছবি তো স্বামীকে ছেড়ে বেরিয়ে চলে যাওয়াটা বোধ হয় সে সময় তো, এবং আরেকটা জিনিসও মনে হয় যে কোথায় হয়তো, কারণ প্রথম দিকে তো স্বামী খুবই ভালো ছিল, যখন ঘটনাটা বলছে যে কোথাও কোনো সুখের অভাব ছিল না, তো সেই স্বামীর প্রতি তো একটু হলেও তার টান আছে। যখন মানে ওই ছুরিটা বসাবার আগের মুহূর্তে যে একটা অদ্ভুত আকুতি নিয়ে রাজীব করছে, রাজীব মেরো না, এইটার মধ্যে না শুধুমাত্র যে ওই বিপদে পড়বে এই আশঙ্কাটা ছাড়াও কোথাও সে যে এখনও মানে তরফদারের স্ত্রী, এই বোধটাও বোধ হয় আমার মনে হয় অন্তরলীন একটা থেকে গেছে।
1: তোমার যদি একটু খেয়াল করো, যখন মানে তরফদার এসে মারছে এবং তার টাকা দরকার, সে কান থেকে সোনার দুলটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং বলছে নিও না, এটা আমার মায়ের একমাত্র
0: শেষ স্মৃতি।
1: তো জোর করেই নিয়ে চলে গেল এবং তাকে এমনভাবেই মারলো, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে এরকম অদ্ভুতভাবে। সেই সময় পরিচালক দেখাচ্ছেন দেয়ালে রাখা একটা আঁকা, একটা মানে সুতোর কাজ, এবং সেখানে লেখা সতীর দেবতা পতি জীবনের সার, পূজিতে এসেছি ভবে চরণ তোমার, নিচে লেখা লক্ষ্মী, এবং সেই লক্ষ্মীকে ওইভাবে মারধর করে বেরিয়ে যাচ্ছেন তরফদার। সেই সময় এসে গেছে রাজীব, রাজীব গিয়ে তাকে তুলছে, এবং অদ্ভুতভাবে তরফদার বেরিয়ে যাওয়ার পরেই রাজীব ঢুকেছে, এবং তরফদারের বেরিয়েই হাতের মধ্যে ওই দুলটা দেখে কিরম যেন একটা মনের মধ্যে চেঞ্জ হলো, কোথাও লক্ষ্মীর কাছে সে ফিরে আসতে চাইলো,
0: তাদের বিবাহ দৃশ্যটা মনে পড়লো এবং ওই উচ্চারিত মন্ত্রগুলো সেইগুলো মনে পড়লো, এবং কোথাও, হ্যাঁ যেটা তুমি বলছিলে,
1: এবং সে ফিরে আসছে কোথাও যেন আগের দিনটাকে মনে রেখে, আর কোথাও নতুন করে তৈরি, হ্যাঁ নতুন করে গড়ে তোলার কোন একটা স্বপ্ন নিয়ে ফিরে এসে এসে বাইরে থেকে শুনছে রাজীব লক্ষ্মীকে বলছে যে তুমি ওই দিন ওকে নেশায় একেবারে ডুবিয়ে রেখো, রাত্রির 12টায় আমি ঠিক আসব। এইটা শুনে না কোথাও যেটুকু ফিরে আসার চেষ্টা ছিল
0: একদম সেটা চলে গেল,
1: শেষ হয়ে গেল।
0: আসলে এই যে মানে এটা তো ভীষণই মানুষের মন, যে কখন কোথায় কিভাবে কোন বাঁকে তার কোন চলন হয় আমরা কেউ জানি না, এবং সেখান থেকে এই যে ভাবো যদি ওই সময়টায় ও লক্ষ্মীকে এককভাবে পেত, হয়তো আবার তাদের পুরনো দিনগুলো ফিরে আনার জন্য আরেকটু বিকাশটায় মানে মিস্টার তরফ

0: আর কি প্রয়াসী হতেন, হতেও পারতেন, কিন্তু এইটাই মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই যে মানে মানে কোন বাকি যে সেই বিখ্যাত কবির কথা আছে না যে মানুষের মন দেবতারও গমনের অসাধ্য, সত্যি তাই আমরা নিজেরাই কি জানি, জানি না।
1: এই যখন মিস্টার তরফদার এবং লক্ষ্মীর মধ্যে নানান রকম কথা হচ্ছে, যখন সবে লক্ষ্মী ফিরে এসেছিল ঘুরে রাজীবের সঙ্গে, এবং সেই সময়ও খেয়াল করো লক্ষ্মী যে রাজীবের সঙ্গে বেড়াতে বেরোতো তার শাড়িগুলো বরাবরই কিন্তু ঝকমকে শাড়ি, তার ব্লাউজের কাটিংটাও কিন্তু খেয়াল করার মতো, পিছন দিকে একটা অন্য রকমের ডিজাইন করা, এবং সেটা আর পাঁচজনের থেকে যে সে আলাদা সেটা বেশ ভালো বোঝা যায়। কিন্তু রাজীবের তাকে এই বেশভূষায় নিয়ে যেতে কোনোদিন কোনো অনীহা দেখা যায় না, তাই না? তো যখন
0: মানে এইখানে কিন্তু রাজীবের ওই মধ্যবিত্ত মানে পুরুষসুলভ কোনো মানে মাইন্ডসেট কাজ করেনি, কখনো সে বলছে না যে না তুমি, কারণ তার পাশাপাশি আমরা রত্নাকেও দেখছি একদম খুব সুন্দর সিম্পল শাড়ি ব্লাউজ যেরকম আর কি ছিল সে সময় সেই পোশাকে, সেটা মানে কিন্তু রাজীব কখনো ওই ওই ঝকমকে জমকালো ব্যাপারটা কিন্তু লক্ষ্মীর মধ্যে সে মেনে নিয়েছে
1: একদমই। এই যখন সে আসছে এবং প্রথম তরফদার তাকে নিয়ে কথা বলছে, বলেছিল যে মেরে ফেলবে না যদি না কাজ করো, ঠিক আসার মুহূর্তে যে গানটা চলছিল এবং তারপর লক্ষ্মী ঘরে ঢুকছিল, তো সেই গানটা এবার আমরা একটু যাই, ডেজি ইরানি তিনি পারফর্ম করছেন এবং সেই গানে আমরা যাই।

0: এবার আমরা একটু বেলার কথায় আসি।
1: বেলার কথার আগে ঝুমুর আমি একটুখানি বলবো, মানে এই যে গানের শিল্পীদের বিষয়ে, মানে হেমন্ত মুখোপাধ্যায় তো নিচে এক জাদুকর, সে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তুমি ভাবো, লতা মঙ্গেশকরকে দিয়ে মূল গানগুলো তিনি গাইয়েছেন, এই গানে তিনি নিয়ে এলেন আশা ভোঁসলেকে, অবভিয়াসলি সেটাও খুব স্বাভাবিক, গানের পিকচারাইজেশন দেখলেই আমরা বুঝতে পারবো। এই ছবিতে পুরুষকণ্ঠের গানগুলো তাঁরই গাওয়া, কিন্তু একটি গান আছে বিকাশ রায়, যেটা মানে তার কারণ বাড়ির পাত্র হাতে নিয়ে গাইছেন,
0: তার এন্ট্রি হয়েছিল, যেটা
1: উফ অসাধারণ একটি গান। মানে বন্ধুদের বলছি, আজকে আমরা সঙ্গত কারণেই সেটা এখানে বাজাতে পারবো না, কারণ এ ধরনের গান আমরা আকাশবাণী থেকে শোনাতে পারি না। তো আপনারা এটা ইন্টারনেটে দেখে নিতে পারেন, ইউটিউবে দেখে নেবেন, মানে এবং গানটা এমন একটা গান, খানিকটা গানটা হচ্ছে, তারপর রীতিমতো দীর্ঘ সংলাপ, সংলাপ মানে কথোপকথন একদম, আবার গানটা শুরু হচ্ছে, মানে একটা ভরপুর নাটকীয়তায় মোড়া একটা গান। এবং মান্না দে, ওইখানে তিনি নিয়ে এলেন মান্না দেকে, মানে কী বলবো, মানে শ্রদ্ধা না প্রতি মুহূর্তে বেড়ে যায়। দেখো তিনি মানে মিউজিক ডিরেক্টর, তিনি তো চাইতে এমন নয় যে হেমন্ত মুখোপাধ্যায় তাঁর কণ্ঠে আমরা আসমানি কবুতর শুনেছি, মাতালের গান তিনি গাননি এমনটা নয়, তিনি জানেন ওইখানে মান্না দেকে আনলে মাত করে দেবেন। এবং এই যে কণ্ঠটি, মানে মিস্টার তরফদার, আমরা যেটা এতক্ষণ বলছিলাম যে পৌরুষে সে সবাইকে ছাপিয়ে যায়, সুতরাং তার জন্য একটা সম্পূর্ণ অন্য মানে টেক্সচার দরকার, অতএব মান্না দে। মানে সত্যি কি নমস্য ব্যক্তি এরা, বারবার আমাদের শ্রদ্ধা জানাতে হয়।
0: এইবারে রত্নার দিকের গল্পটাও আমরা একটু দেখার চেষ্টা করি। হঠাৎই একদিন রত্নার কাছে একটা চিঠি আসে, এবং যে চিঠিতে অবশ্যই কোথাও একটা অভিমান ছিল যে বিয়েতে দুজনের দেখা হয়নি, এবং তারপর সে জানায় যে যদি সে আসে একবার তাহলে তার সঙ্গে দেখা হয়, তার বন্ধু বেলা,
1: ছোটবেলাকার বন্ধু
0: সুব্রতা চট্টোপাধ্যায় যেটা প্লে করেছেন ভূমিকা, এবং উনি একখানা চিঠি এলো, তারপর দেখা গেল যখন রত্না আর কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না, এবং সে স্বামীকে প্রশ্নটাও করে ফেলেছে ততদিনে, তাহলে আমাকে বিয়ে করলে কেন, এরপর সে কিন্তু,
1: এবং এখানে ঝুমুর একটা কথা বলতে বাধ্য হচ্ছি, কি দায়িত্বজ্ঞানহীনের মতো উত্তর, মানে ওই একটি দৃশ্যে না মনে হচ্ছিল যে মানে কি বলবো, মানে সামনাসামনি থাকলে কি গালে একটা ঠাস করে চড় মারা ছাড়া কিছু করণীয় নেই, তোমাকে বিয়ে করেছি, স্ত্রী হিসেবে স্বীকার করেছি, এটাই সব নয় কি? এই কথাটা কি করে একটা মানুষ বলতে পারে তার নববিবাহিতা অত্যন্ত গুণী যে মেয়েটি স্ত্রীকে, মায়ের কথায় বিয়ে করেছি এবং তুমি আমার স্ত্রীর মানে স্বীকৃতিটা পেয়েছো, এটাই কি সব না, আর কি চাও, মানে এই কথাটা কি করে একটা মানুষ বলতে পারে? কিন্তু তারপরেও রত্না সেটাকেও, সে যখন বুঝে গেল যে এরপর আর এই মানুষকে কিছু বলা যায় না, সে বাড়ি ছাড়লো।
0: বাড়ি ছেড়ে সে যখন চলে যাচ্ছে, সেখানে গিয়েও দেখো ওইখান থেকে প্রকাশকে একটা চিঠি লিখে পাঠাচ্ছে যে আমি এখন বন্ধুর বাড়িতে আছি, খুব বেশি দিন থাকবো না, এরপর যেখানে যাব সেখান থেকেও জানাবো তো আপনাকে যে আমি এখন কোথায়,
1: এবং সংকল্পটাও জানাচ্ছে এরপর আমি হয়তো কোনো সেবা কাজে কোনো এতে চলে যাবো, আশ্রমে আমি চলে যাব।
0: অদ্ভুত, এই বেলাকে সে যখন দেখতে গেল, তাকে যে দরজা খুলে দিল, সে হচ্ছে তার সঙ্গে বিয়ের আগে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল এরকম একজন মানুষ,
1: তাদের বিয়ের কথাবার্তা অবধি এগিয়ে গিয়েছিল বিষয়,
0: বিয়ের কথাবার্তা এগিয়ে গিয়েও এই ভদ্রলোকের বাবা যখন পণ চেয়েছিল এবং রত্নার বাবা দিতে পারেননি, তখন কিন্তু ইনি সুপুত্রটি হয়ে সেখান থেকে সরে গিয়ে বেলাকে বিয়ে করেছেন।
1: এবং এইখানে একটা জিনিস আবারও একটু তোমাকে মাঝখানে কাটলাম, মানে এই যে খুব পুরুষ চরিত্রগুলোকে দেখানো হচ্ছে, একজন মানে শিক্ষিত উচ্চপদস্থ চাকরের, সে ওই কথা স্ত্রীকে বললো, ইনি আবার ডাক্তার, ইনি ডাক্তার হয়ে পণের বেলায় তিনি আবার বাবার ছেলে হয়ে গেলেন।
0: এবার যখন বন্ধুকে মিট করছে রত্না, তখন কিন্তু বন্ধু বলছে যে ও আমায় খুব দেখে রাখে, ও আমায় খুব যত্ন নেয়,
1: মানে বন্ধু হচ্ছে দীর্ঘদিন সে রোগশয্যায় শায়িত, এবং সে বলছে আমার একমাত্র একটা মুহূর্তই আমার মনে হয় বাঁচতে ইচ্ছে করে, আনন্দ হয় যখন ও এসে হেসে কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়।
0: এবার ভেবে দেখুন, বন্ধু কিন্তু একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, সে তার কিন্তু এটাই বিশ্বাস যে তার স্বামী তাকে ভয়ঙ্কর ভালোবাসে, ঠিক বন্ধুর আড়ালেই ইনি আবার বলছেন রত্নাকে যে আবার নতুন করে শুরু করার কথা,
1: আমাদের পুরনো সম্পর্ক চলো আমরা শুরু করি।
0: এইটা শুনে কিন্তু রত্নার কথা ভীষণ খারাপ লাগছে এবং বলছে বেলা আপনাকে ভীষণ ভালো লাগে, এবং যে সম্পর্কটা কোনো রকম ভাবে কোনো দিকে গড়ায়নি সেটাকে আবার কেন চাওয়া হচ্ছে এইভাবে। এবং এই সময় রত্নাকে দেখে কিন্তু তখন আর বেলাকে তার ভালো লাগছে না এবং বেলাকে সে মেরে ফেলার মতো একখানা জায়গা করছে।
1: এখানে ঝুমুর আর একটা বিষয় আছে, রত্না যখন ওই প্রস্তাব পাচ্ছে, রত্না কিন্তু সঙ্গে সঙ্গে মানে মানে তাকে ডিফেন্ড করে বলছে, না আমার তো, আমি তো আমার এই বর্তমান জীবন থেকে বেরোতে চাই না, আমার স্বামী আছে, আমার সংসার আছে। কিন্তু এই পুরুষটার চরিত্র দেখো, সে তখন বলছে আমি সব জানি, লুকিয়ে লুকিয়ে তার ডায়েরিটা পড়ে ফেলেছে। মানে এই পুরুষগুলোকে কি ভয়ঙ্কর, এবং পরিচালক সেগুলোকে বেশ ভালো করে উন্মোচন করেছেন।
0: যখন রত্নাকে মারতে যাচ্ছে, একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছে পয়জন, সেইটা বুঝতে পেরে রত্নাকে নাম
1: বেলাকে তখন রত্না কিন্তু অবস্থায়, এবং কি তার সে বলছে, বিয়ে করেছি তো কি হয়েছে, আমায় কি দিয়েছে, কোথায় তার, সে তো রোগশয্যায় নিজে ওর জীবনটা বরবাদ করছে, আমার জীবন, মানে একজন ডাক্তার যার প্রথম এবং প্রধান কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, সেখানে স্ত্রী অসুস্থ হয়েছে বলে তাকে মানে সে জীবন থেকে সরাতে মুহূর্ত মাত্র দেরি ভাবে না।
0: যখন মানে পুশ করতে যাবে এটা ইনজেকশনটা, তখন রত্না সরিয়ে দিয়ে বলছে, না আমি কোনোভাবে বেলার কাছে আপনাকে যেতে দেবো না। বেলা ভুল ভাবছে, বেলা ভাব
1: মানে বেলা এতক্ষণে কিছু শুধু এই সংলাপে তার কানে গেল, আমি তোমাকে কিছুতেই বেলার কাছে যেতে দেব না,
0: সে ভুল ভাবছে। এবং সে তখন বন্ধুকে যা মুখে আসছে বলছে যে নিজের সংসারটাকে নষ্ট করছিস, এবার আমার সংসার নষ্ট করতে এসেছিস। মানে এই যে একটি মেয়ে, একটি শিক্ষিত মেয়ে, সে এবার কোথায় যাবে ভেবে বলুন।
1: মানে সত্যি এইটা না অসাধারণ একটা কি বলবো, একটা একটা গোলক ধাঁধায় জটিলতার আবর্তে এনে পরিচালক আমাদের সামনে রত্নার এই জায়গাটাকে তিনি দেখাচ্ছেন যে তখন কি করবে, সে বন্ধুকে বোঝাবে, বোঝাতে বসবে, নাকি ওই খুনেটাকে আবার গিয়ে বলবে, মানে কিছু তার করার নেই। এবং এই ভুল বোঝা, এর তো কোনো, এবং দেখো ঝুমুর এখানে আরেকটা কথা বলি, কিভাবে ওই বৃত্তগুলো সম্পূর্ণ হয়, ঠিক যখন ও গিয়েছিল লক্ষ্মীর কাছে, লক্ষ্মীকে যখন বলেছিল যে এই মন দেয়া নেয়ার ব্যবসা যাদের তারা তো আর এগুলো বুঝবে না, তখন হচ্ছে ভয়ঙ্কর ভুল বুঝেছিল, ওর ভুল বোঝাটা কিন্তু ভাঙেনি। সেই একইভাবে ওকেও কেউ ঠিক একইভাবে ভুল বুঝলো, দুজনেরই কিন্তু খুব আন্তরিক মানে সৎ একটা মানসিকতা থেকে দুজনে সেই কাজ করেছিল বা বলেছিল, ঠিক বৃত্তটা আবার মানে এখানে পরিচালক সম্পূর্ণ করে দিলেন, সেই ভুল বোঝা ওকে বেলা বুঝলো, আবার পথে নামলো।
0: এবার একটা আমরা গানে আসি, গানে এসে আবার আমরা লক্ষ্মীর দিকে চলে আসবো, যে লক্ষ্মী কি ভাবছিল বা পরবর্তীতে মানে জীবনে কি হলো।
1: এখানে একটা কথা বলি, দেখো তিনটে কাপলকে দেখানো হয়েছে তাই না, তিনটে তোমার জুটি নিয়ে কিন্তু ছবিটা, লক্ষ্মী মিস্টার তরফদার, এদিকে রাজীব রত্না, আর ওদিকে হচ্ছে বেলা এবং বেলার স্বামী, এবং তিনটে মানে বিবাহিত সম্পর্কের মধ্যে কি ওঠাপড়া টালমাটাল উচ্চাবচ 68 সেটা নবেন্দু চট্টোপাধ্যায় দেখিয়ে গেছেন।

0: স্বামীকে যখন কথা দিয়েছিল সে আবারও গান গাইবে, তারপরেই কিন্তু সে এই গানটা গায়। এবং এরপরে ওই যে কানের দুল নিয়ে যা যা হয়েছিল, তারপর ফিরে এসে যেরকম যা কথা শুনেছিল, শুনে মিস্টার তরফদারের ভীষণই খারাপ লাগা তৈরি হয়েছিল। এবং কোথাও সেই যে ভিতরে একটা খারাপ মানুষের বসত, সে কিন্তু কোথাও আবার জেগে উঠেছিল, ভালো মানুষটা সেখানে হেরেই গিয়েছিল।
1: মানে এটাও কি অদ্ভুত, একটা আপাদমস্তক খারাপ মানুষ, তারও কিন্তু মুহূর্তের জন্য একটা মানে ভালোর পথে ফেরবার একটা বাসনা এসেছিল।
0: যেদিন সব ঠিক করা হয়েছিল যে পরের দিন তাকে সারাটা দিন নেশা করিয়ে রাখা হবে এবং রাত্রি 11:45 দরজাটা খুলে দেওয়া হবে, 12 নাগাদ যা হোক কিছু একটা হবে, সেই মতোই কিন্তু রাজীব এসেছে, সেই মতোই সব কিছু। এবং দরজাটা দিয়ে সে লক্ষ্মীকে বের করে নিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মী যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন পাশের ঘরের দরজাটার দিকেও একবার তাকাচ্ছে, তাকিয়ে সে যখন বেরিয়ে চলে যেতে তখন দেখছে সামনে দাঁড়িয়ে আছে মিস্টার তরফদার। এবং সে যে কি চাহনি ছিল ভয়ঙ্কর। হ্যাঁ, এবং ওই সিঁড়িতে যখন তাকে দেখতে পাচ্ছে, তারপর রাজীবের সঙ্গে তার নানান রকম এবং একটা ছুরি হাতে, রাজীব সেই ছুরিটা নিয়েই হাতাহাতি করতে গিয়ে মিস্টার তরফদারকে বিঁধিয়ে দেয়। এবং সেই সময় অদ্ভুত কিন্তু মাথা ঠান্ডা রাখলো লক্ষ্মী। প্রথম কথা যেমন তুমি বলছিলে, বলছে মেরো না ওকে, মেরো না, সেখানে তার স্বামীর প্রতি। এবং যখন খুনটা হয়ে গেছে তখন মাথাটা ঠান্ডা রেখে সে একটাই কাজ করলো যে সে আগে বের করে দিচ্ছে রাজীবকে অন্য পথ দিয়ে। এবং যখন এইরকম ঝটাপটিটা চলছে, সেই সময় একটা খাঁচার মধ্যে পাখি, সে ছটফট করে উঠছে, আশা দরজা খুলে এই জানলা খুলে দেখার চেষ্টা করছে যে কি হলো, কোথায় কি হচ্ছে। এবং এর আগেও একবার আমরা একটা সিনে দেখেছিলাম যে একজন ফটোগ্রাফারকে, সে তাক করেই থাকতো ক্যামেরা কোথায় কি হচ্ছে। এবং লক্ষ্মী একদিন বেরোবে, সে তার শাড়িটা নিচু হয়েছে, শাড়ির আঁচলটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ক্লিক করছে, ও দেখলো, দেখে কোনো রকম কোনো না কিছু মন্তব্য করেই চলে গেল। এই দিনও যে সে খেয়াল করলো যে আশার সঙ্গে পাশে দাঁড়িয়ে ওই ফটোগ্রাফার, সে সঙ্গে সঙ্গে হাতে ছুরিটা যে ধরেছিল সে নিজে এবার আবার মিস্টার তরফদারের বুকের মধ্যে বিঁধিয়ে দিচ্ছে, যেন খুনটা সে করছে। এবং এটাই কিন্তু এভিডেন্স হিসেবে যাচ্ছে কোর্টে।
1: এবং তার সঙ্গে সেই সংলাপগুলো যে তুমি, এখানে আর একটা খুব ছোট্ট ব্যাপার আছে, ফটো রাজীবকে বের করে দেয় এবং ফটোগ্রাফার আসার আগে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডস, সেই সময়টা কিন্তু লক্ষ্মী স্বামীর বুকের ওপরে পড়ে খুব কাঁদছে। এবং তারপরে যে মুহূর্তে দেখলো ফটোগ্রাফার এসে গেছে, তখন ওর তো বুকের ওপরে পড়ে গেছিল, মুখময় রক্ত টক্ত লেগে গেছে, তখন ওই ছুরিটা হাতে নিয়ে ওই সংলাপগুলো মানে তখন বলতে লাগলো, আমার জীবনটাকে তুমি নরক করে দিয়েছো, একটা দিন তুমি আমায় শান্তি দাওনি। তাতে সবার কাছে এটা খুব অবভিয়াস হয়ে গেল যে স্বাভাবিক এইরকম, কারণ সবাই জানতো মোটামুটি যে মদ খাওয়ার পয়সার জন্য মানে স্ত্রীকে সব রকম টর্চার করতে পারে আর কি। তো কত শেড, মানে যে বলছেন প্রতিটা বাঁকে বাঁকে নতুন নতুন করে মানুষকে চেনা হয়, মানে মাল্টি লেয়ার্ড এক একটা চরিত্র।
0: এবং কোর্টরুমের মধ্যে দেখো, আমরা তখন বুঝতে পারলাম রত্না কিন্তু ফিরে এসেছে তার সংসারে, আমরা রত্নাকে দেখতে পাচ্ছি সেখানে। রাজীব কিন্তু বারবার করে স্বীকার করার চেষ্টা করছে যে খুনটা আমিই করেছি, ও নয়, কেউ পালিয়ে যাচ্ছে না কিন্তু কেউ ঘটনাটা থেকে।
1: আসলে এই যে রাজীব এবং লক্ষ্মী তাদের ভালোবাসাটা যে জেনুইন ছিল, এইটার প্রমাণ কিন্তু এটা যে কোথাও সে তখন মনে করছে না যে না এটা যে গন্ডগোল হয়ে গেছে, এবার আমি কেটে পড়ে
0: যাই, সংসারটা আমি আমার মতো করি, কোথাও নেই। এবং একদম পরে যখন তার সাজা হচ্ছে, তারপরে তার আগে যখন দেখা করতে গেছে, সেই সময় ও একটা কথাই লক্ষ্মী বলছে যে আমি যে পথে চলেছি সেই পথে

0: রত্না চলতে পারবে না, মানে যে জীবন যে নরক সে দর্শন করেছে সেটা কিন্তু সে আরেকটি মেয়েকে দিতে চাইছে না।
1: বলে আমি যে জাল, যে এই জ্বালাটা কি আমি জানি, তুমি ওকে আরে কষ্ট দিও না। অর্থাৎ আমার মানে ও তো স্বামীকে ভালোবাসতো, সেই স্বামীকে না পাওয়ার কষ্ট মূলটা তো সেটাই, সেটা তুমি আর রত্নাকে দিও না। মানে যে রত্না একদিনকে ভুল বুঝে চলে গিয়েছিল কোথাও, কিন্তু সেইখান শেষ মুহূর্তে এসেও রত্নার সঙ্গে সিম্প্যাথাইজ করলো। এবং হয়তো লক্ষ্মীও, আমার এটা না মনে হয়েছে ঝুমুর, যে লক্ষ্মীও বোধ হয় গোটাটা জুড়ে কোথাও ভেতর ভেতরেও চাইতো যে এই যে ন্যায়ের সঙ্গে অন্যায়ের একটা সংঘাত সবসময় তো চলে, ও হয়তো চাইতো যে সবটা ঠিকঠাক হোক, রাজীব ওর সংসারে যাক, আমিও আমার সংসার ফিরে পাই। কিন্তু সেটা একই সঙ্গে তো তার এই একজন পুরুষের নির্মল একটা বন্ধুত্ব সাহচর্য এই চাওয়াটাও তো খুব জাস্টিফাইড, সেখানে তো ত্রুটি নেই, অন্যায় নেই কোথাও।
0: যে কোনো মানুষই তো একটু ভালোভাবে বাঁচতে চায়,
1: একটু ভালোবাসা চায়, তার ভালোবাসা চাওয়ার মধ্যে কোথাও কোনো মানে ভুল ছিল না। তো সেই চাওয়াটাই বোধ হয় কোথাও ওর চরিতার্থ হলো, যেমনভাবেই ঘটনাক্রম এগুলো, লক্ষ্মী যার জন্য নিজের ওপর সমস্ত দায়ভারটা নিয়ে সরে গেল যাকে বলে।
0: একটা ফিল্ম দেখুন কতগুলো শেড আমাদের সামনে এনেছে এবং প্রত্যেকটা চরিত্র পরতে পরতে ঠিক অন্যরকমভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। মনস্তত্ত্ব নিয়ে যে কি অসম্ভব খেলা খেলেছেন পরিচালক সেটা আমরা বেশ ভালো বুঝতে পারি। অদ্বিতীয়া আজও তাই অদ্বিতীয়াই হয়ে আছে।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: আমরা ছবিতে ছিলাম এতক্ষণ, কিন্তু এই শেষ পর্বে এসে আজকের আমাদের বার্থডে স্টার যিনি, তাকে তো আমাদের উইশ করে যেতেই হবে। আর আজকে আমাদের বার্থডে স্টার যিনি, তিনি হলেন
1: রণবীর সিং। এবং ধুরন্ধর বলবো তাকে নাকি বাজিরাও বলবো,
0: একদম
1: যখন যে চরিত্রে তিনি অভিনয় করেছেন সেটা ভীষণভাবে প্রাণবন্ত করে তুলেছেন। এবং অভিনয় নিয়ে তার মধ্যে যে একটা ছটফটা নিয়ে আছে, যে মগ্নতা আছে, সেটা তার প্রত্যেকটা
0: একদম
1: আমরা বুঝতে পারি।
0: এই সাম্প্রতিকতম ছবি ধুরন্ধরের যে সেকেন্ড পার্ট, সেটাতে যে চোখের রংটাই যেন তার কিরম বদলে গিয়েছিল, এবং তারপর তো বাকিটা। তো আজকে তার জন্মদিন, এবং ভীষণ লো প্রোফাইল মেনটেন করা একজন মানুষ, বলিউডের অন্যান্য স্টারদের তুলনায় খুব লো প্রোফাইল মেনটেন করা মানুষ, যিনি শুধু স্ক্রিনে জানেন তার কেরামতিটুকু দেখাতে।
1: আজকে তার জন্মদিনে আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়ুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল তিন। আগেই প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার নামে দুজনকে ধরা হয়। শান্তি বজায় রাখতে বাড়ুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে জঘন্যতম আখ্যা দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও গণপিটুনির ঘটনায় যে মামলা রুজু হয়েছে তার যথাযথ তদন্ত হবে বলে তিনি জানিয়েছেন।
1: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
0: তিনি আগামীকাল বাড়ুইপুর গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। এদিকে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ বাড়ুইপুরে নির্যাতিতার বাড়িতে যায়। দলে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। এর আগে আজ সকালে সিপিআইএম এর প্রতিনিধি দলও মৃতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর ওই পুকুর থেকেই আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত শেখ রবিউল ঘটনার পরই বিহারের পূর্ণিয়ায় পালিয়ে যায়। বিশেষ দল গঠন করে পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। গুরুতর অসুস্থ 12 বছরের ওই নাবালিকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গতকাল দুপুরে ওই যুবক কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ি ফেরার পর মেয়েটি অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই নির্যাতিতার পরিবার শেখ রবিউলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। এরপর নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনেও এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রী শাহ শ্রদ্ধা জানান। সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানেও যোগ দেবার কর্মসূচি রয়েছে তাঁর। আগেই জানানো হয়েছে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের ভাঙন ক্রমশ স্পষ্ট হয়েছে। বিধানসভায় পরিষদীয় এবং লোকসভায় সংসদীয় দল ভেঙেছে। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াই ইস্তফা দিয়েছেন। এর ফলে এই আসনগুলি শূন্য হয়েছে। উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। 24 জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। শ্রী মোদী সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে 10 জুলাই যাবেন নিউজিল্যান্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সমবায় মন্ত্রকের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ বলেন গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে তাঁর চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কেশরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কংগ্রেস ভুলিয়ে দেবার চেষ্টা চালিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অভিযোগ। শ্যামাপ্রসাদ মুখার্জির কীর্তি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। ধৃত অন্য দুজনকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্ক

0: তাপমাত্রা। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তীতে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, আধুনিক ভারত গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে দুবছরের কর্মসূচি গ্রহণ করেছে। গত বছর 6 জুলাই থেকে শুরু হয়ে এই কর্মসূচি আগামী বছর 6 জুলাই পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনযাত্রা এক গণ আন্দোলনে সংগঠিত করার ভাবনাকে অনুপ্রেরণা যোগায়। রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসী এই মহান ব্যক্তিত্বের আদর্শকে সম্মানিত করার কাজে যুক্ত হয়েছেন। দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নে হুঙ্কার ভরিতি কংগ্রেস দেশ ভাগ করেছে, আমি পাকিস্তানকে ভাগ করেছি। উনোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না। यह केवल एक नारा नहीं था, यह समान अधिकार, समान संविधान और समान राष्ट्रीय चेतना का आह्वान था।
0: আজকের অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের সঙ্গে বর্ষীয়ান নেতা মাখনলাল সরকার উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে সম্মানিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তাঁর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে রাজ্যের বর্তমান সরকার কাজ চালিয়ে যাবে বলেও শ্রী শাহ উল্লেখ করেছেন।
2: কই লোগোনে উনকো ভুলানে কা প্রয়াস কিয়া, 63 সাল তক জহাঁ মুখার্জিজি কা জন্ম হুয়া वो बंगाल में भी उनको बुलाने का प्रयास किया गया, मगर कहते हैं ना कि सूर्य को कोई छिपा नहीं सकता। डॉक्टर मुखर्जी के विचारों में इतनी शक्ति थी कि आज पूरे देश के सामने ये विचारधारा दैदीप्यमान होकर कोटि कोटि सूर्य की भांति पूरे विश्व में अपना प्रकाश दिखा रही है।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে কখনোই সম্মান জানানো হয়নি, তার কথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি বলে শ্রী অধিকারীর অভিযোগ।
3: ভারত মাতার চরণে আমরা যারা বাঙালিরা আশ্রয় পেয়েছি, এটা সম্ভব হয়েছে এই মহামানবের জন্য। এই ইতিহাসকে, এই কঠিন বাস্তব সত্যকে স্বাধীনতার পরে কংগ্রেসীরা যারা বিভীষিকাময় দেশ ভাগ করেছিল এবং তার পরবর্তী সময়ে 34 বছরের কমিউনিস্ট রাজত্ব আর 15 বছরের বিগত তৃণমূল সরকার আসল সত্য এবং ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার কাজ করেছিল।
0: আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। নিউটাউনে ইকো পার্কে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজায় অংশ নেন তিনি। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ মহান এই নেতার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। আগেই জানানো হয়েছে, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী, জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে জেলা, মহকুমা, ব্লক ও পুরসভা স্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান ও আগামী প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান তুলে ধরতে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে ইতিহাস অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মত প্রকাশ করেন তিনি। আজকের দিনটি উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ আয়োজিত এক অনুষ্ঠানে ইজেডসিসির অধিকর্তা ডক্টর আশিস গিরি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে মাতৃভাষায় শিক্ষার জোরালো সওয়াল করেছিলেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী।

0: সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত আনন্দ সরকারকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 3। আগেই গ্রেপ্তার হওয়া প্রভাস মণ্ডল ও দিবাকর সরকারকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক আরও 3 জন। ইতিমধ্যেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। শান্তি বজায় রাখতে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকা জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে বারুইপুরে নাবালিকা হত্যার ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার জন্য 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ কলকাতায় তিনি এই ঘটনার পর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বলেন, নাবালিকাকে নির্যাতন ও খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং রেললাইন অবরোধ করার ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। তবে শিশুটির অত্যাচারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
1: জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার, সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
0: এদিকে পক্সো আইনে মামলা রুজুর পাশাপাশি এই ঘটনায় গণধর্ষণ, খুন, তথ্য প্রমাণ লোপাট এবং অপহরণের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগামীকাল বারুইপুর গিয়ে নির্যাতিতা পরিবারের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্যাতিতা পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলবেন বলে পানিহাটির বিধায়ক অভয় আর মা রত্না দেবনাথ জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ কালীঘাটে মোমবাতি মিছিল বের হয়। তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যায়। দলে ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং প্রতিমা মণ্ডল। এর আগে সকালে সিপিএম এর প্রতিনিধি দলও মৃতার বাড়ি গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলও আজ বারুইপুরে যান। অন্যদিকে নাবালিকার দেহ উদ্ধারের পর তল্লাশি চলাকালীন ওই পুকুরে আরও এক ব্যক্তির মৃতদেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণকান্ত হালদার নামে ওই ব্যক্তি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। ঝাড়খণ্ড ও সংলগ্ন উত্তর ওড়িশার অভ্যন্তরীণ এলাকার উপর অবস্থানকারী নিম্নচাপটি ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে সেখানে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এদিকে গতকাল থেকে মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 29 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 3.5 ডিগ্রি কম। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ শিয়ালদা বারাসাত শাখায় নতুন এসি লোকাল ট্রেন চালু করেছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন এক মহান দেশপ্রেমিক এবং ভারতবর্ষের অখণ্ডতা রক্ষায় এক নিবেদিত প্রাণ। ভারত কিশোরীর 125তম জন্মজয়ন্তী উদযাপনে কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে 2 বছরের কর্মসূচি গ্রহণ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি,
2: নমস্কার। আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया, ऑस्ट्रेलिया और न्यूजीलैंड की 6 दिन की यात्रा के पहले चरण में आज शाम इंडोनेशिया की राजधानी जकार्ता पहुंचे। राष्ट्रपति प्रबोवो सुबियांतो ने हवाई अड्डे पर श्री मोदी का स्वागत किया। स्थानीय इंडोनेशियाई समुदाय और प्रवासी भारतीय समुदाय ने प्रधानमंत्री मोदी का पारंपरिक भारतीय और इंडोनेशियाई प्रस्तुतियों के साथ भव्य और उत्साहपूर्ण स्वागत किया। प्रधानमंत्री श्री सुबियांतो के निमंत्रण पर जकार्ता गए हैं। एक रिपोर्ट।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी इंडोनेशिया के राष्ट्रपति प्रबोवो सुबियांतो के साथ वार्ता करेंगे और रणनीतिक भागीदारी में प्रगति की समीक्षा करेंगे। वार्ता में दोनों देशों के बीच व्यापक रणनीतिक साझेदारी को मजबूत करने पर चर्चा होने की उम्मीद है। जकार्ता कार्यक्रम का मुख्य आकर्षण प्रधानमंत्री मोदी का भारतीय समुदाय को संबोधन होगा, जिसे लेकर पूरे देश में उत्साह है। 8 जुलाई को प्रधानमंत्री मोदी ऐतिहासिक प्रम्बनन मंदिर के दर्शन के लिए योग्यकार्ता जाएंगे। संदीप दास गुप्ता की रिपोर्ट के साथ समाचार कक्ष से प्रशांत कुमार।
2: इंडोनेशिया से प्रधानमंत्री मोदी ऑस्ट्रेलिया जाएंगे। श्री मोदी ऑस्ट्रेलिया के प्रधानमंत्री एंथनी

100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন, আর এখন সময় আপনার কথার, অর্থাৎ আপনাদের মতামত দেওয়ার জন্যই এই অনুষ্ঠান। যে বিষয় আজকের অনুষ্ঠান সেই বিষয়ে মতামত দেবেন। আর বিষয় হচ্ছে এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে পিছিয়ে না, আপনারা কি বলেন সেটা শুনবো। এটা মেনে নেন নাকি নেবেন না? জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে পিছিয়ে, পক্ষে অথবা বিপক্ষে মতামত দেবেন।

0: কিভাবে, কোন মাধ্যমে মতামত দেবেন?
1: আমাদের তিনটে মাধ্যম আছে। প্রথমত আমাদের FM ফেসবুক পেজ, যেটা 100.1 FM Gold, সেখানেই শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে মতামত জানিয়েছেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জানা, তবু আরেকবার বলে দিই, 9903055992। আবার বলি, 9903055992। আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিওতে সরাসরি ল্যান্ড ফোনে, 0332248085। আর আপনার কথা নিয়ে আজকে কারা আছি আমরা স্টুডিওতে?
2: আমি সুস্মিতা
1: অনুপূর্বা।
0: আর আপনারা অলরেডি বন্ধুরা এসে গেছেন আমাদের,
2: না 2248085 কিন্তু আপনাদের টেলিফোনের অপেক্ষায় চলে যাই আমরা আমাদের হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক পেজের বন্ধুদের লেখায়।
1: হ্যাঁ, প্রথমে আছেন গোপা দত্ত, তিনি লিখছেন, শুভ সন্ধ্যা অনুপূর্বা সুস্মিতা, সাহিত্যের জনপ্রিয়তা মূলত সাধারণ পাঠকের বোধগম্যতা, বিষয়ের প্রতি আকর্ষণ আর কিছুটা প্রচারের উপর নির্ভর করে, একই সঙ্গে গুণগত উৎকর্ষ জনপ্রিয়তার অন্যতম সহায় হয়। তবে এখনকার পাঠকের সাহিত্য চেতনা হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলায় মনোগ্রাহী সাহিত্য সাহিত্যিকের অভাব এখনও হয়নি। বেশ কিছু সাহিত্যিকের নাম করেছেন তিনি, আলাদা করে সেগুলো বলছি না। জনপ্রিয়তার সংজ্ঞার সময়ও বিশেষ বদলে যায়। রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় তাদের জীবদ্দশায় কিংবদন্তী হয়েছিলেন, অথচ জীবনানন্দের জীবৎকালে তার কবিকৃতির যথার্থ মূল্যায়নই হয়নি, তবু আজও তিনি অগ্রগণ্য। এভাবেই তিনি তার মতামত রেখেছেন। নিউ আলিপুর থেকে গোপা দত্ত।
2: চলে যাই শেখ জাকির হোসেন তারকেশ্বর হুগলি থেকে লিখছেন, প্রথমেই আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আজকের বিষয়ের জন্য। আজকের বিষয়ে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, সাহিত্য, জনপ্রিয় আর মান। এখন প্রশ্ন হচ্ছে সাহিত্য বলতে কি বোঝায়। অতি সংক্ষেপে সাহিত্য হলো আমাদের মনের ভাবনা, অনুভূতি এবং অভিজ্ঞতার লিখিত রূপ, যার মধ্যে একটি শৈল্পিক ছোঁয়া থাকবে। সাহিত্যের মূল তিনটি ধারা হলো গল্প, প্রবন্ধ, কবিতা, যেগুলো সাধারণ পাঠকের কাছে অতি সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে, আর এই গ্রহণযোগ্যতার মাধ্যমেই জনপ্রিয়তা লাভ করে। এই জনপ্রিয়তার মাপকাঠি বিভিন্ন পাঠকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো সাহিত্যের চরিত্র বা ঘটনার বিবরণ যখন আমাদের নিজেদের জীবনের সাথে মিলে যায়, তখনই সেই সাহিত্য আমাদের জনপ্রিয় হয়ে ওঠে। সেক্ষেত্রে গুণগত মান যাচাইয়ের অবকাশ অনেক কমে যায়। কিন্তু যারা সাহিত্য চর্চায় নিবেদিত প্রাণ, তাদের কাছে সাহিত্যের বাহ্যিক সৌন্দর্যের তুলনায় সাহিত্যের অন্তর্নিহিত অর্থ, সামাজিক বার্তা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে সেই সাহিত্য পাগল পাঠকের সংখ্যা কমে গেছে, তাই সাহিত্যের গুণ ও মান যাচাইয়ের ক্ষেত্রে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন। কিন্তু লেখার গুণগত মান অবশ্য একদমই থাকে না, তবে সাহিত্যের মান কিন্তু বর্তমানেও খুব খারাপ নয়, এটা সত্যি আশার কথা।
1: হ্যাঁ, সত্যি তাই। আপনারা আপনাদের মতামত নিয়ে আসবেন। আমরা ফেসবুক পেজে যেসব বন্ধুরা মতামত পাঠিয়েছেন সেগুলো তো একে একে পড়ছি, তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আছে টেলিফোন নাম্বার 2248 8085, ল্যান্ড ফোনের 033, এই নাম্বারটা অ্যাড করতে ভুলবেন না। সুস্মিতা দি, আমাদের হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আছে কি শ্রোতা বন্ধু পাঠিয়েছেন এরকম?
2: না, এখনো আসলে বন্ধুরা একে একে আসছেন, সেজন্য আমি কিন্তু বারবারই বলি, হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা অন আছি, আমাদের অনলাইন আছি, আপনারা পাঠাতে পারেন। হ্যাঁ, একটা ছোট্ট মেসেজ এই মুহূর্তে এসে গেছে, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, শুভ সন্ধ্যা দিদিরা, সাহিত্য আছে সাহিত্যর জায়গায়, মানের দিকে মোটেও পিছিয়ে নেই, এইটুকুই। তিনি এইটুকুই লিখেছেন। আর কার্তিক মণ্ডল লিখছেন দাউদপুর থেকে, গ্রাম দাউদপুর, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে, বর্তমান সময়ে জনপ্রিয় সাহিত্য পাঠকের কাছে দ্রুত গ্রহণযোগ্য হলেও মানের দিক থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে, অনেক লেখায় গভীর চিন্তা, ভাষার সৌন্দর্য ও শিল্প মানের পরিবর্তে বিনোদনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সব জনপ্রিয় সাহিত্যেই যে নিম্নমানের এমনটি বলা ঠিক নয়, জনপ্রিয়তার পাশাপাশি সাহিত্য মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং জনপ্রিয় সাহিত্যকে দীর্ঘস্থায়ী মূল্য অর্জন করতে হলে শিল্পগুণ ও গভীরতার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে।
1: বেশ, আমরা আবার চলে যাই আমাদের ফেসবুক পেজের মেসেজে। লিখছেন শীষ মোহাম্মদ, হাতে হাতে মোবাইল যখনই এলো সাহিত্যে সর্বনাশ হইয়া পড়িল। লাইব্রেরিতে বই আছে, মেম্বারশিপ নাই, দিনরাত সিরিয়ালে মত্ত সবাই। লাইব্রেরিতে তাকে তাকে নানান রকম বই, মা কাকিমা সিরিয়াল দেখেন পড়ার সময় কই। উনি ছন্দ মিলিয়ে লিখেছেন আসলে, হাতে হাতে মোবাইল দেখে সব রিল, সোশ্যাল মিডিয়া খুলে ভরে।

0: যায় বিল। গল্পের বই পড়ে পড়ে কাটাবো সময়, লাইব্রেরি যাওয়া আসা এ বিরাট দায়। মনের মতন সাহিত্য পাওয়া মুশকিল, তার চেয়েই ভালো মোবাইলে রিল। কেউ কেউ বই কেনে বইমেলা গিয়ে, পড়ে কি না জানি না, রাখে তাকে সাজিয়ে। বই পড়া খুব ভালো বলি বন্ধুগণ, বই আপনাকে ঠকাবে না, করিবে আপন। শীষ মোহাম্মদ, পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
1: হোয়াটসঅ্যাপ করেছেন তাহলে এবার বাবাই সিংহ বারাসাত থেকে লিখছেন, আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। আমি একটু অন্যভাবে বলতে চাই, আজকাল মনে হয় সাহিত্যটা অনেকটাই ব্যবসার রূপ নিয়ে নিয়েছে। বই কতটা বিক্রি হলো বা কোনটা বেস্ট সেলার তালিকার শীর্ষে আছে তার উপর ভিত্তি করেই এখন জনপ্রিয়তার বিচার হয়। আগেকার লেখকরা সমাজ ও মানুষের জীবনের গভীর তলদেশ ছুঁয়ে যেতেন, আর এখনকার অনেক লেখায় সেই গভীরতার বড্ড অভাব। এখনকার জনপ্রিয় সাহিত্য অনেকটা ফাস্ট ফুডের মতো হয়ে গেছে, পড়তে হয়তো সাময়িক খুব ভালো লাগে কিন্তু মনের খোরাক জোগাতে বা দীর্ঘকাল মনে রাখার মতো উপাদান সেখানে খুব কমই থাকে। বাণিজ্যিকীকরণ আর তাড়াহুড়োর যুগে সাহিত্যের আসল মানটা তাই সত্যিই কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এমন একটি জরুরি বিষয় বেছে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাকেও জানাই অনেক ধন্যবাদ।
0: 2248080585 বন্ধু অপেক্ষা করে আছেন, আমরা সরাসরি তাকে নিয়ে নেব।
1: নমস্কার। না, সঙ্গে ছিলেন বন্ধু?
0: না, নেই এই মুহূর্তে।
1: 2248080585 আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের চেনা নাম্বারে আজকের বিষয় নিয়ে। আর আজকের বিষয়, এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে পিছিয়ে, আদৌ মানেন কি সেটা? যদি না মানেন অথবা মানেন, যুক্তি দিয়ে আপনাদের মনের কথা লিখে ফেলুন আমাদের ফেসবুক পেজে, আমাদের হোয়াটসঅ্যাপে SMS করুন বা হোয়াটসঅ্যাপ করুন, আর রয়েছে তো টেলিফোন 2248080585, এসে কথা বলুন।
0: সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখছেন, আজকের বিষয় ভাবনার উপরে আমার মত প্রকাশ। সাহিত্য হলো সমাজের দর্পণ, তাই চলমান সময়ের হাত ধরে সাহিত্য এগিয়ে চলবে, এটাই দস্তুর। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের আমলে ছিল না মুঠোফোন, ছিল না দূরদর্শন, তাদের লেখায় ধরা পড়ত সমাজের কুসংস্কার, ভেদাভেদ আর ধনী গরিবের জীবনের প্রতিচ্ছবি। এখন ধনী গরিবের সামাজিক ভেদরেখা অনেক লঘু, কারণ গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক সমাজের ছবি ভিন্ন ভিন্ন। আজকে অনেক ভালো সংবাদপত্রের সাময়িকীতে যে সাহিত্য সৃষ্টি হয় তাও কালজয়ী। একটা ব্যালেন্স করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। 2248080585 আমাদের ফোন রয়েছে এই মুহূর্তে বন্ধু, কিন্তু আমরা পাইনি।
1: হ্যাঁ, কোনো কারণে কি যোগাযোগে আমাদের সঙ্গে অসুবিধে হচ্ছে? আমরা কিন্তু ডায়াল টোন পাচ্ছি, তাই তো? আপনারা কিন্তু চলে আসুন 2248080585।
0: আমরা ডায়াল টোন পাচ্ছি, আমরা অপেক্ষাতেও আছি আপনারা কখন আসবেন আজকের বিষয়ের ওপরে আপনার মতামত নিয়ে আপনার কথা অনুষ্ঠানে।
1: আচ্ছা, পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, সাহিত্যের মান বুঝতে সাহিত্য মনস্ক হতে হবে প্রথমে। এখন মানুষ তো ধৈর্য সহকারে কোনো কিছু পড়ার অভ্যেসটাই পাল্টে ফেলেছে। অ্যান্ড্রয়েড ফোন অনেকটা ফ্রি টাইম নিয়ে নেয়, তারপর ব্যস্ততায় ভরা শেডিউলে মানুষ পড়ার সময় কম পাচ্ছে। টাইম সেভিং লেখায় একটু মান নামছে তাই, তবে যারা নিয়মিত পড়েন তারা জানেন এখনকার অনেক লেখাই ভালো, মন ছুঁয়ে যাওয়ার মতো, আশাবাদী। এমন আশাবাদী আশাব্যঞ্জক কথা কিন্তু আমাদের উৎসাহ দেয়। আরও লেখার যারা লিখছেন নিয়মিত, সব ছেড়ে সব কাজের মধ্যে সব কিছুর মধ্যে, তারা কিন্তু সত্যি উৎসাহ পান এক্ষেত্রে। আচ্ছা, চলে যাব আমাদের পরের মেসেজে। পরের বন্ধুর মেসেজে কে লিখছেন? সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, অনুপূর্বা ও সুস্মিতা শুভ সন্ধ্যা, আপনাকেও শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকেই সাহিত্যপ্রেমী, সাহিত্যের সাহিত্যরস আস্বাদন করে তৃপ্তি মেলে। অতীতে অনেক জনপ্রিয় সাহিত্যের সাথে আমাদের সখ্যতা হয়েছে এবং সে সব সাহিত্যের উপাদান গুণমানে অত্যন্ত সমৃদ্ধ ছিল। আজও অনেক সাহিত্য রচনা হচ্ছে এবং জনপ্রিয়ও হচ্ছে, তবে মনে হয় এসব সাহিত্যের গুণগত মান আরও উন্নত হতে পারত। সঙ্গে মনে হয় লিসেনার আছেন, দেখা যাক টেলিফোনে কে আছেন। নমস্কার। কেউ আসছেন এবং যখন আমরা অন এয়ার হচ্ছি তাকে নেওয়ার চেষ্টা করছি তখন ফোনটা কোনোভাবে কেটে যাচ্ছে। না,

0: আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। আর যদি কোনো বন্ধু আসেন 2248808585 বন্ধুরা আসছেন কিন্তু যে কোনো কারণেই হোক যোগাযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আচ্ছা আমরা চলে যাব, দেখি আরো একজন বন্ধু আছেন, তাই তো সরাসরি চেষ্টা করি।
1: একজন বন্ধু আছেন, সরাসরি চেষ্টা করি।
0: নমস্কার, বলুন। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরাই কিন্তু মানে এটা কিন্তু ভীষণভাবে ভীষণভাবে ফিডব্যাক আসছে।
1: হ্যাঁ, রেডিও সেটটা একটু দূরে রাখতে হবে।
0: নমস্কার, না যোগাযোগ করা যাচ্ছে না কোনোভাবে। একটু খেয়াল করে করবেন বন্ধুরা, রেডিও সেটের ভলিউমটা একদম কমিয়ে দেবেন, আমরা যেটা বারবার বলি, কারণ ভীষণভাবে ফিডব্যাক আসছে। লাইনে কিন্তু আপনি আছেন এটা আমরা বুঝতে পারছি। যাই হোক, চলে যাব আমাদের পরের হোয়াটসঅ্যাপে। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, আমার মনে হয় এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে একটু পিছিয়েছে, এখন বেশিরভাগ বই ট্রেন্ড আর বিক্রির কথা ভেবে লেখা হচ্ছে। আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় যে জীবনের গভীরতা আর ভাষার মাধুর্য ছিল সেটা আজকাল কম দেখি, তবে নতুন লেখকরাও ভালো লিখছে, শুধু সংখ্যায় কম। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর করে আপনারা জানাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, আমাদের মেসেজও করুন আপনারা। আমরা 2248808585 চেষ্টা করব বন্ধুর সাথে কথা বলার।
1: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: বলুন সাধন বাবু।
2: সাহিত্য চর্চার মান তো যথেষ্টই ঘাটতিতে, আমি প্রথমে কবিতার দিকটা বলি। হ্যাঁ, কবিতা প্রচুর লেখা হয়, কবিতার বই প্রচুর বেরোয়, এবং অনেকবার এর মধ্যে কি দুর্বোধ্য কবিতা আছে। আমি তথাকথিত অনেক বড় বড় কবিকে, মানে আমাদের মফস্বলের তথাকথিত কথাটা আছে, তাদেরকে জিজ্ঞাসা করেছি এত আপনারা দুরূহ কবিতা এত কেন লেখেন, কেন উদ্দেশ্য কি? তিনি আমাকে আড়ালে বলেছেন, ভাই এই প্রকাশ সভায় তো বলবো না, যারা ভালো কবিতা লিখতে পারেন না তারা ওই দুর্বোধ্য করে দেন, এক। আরেকটা হচ্ছে যে বানান ভুল, মানে এই যে এক্ষুনি ধরুন কে কার কার কি পড়লেন, বললেন সক্ষতা, সক্ষতা কথাটা ঠিক নয় তাই না, সক্ষ তো এরকম দারিদ্রতা মুক্ত সুখে তথ্য প্রথম প্রচুর লেখায়, ভুল ভাল তারা বানান জানেন না, তারা লিটারেচার জানেন না, তারা বাক্য গঠন জানেন না, কি লিখবেন? অথচ মানে আমাদের আমাদের মফস্বলে প্রত্যেকটা জেলা থেকে আমার মনে হয় এক ট্রাক করে কবিতার বই পাওয়া যাবে প্রতি ছ মাসে বা এরকম কিছু একটা আনুমানিক এস্টিমেট দিলাম। আর অন্যান্য সাহিত্য তো তারা লেখেন কম, কারণ কি সাহিত্য সত্যিকারের সাহিত্য প্রবন্ধ উপন্যাস গল্প লিখতে এলএম লাগে। তো আমরা যারা আকাশবাণীর সঙ্গে জুড়ে আছি তারা ভালো সাহিত্য পুরনো যেমন পড়ি, তেমনি ভালো আপনারা বাছাই করে যে সাহিত্য আসরগুলো করেন, আসরগুলো আমরা খুব মুখিয়ে থাকি, ভালো লাগে খুব। আর বেতার কেন্দ্রিক যে আমরা চিঠিপত্র করি তার মধ্যে অনেক ভালো চিঠি লেখেন, উনি লেখক আছেন, লেখক লেখিকা আছেন, অপূর্ব।
0: আর এটা তো একটা সৎ কাজ, অন্তত পড়াশোনার সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে আলটিমেটলি তো ভালোই হয়, খারাপ তো কিছু না। আর চর্চা করতে করতে নিশ্চয়ই একদিন একটা জায়গায় পৌঁছবেন যদি কেউ লেগে পড়ে থাকেন, আমি সবার কথাই বলছি আর কি।
2: তাদেরকে পড়াশোনা করতে হবে,
0: অনেক ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। 2248085 আশা করছি এই যে টেলিফোন পেয়ে গেলাম বন্ধুদের সঙ্গে কথা বলতে, আর আশা করছি খুব একটা অসুবিধা হবে না, চলে আসুন আমাদের সঙ্গে কথা বলতে আজকের বিষয়ে। চলে যাই আমরা পরবর্তী মেসেজে, প্রচুর বন্ধু মেসেজ করছেন,
1: মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ ফেসবুক রয়েছে, আপাতত ফেসবুকের মেসেজে আসি। শুভ দত্ত লিখছেন, লিখছেন, খুবই প্রাসঙ্গিক আলোচনা, আজকাল বই বা গল্পের ক্ষেত্রে সংখ্যার দিকে যত নজর দেওয়া হচ্ছে বোধহয় মানের দিকটা ততটা নয়। আগেকার দিনে সাহিত্যে যে গভীরতা ছিল যা মানুষের মনকে নাড়া দিত এবং দিনের পর দিন ভাবাত, এখনকার অনেক জনপ্রিয় লেখায় সেটা অনেকটাই যেন অনুপস্থিত। এখন যেন অনেকটাই চটজলদি মনোরঞ্জনের জন্য লেখা হয়, যা পড়ে সাময়িক ভালো লাগলেও মনে দীর্ঘস্থায়ী কোনো দাগ কাটে না। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের পড়ার ধৈর্যও কমেছে, আর হয়তো সেই কারণেই সাহিত্যের গভীরতাও অনেক কমে যাচ্ছে, তাই অনেক লেখাই আজ দ্রুত জনপ্রিয় হচ্ছে ঠিকই, কিন্তু কালজয়ী হতে পারছে না। শুভ

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন
2: বলুন।
1: আমি দুই জিবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি।
0: শুভ সন্ধ্যা আপনাকে।
1: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন দেবাশিস।
1: এখন সাহিত্যের মান আগের থেকে একটু কমেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সোশ্যাল মিডিয়ার যুগে সাহিত্যের পাঠকও কমেছে, কারণ আমরা যারা লাইব্রেরিতে মেম্বারশিপ নিয়েছি, যাদের মেম্বারশিপ আছে আমাদের, তারা আমরা লাইব্রেরিতে যখন যাই, নিয়মিত যখন যাই, তখন কিন্তু আমরা সাহিত্য অনুরাগী মানুষ খুব একটা দেখতে পাই না। কিছু ছেলে মেয়ে যায়, তারা ওই ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন এই সমস্ত কিছু পড়ে। সেখানেও দেখা যায় যে ওই যেখানে বিনোদনমূলক যে ম্যাগাজিনগুলো, সেগুলোই বেশি তারা পড়তে অভ্যস্ত। কিন্তু আবার একটা দিক দেখতে হবে, যারা রিটায়ারমেন্ট, যারা রিটায়ার্ড পার্সন সিনিয়র, যাদের মধ্যে শিক্ষক আছেন বা আরো অন্যান্য পেশার সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের অনেককেই আমরা কিন্তু লাইব্রেরি মুখী হতে দেখতে পাই। তারা কিন্তু এখনো ওই সোশ্যাল মিডিয়াটাকে অত ভালোভাবে মানে হয়তো নেননি বা গ্রহণ করতে পারেননি, সে যে কোনো কারণেই হোক, কিন্তু তাদের সাহিত্যের প্রতি একটা অনুরাগ রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাহিত্যে যেসব সৃষ্টি এখন নতুন করে হচ্ছে, কবিতাই বলুন গল্পই বলুন, সেখানে সাহিত্যের যে একটা মানে ভাব, সেই ভাবটা কিন্তু অনেকটাই ম্লান হয়ে উঠছে। আমরা একটা সাহিত্য পড়ে যেখানে একটা অনুপ্রেরণা পেতাম, আজকে জীবনানন্দ দাশ বলুন, কবি শঙ্খ ঘোষ বলুন, বা রবীন্দ্রনাথ, তো মানে অসাধারণ, রবীন্দ্রনাথকে নিয়ে কোনো কথা হতেই পারে না। সাহিত্য মানেই আমরা বুঝি রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, এদের তো কোনো তুলনাই হতে পারে না, সমরেশ বসু। হ্যাঁ, এই যে যারা এই সমস্ত সাহিত্যিক, এরা কি আর জন্মাবে? জন্মাবে না। কিন্তু যারা নবাগত সাহিত্যিক আছেন, তাদের ছোট করা উচিত নয়। তারাও চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আমাদের অনুপ্রাণিত করার, তাদের সাহিত্য সৃষ্টির মাধ্যমে। এখনো পুজো সংখ্যা আমি নিয়মিত ব্যবহার করি, দেখি, পড়ি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখন ছোট করা উচিত নয়। তবে হ্যাঁ, সাহিত্যের বিষয়গুলো অনেকটা একটু অন্যরকম হয়ে গেছে, যুগের সঙ্গে তার পরিবর্তন হয়েছে। তার আকাশবাণী তো অসাধারণ জায়গা, সেখানে মহিলা মহল বলুন, সেখানেও বিভিন্ন সময় সাহিত্যের আলোচনা হয়। প্রাত্যহিকী, প্রাত্যহিকীতে প্রচুর সাহিত্যের চিঠি আছে, যেখানে অনেক সাহিত্য মূল্য, তার অসীম সাহিত্য মূল্য। এই জিনিসগুলো আছে, আকাশবাণী আছে বলেই আমরা আছি। আকাশবাণীতে নাটক হয়, যে নাটকগুলো আজও আমাদের মন কাড়ে, সেগুলো তো এক একটা সাহিত্য নির্ভরশীল, সেটাও একটা সাহিত্য, নাট্য সাহিত্য সেটাও একটা বিশাল সাহিত্য। যাই হোক,
0: একটা গান শুনেনি, তারপর তো আছেই আপনাদের লেখা, আপনাদের কথা।
3: কি লিখি তোমায়,

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: কি লিখি তোমায়, কি লিখি কুতোমায় করতে করতেই কিন্তু কত লেখা তৈরি হয়ে গেছে অন্তত বাংলা সাহিত্যে।
2: লেখা তো তৈরি হয়েছে, বন্ধুরাও কিন্তু এসে গেছেন।
1: আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কেউ, কে আছেন 2248-8085 এ?
3: নমস্কার।
1: নমস্কার, বলুন।
3: আমি জয়নাল আবেদিন, বুদাইপাড়া গোয়ালঘর বহরমপুর টাটা জেলা মুর্শিদাবাদ থেকে বলছি।
1: বলুন।
3: ব্যাপারটা হচ্ছে যে আমার বয়স কিন্তু 90, আমি বর্তমানে চোখে দেখতে পাই না। আমি একজন শিক্ষক, শিক্ষকতা করেছি সারা জীবন ধরে, তো এখন মনের মতন সাহিত্য পাওয়া যায় না। আর এখন এখন যা দেখছি আর কি, পড়াশোনাও সেরকম কেউ করে না, পড়াশোনা করে না, বই পড়বে আর করবে, বই পড়ার যে নেশা, বই পড়ার যে আগ্রহ, সেই বই পড়ার আগ্রহ এবং নেশা তা সাধারণত খুব কমে গেছে, নাই বললেই চলে। অল্প সংখ্যক কিছু লোক আছেন যারা বই টই পড়েন, সাহিত্য পড়েন, তো আমার নিজেকে চোখে তো দেখতে পাই না, পড়বার ক্ষমতাও নাই, তাই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি।
1: অনেক ধন্যবাদ। আপনি যে জানালেন আপনার এত বছরের জীবনের যে অভিজ্ঞতার জায়গা থেকে আপনার মতামত জানালেন, সেটাই আমাদের কাছে সত্যি ভীষণভাবে কাম্য। এবং আমাদের এই অনুষ্ঠানকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে, আমাদের অনুষ্ঠানকে আরও গভীর করে তুলতে আপনাদের মতো শ্রোতা বন্ধুদের অবদান, মতামত অত্যন্ত গুরুত্ব রাখে। চলে যাই আমরা আমাদের একটু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের বন্ধুদের কথায়। প্রচুর বন্ধু লিখছেন।
2: আমরা ল্যান্ডফোনে অনেক ফোন পেয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ পেজের বন্ধুদের কিছু মেসেজ এখনও বাকি রয়েছে, তাদের কথা বলি। বাসুবাটি সিঙ্গুর থেকে তপন চক্রবর্তী লিখছেন, এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে পিছিয়ে, কথাটি এক অর্থে ঠিক, কিন্তু সমসাময়িক লেখক, কবি, সাহিত্যিকগণ যা লেখেন তার মধ্যে সামান্য সংখ্যা উন্নত মানের, বাকি মানের গোড়ায় ছাই, মগ্নতা মানে অতীত বিলাস নয়। তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা বলেছেন, পিনাকী ঠাকুরের কথা বলেছেন, লেখক তো সেই নদী দুই তীরে শহর, মন্দির, জনপদ, অন্য নদীও যা প্রলয়ং করি, আশ্রয় প্রেম আর নির্মমতায় গড়া তার। ইবুকের আমলে মুঠোফোনের যুগে আমরা সাহিত্যের গুণগত মান হারাতে বসেছি, জনপ্রিয় সাহিত্যগুলি তার গুণগত মান সত্যিই হারাতে চলেছে। প্রণাম জানিয়েছেন শ্রবণ সঙ্গীত।

0: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, স্কুল জীবনে আমাদের অঙ্ক স্যারকে প্যারাবোলা স্যার বলে সম্বোধন করতাম স্যারের আড়ালে। অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মুগ্ধতায় মন ভরে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে আর কি। তিনি বলতে চাইছেন, এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক থেকে কিছুটা হলেও পিছিয়ে, কারণ হিসেবে বলি শৈল্পিক গভীরতার চেয়ে দ্রুত বাণিজ্যিক সাফল্য, সহজলভ্যতা, বিনোদনের ওপর অতিমাত্রায় নির্ভরতা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচি, জীবনযাত্রা এবং পাঠের অভ্যাস বদলেছে। সোশ্যাল মিডিয়ার যুগে লাইক বা দ্রুত জনপ্রিয়তা পাওয়ার মোহ অনেক সময় লেখার শিল্পমানকে ক্ষুণ্ণ করে, এটা ঘটনা। এবং তবে হ্যাঁ, পুরো লেখাটাই তো এমন নয় যে মিডিয়াতে লেখা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ায়। সংঘমিত্রা ঘোষ সাঁকিনাড়া থেকে যথারীতি খুব ছোট্ট লিখেছেন, শিল্প, সাহিত্য, কলা প্রভৃতি সৃষ্টিশীল বিষয়ের লক্ষ্যই হলো তাদের সৃষ্টির মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। সুতরাং তাদের মান যদি পিছিয়ে যেত তাহলে সমাজের অগ্রগতি সম্ভব হতো না। অর্থাৎ তিনি বিষয়টা মানছেন না, তিনি মানছেন যে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেখা হচ্ছে, মান ঠিক থাকছে।
1: আচ্ছা, এবার চলে যাই প্রতিবেশী দেশের বন্ধুর টেক্সটে। ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখছেন সাবেদ আলী। তিনি লিখছেন, আজকে সাহিত্য জনপ্রিয়তার আলোয় উজ্জ্বল হলেও মনের প্রশ্নে অনেক সময় সংশয়ের জন্ম দেয়। ক্ষণিকের করতালি পেতে গিয়ে গভীর চিন্তা দীপশিখা যেন ম্লান হয়ে যায়। সাহিত্যের চিরন্তন সৌন্দর্য কখনোই কেবল জনপ্রিয়তার মাপকাঠিতে ধরা যায় না। যে লেখায় সত্য, মানবতা ও শিল্পবোধের মিলন ঘটে, সেই রচনায় সময়ের পরীক্ষায় টিকে থাকে। অস্থায়ী খ্যাতি ক্ষণিকের ফুলের মতো, সুগন্ধ ফুরালেই তার মূল্যও ফুরিয়ে যায়। তাই জনপ্রিয়তার মোহ নয়, উৎকর্ষের সাধনাই হওয়া উচিত একজন সাহিত্যিকের প্রকৃত লক্ষ্য। কারণ কালজয়ী সাহিত্য জন্ম নেয় গভীর জীবনবোধ, সৃজনশীলতা, শিল্পমানের নিবিড় সাধনা থেকে। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে চিঠি পাঠিয়েছেন।
0: টেলিফোনে কেউ আছেন?
1: তিনি
0: জানিয়েছেন, মতামত জানিয়েছেন।
1: ফোনে কেউ আছেন? আমরা একটু দেখে নি।
0: নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? না, কোনোভাবে যোগাযোগ করতে অসুবিধে হচ্ছে। চলে যাই, সময় নষ্ট করব না, সময় খুব কম। সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে লিখছেন, বর্তমান প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রভাবে লেখালেখি অনেক সহজলভ্য হওয়ায় মানহীন লেখা দ্রুত ছড়িয়ে পড়ে, ভালো লেখাগুলো মাঝে মাঝে ভিড়ে হারিয়ে যায়। জনপ্রিয় সাহিত্যিক যেহেতু নিজেই সমাজভুক্ত, তাই তাঁর সাহিত্যের বড় অংশ জুড়ে থাকে সামাজিক বাস্তবতা। সাহিত্যে তিনি যে ভাষা ব্যবহার করেন সেই ভাষাও সামাজিক সৃষ্টি। জনপ্রিয় সাহিত্যিকের সাহিত্যের প্রেক্ষাপটে সমসাময়িক রাজনীতি, প্রযুক্তি এবং মানুষের জীবনচর্চা, আদর্শ, নীতি, মূল্যবোধ, মানসিক চেতনা, সামাজিকতা সবই প্রতিফলিত হয়। এমনকি প্রান্তিক মানুষের গল্প সেখানে বাদ যায় না, বেশ মুনশিয়ানের সাথে ফুটে ওঠে। তাই তাঁর লেখা সাহিত্য জনপ্রিয়তা অর্জন করে। আধুনিক সাহিত্য কিন্তু অনেক বেশি জীবনমুখী, বাস্তববাদী ও সাহসী। তাই এখন জনপ্রিয় সাহিত্য মানের দিক দিয়ে পিছিয়ে কথা বলতে পারবো না। আপনারা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, সুন্দর বলেছেন।
1: ঘড়ির কাঁটা এগোচ্ছে, সেই সাথে যেটুকু লেখা পড়া বাকি আছে সেটুকু পড়ে ফেলি। দীনেশ নস্কর কি বলছেন বালিরাজচন্দ্রপুর থেকে, সাহিত্যের মান ঠিক জায়গাতেই আছে, পাঠকের মন বদলে গেছে। কিছু পাঠক পুরনো মান্দাতার আমলের গল্পের মধ্যে থাকতে চাইছে না, এখন কি ঘটনা ঘটছে এরকম লেখা চাইছে। অধিকাংশ পাঠক পাঠিকা মোবাইলের মাধ্যমে দেখে নিচ্ছে, সেই জন্য হয়তো মনে হচ্ছে সাহিত্যের মানটা হারিয়েছে। আমাদের সময় এত লাইব্রেরি মাধ্যম ছিল না, লাইব্রেরি থেকে বই এনে পড়তে হতো। এখন একদিনে গল্পকে শেষ করা যাচ্ছে, দুনিয়া খুব গতিবেগে চলছে, তাই পাঠক পাঠিকারা যেখানে শর্টকাট হয় দেখে নিচ্ছে বা পড়ে নিচ্ছে। এর ফলে বই কেনা কমেছে, তাই মনে হচ্ছে সাহিত্য পিছিয়ে পড়ছে।
0: সঙ্গে কেউ রয়েছেন, চেষ্টা করব কথা বলার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
2: শুভ সন্ধ্যা, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, একটু সংক্ষেপে বলতে হবে।
2: দেখুন, আমরা আগে, আমার তো 60 বছর বয়স হয়ে গেল, আমরা সাহিত্য নিয়ে যখন মানে ইয়ে করেছি, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, তারপরে শরৎচন্দ্র।

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায়, বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
2: চল হ্যায় তো হম হ্যায়, আইয়ে ঘরোঁ অফিসোঁ মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়ে। रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
3: हंड्रेड पॉइंट वन एफएम गोल्डे एखुन समय हियार माझे। আগেই বলেছি আসছি হেয়ার মাঝে নিয়ে, থাকবো রাত বারোটা পর্যন্ত। স্টুডিওতে অনুপূর্বা আর সুস্মিতা।
4: সোমবার দিন মানে হেয়ার মাঝে আর রবীন্দ্রনাথের গান। এই গান প্রতিদিন থাকে, প্রতি মুহূর্তে থাকে, তবু মাঝে মাঝে বিশেষ কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আরও অনেক বেশি আমাদের কাছে, আমরা তার কাছে। আসলে বাঙালির আশ্রয়ই তো তিনি, তার সাথেই আমাদের চলা ফেরা, উঠা বসা, দিনের যে যাপন, সেই যাপনের একটা অঙ্গ হয়ে গেছেন তিনি। এই যে তিনি আমরা বলছি, এই মানুষটা দীর্ঘ জীবন, দীর্ঘ কর্মজীবন, যে সময় রবীন্দ্রনাথ ছিলেন সেই সময় 80 কিংবা 81 বছরের আয়ু কল্পনা করাও যেত না।
3: দেখি
4: তো সেখানে আমরা, আমাদের সৌভাগ্য, বাঙালির সৌভাগ্য যে আমরা দীর্ঘদিন তাকে পেয়েছি।

0: ফেলেই তার লেখার মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছি। এই মানুষটা কতভাবে আমাদের কাছে ধরা দিয়েছেন, তাই না? আজকেও কিন্তু একটু অন্যভাবে আমাদের কাছে ধরা দেবেন।
1: হ্যাঁ, মানে আমাদের কাছে তো রবীন্দ্রনাথ ঠাকুর মানে অনেক পরিচয়, সহজ পাঠের রবীন্দ্রনাথ, কাব্যছন্দের রবীন্দ্রনাথ, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ, জীবন স্মৃতির রবীন্দ্রনাথ, নোবেল জয় নাইট উপাধি ত্যাগের রবীন্দ্রনাথ, মানবতা জয় গানকারী রবীন্দ্রনাথ, সভ্যতা সংকটে উদ্বিগ্ন রবীন্দ্রনাথ, প্রকৃতি পূজারী রবীন্দ্রনাথ, জীবন প্রেমিক রবীন্দ্রনাথ, নৃত্যশিল্পী চিত্রশিল্পী কি নয়।
0: কিন্তু তবুও তার সম্পূর্ণ পরিচয় কি আমরা পেয়েছি? না, সত্যিই বোধহয় পাইনি। আসলে কবি নিজেই বলে গেছেন, তুমি মোর পাওনাই পরিচয়। তার সম্পূর্ণ পরিচয় পাওয়ার মতো জ্ঞান বোধ আমাদের সত্যিই নেই, সে ধৃষ্টতাও তো আমাদের নেই। তবুও মাঝে মাঝে মনে হয়, আচ্ছা রবীন্দ্রনাথকে কেবল পূজা প্রেম প্রকৃতি স্বদেশ পর্যায় এসব ভারী ভারী কথার অর্থ একেবারেই নয়। শুধুই গাম্ভীর্য বহন করে চলেছেন সারা জীবন, একটুও কি হাসি ঠাট্টা তামাশা চুটকি সরস কৌতুক এগুলো তার ছিল না? আসলে সব কিছুই তার ছিল, কিন্তু সব কিছুই খুব পরিশীলিত পরিমার্জিত, তাই না?
1: সবকিছু পরিচয়ের ঊর্ধ্বে, তিনি তো জীবন রসিক, জীবনের সব রস নিংড়ে নিয়েই তিনি বিশ্বকবি। তাহলে তিনি রসপ্রিয় কেন হবেন না? জীবনকে সরস ভঙ্গিতে না দেখলে তো এমন অতি সুন্দর কাব্য আসে না। অন্তরে একটা সরস মন অবশ্যই খেলা করত, তিনি তখন রসিক রবীন্দ্রনাথ।
0: সেই রসিক রবীন্দ্রনাথকেই কিন্তু আমরা আজকে খুঁজব, আমরা ছুঁয়ে যাব রাত ১২টা পর্যন্ত সুস্মিতা আর অনুপূর্বা আপনাদের সাথে রসিক রবির দু চার কথা নিয়ে। আজ আমাদের হিয়ার মাঝে আপনারা রয়েছেন আমাদের সাথে, আমরা বেশি বেশি করে গান শোনাব, গানের পর ফিরে আসব রসিক রবির কথায়।

0: রঙ্গ প্রিয়, রসিকতা প্রিয় কবিগুরুর কথা বলছি। খ্যাতিমোহন সেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু রবীন্দ্রনাথের প্রিয়তম সখা, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী, শান্তিনিকেতনের তিনি স্তম্ভ স্বরূপ একেবারেই। ষোড়শিক বটে, কবির সঙ্গে তার প্রায়ই চলত সরস আলাপ। রবির হাস্যরসের ধারায় নিজেকে পরিস্নাত করতেন তিনি। একবার হয়েছে কি, এক কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে সপসপে ভিজে খ্যাতিমোহন দাঁড়ালেন কবির সামনে। রঙ্গপ্রিয় রবীন্দ্রনাথ সেদিকে ভ্রুক্ষেপ না করে আবৃত্তি করে উঠলেন, ওই আসে অতি ভৈরব হরষে জলসিঞ্চিত খ্যাতি সৌরভ রবসে। বলা বাহুল্য, সেই ভেজা অবস্থাতেও কবির এই রসিকতায় খ্যাতিমোহন অট্টহাস্য করে উঠলেন।
1: ঠিক তেমনি কাছের মানুষদের সাথে এরকম তার রঙ্গ তামাশার উদাহরণ ছড়িয়েছে অসংখ্য। আরেকটা উদাহরণের কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের সর্বক্ষণের সঙ্গী অনিল চন্দ, তার মানে ওই পার্সোনাল সেক্রেটারি বলতে যা বোঝায় তাই ছিল, তার স্ত্রী রানী চন্দ খুব কাছের মানুষ কবির। কবি তখন একেবারে শয্যাশায়ী, হাঁটা চলা করতে পারেন না, বিছানায় আতশোয়া করে তার মুখ পরিষ্কার করে দেওয়া হচ্ছে। সেই প্রশান্ত সৌম্য উজ্জ্বল মুখে যন্ত্রণার ছাপ উঠে ফুটে উঠছে, কবি নিজেও ভালো করে সেটা জানেন। এরকমই এক সকালে অনিলচন্দ ঘরে ঢুকেছেন, কবিকে প্রণাম করলেন, কবি গম্ভীর মুখের দিকে তাকালেন, কবি ঠিক ততটাই গম্ভীরভাবে অনিলকে বললেন, এখনকার রবীন্দ্র রচনাবলীর মুখ্য সংস্করণের খবর কি? অনিলচন্দ সঙ্গে সঙ্গে রবীন্দ্র রচনাবলীর প্রকাশের বৃত্তান্ত গড়গড় করে বলতে শুরু করলেন। কবি সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন, তুমি সেই সিলেটি বাঙালি রয়ে গেলে দেখছি, আমি বলতে চাই আজ আমার মুখের অবস্থা কীরকম দেখছো। কবির এই রসিকতায় রাজবাড়ী অনিলবাবু জোরে হেসে ফেললেন। নিজের শারীরিক কষ্টকে যন্ত্রণাকে দূরে সরিয়ে রেখেও সেই মানুষটা যে এতটা রসিকতা করতে পারেন, মানে সেটা দেখেই সকলের হাসি অবাক লেগেছিল।
0: আর সবই আমাদের শিক্ষা দেয়, আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে জীবনে গিয়ে নিয়ে যেতে। শুনিনি আরো দুটি গান, পরপর ফিরছি রসিক রবীন্দ্রনাথকে নিয়ে।

0: রসিক রবীন্দ্রনাথ জীবনের যে কোনো পরিস্থিতিতে তার রসিকতা বোধ কিন্তু আমাদেরকে মানে আমাদের পথ চলার পাথেও হয়ে ওঠে, বহু ঘটনায় বিষয় আছে।
1: এই যে মম চিত্তে গানের মাঝে শুনছিলাম, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, তার জীবনটাও তো তাই। তার জীবনে যে কত শোক কত দুঃখ এসেছে তার কোনো মানে সীমা ছিল না, কিন্তু তারই মধ্যে রসিক রবি কিন্তু বেঁচেছিলেন এবং তার অজস্র উদাহরণ ছড়িয়ে আছে নানা জনের সাথে। ঠিক এরকমই একজনের সাথে আসি, রানীচন্দ, ওই যে অনিলচন্দ্র স্ত্রী। রানীচন্দ্রের উপর ভার ছিল কবির চোখে রোজ ড্রপ দেওয়ার। চোখে ড্রপ দিলে স্বাভাবিকভাবেই চোখ দিয়ে জল পড়ে। কবি রসিকতা করে একদিন বললেন, কি গো চক্ষুধাত্রী, তুমি তো ইতিহাসে অমর হয়ে থাকবে, যে কেউ একজন রবীন্দ্রনাথকে প্রতিদিন চোখের জল ফেলিয়েছে। এই বলে নিজেও রানীচন্দ্রের সাথে হেসে উঠলেন।
0: মুকুল দে বিখ্যাত চিত্রকর, কবির অত্যন্ত স্নেহের কিন্তু বিরসিক। তো মুকুল বিয়ে করলেন কিন্তু কবি বিয়েতে যেতে পারলেন না কোনো কারণবশত। মুকুল রেগে চলে গেলেন, বউকে নিয়ে কবির আশীর্বাদ নিতে গেলেন না। কবি ব্যাপারটা বুঝলেন, তাই একদিন সময় করে নিজেই নবদম্পতিকে আশীর্বাদ করতে গেলেন। মুকুলের রাগ পড়ল, বধূটি কবিকে প্রণাম করলেন, কবি নাম জিজ্ঞাসা করলেন, বধূটি বললেন বীণা। কবি মুকুলকে বলে উঠলেন, বীণা নিয়ে তুই কি করবি, বীণা লাগবে আমার, আমি কবি, জগৎ জুড়ে বীণা বাজানোই আমার কাজ। উপস্থিত সকলে হেসে উঠল, বধূর চোখেও সলজ্জ হাসি, শুধু বেরসিক মুকুল মুখ ভার করে রইল। খানিক পরে ব্যাপারটা বুঝে তবে সে হাসিতে যোগ দিল, এই না হলে রবীন্দ্রনাথ।
1: ঠিকই তাই, এরকম
0: আছে আরো অনেক
1: অনেক আছে। আমরা গান শোনাবো, তারপরে ফিরে আসবো আবার উদাহরণে।

0: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
1: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে।
0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
2: কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ঠিক রাত 9:58, হাতে একটুখানি সময়, কারণ ঠিক রাত 10:00 আমরা যাব সংবাদ বিরতিতে, ফিরবো রাত 10:10।
3: আমরা আজকে রবীন্দ্রনাথের রসিকতা নিয়ে কথা বলছি, মানে তার কাছের মানুষ, আত্মীয় স্বজন, তার ভীষণ প্রিয় যারা, তাদের সাথে জীবনের কত দুঃখ শোক তাপ বুকে চেপে রেখেও রসিকতায় ভরিয়ে তুলেছিলেন। এত বুড়ো তিনি কখনোই হননি যেদিন রসিকতাকে তিনি হাসি তামাশাকে ছ্যাবলামি বলবেন, নিজেই বলে গেছেন। আসলে খুব নান্দনিক সুচারুভাবে কিন্তু এগুলো করেছেন,
2: ভারী সরস অথচ বুদ্ধিমত্তার পরিচয় সেখানে,
3: তার পরিচয়
2: বুঝতে অনেকের অনেকটু সময় লেগেছে হয়তো, কিন্তু তারপর বুঝেছেন এমন রসিকতা করতে গেলেও ওই রবীন্দ্রনাথই হতে হয়। আর তিনি আমাদের শিখিয়েছেন, আমরাও ভেবেছি সূক্ষ্ম রসিকতা বোধ আমাদের মধ্যেও তৈরি করেছেন তিনি। আসবো এইরকম বহু উদাহরণ নিয়ে, নিশ্চয়ই আপনাদেরও অনেক কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে আপাতত সংবাদ বিরতিতে, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এক মহান দেশপ্রেমিক ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করেছেন, যিনি তার সমগ্র জীবন ভারতের সংহতির কাজে উৎসর্গ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার সুফল ভোগ করছেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ডক্টর অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 16 ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাঁকে অভ্যর্থনা জানানো হয়। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় ও ভারতীয় নৃত্য পরিবেশন সহ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরাও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সফরকালে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আকাশবাণীর সঙ্গে কথা বলার সময় প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, এই সফরের ফলে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

0: এবং বাণিজ্য বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সন্দীপন দাশগুপ্ত, জাকার্তা, ইন্দোনেশিয়া।
1: সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী 8 তারিখ অস্ট্রেলিয়া যাবেন। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে তিনি 10ই জুলাই যাবেন নিউজিল্যান্ডে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এমন শিক্ষার উপর জোর দিয়েছেন যা উদ্ভাবনের চেতনাকে বাড়িয়ে তোলে এবং এমন উদ্যোগের কথা বলেছেন যা দেশকে আত্মনির্ভর বানায়। ড মুখার্জির এই ভাবনায় বিকশিত ভারতের মন্ত্র গাঁথা রয়েছে। তিনি যে মাতৃভাষার শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছিলেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতিতে সেই স্থানীয় ভাষার শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখার্জি এক ভারতের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, তাই দেশের প্রতিটি মানুষকে শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার জন্য উদ্যোগ নিতে হবে বলে শ্রী মোদী উল্লেখ করেন।
2: ডক্টর মুখার্জি এক ভারত শ্রেষ্ঠ ভারত কে লিয়ে পুরি তরহ সে সমর্পিত থে, আর ইসলিয়ে জব দেশ মে দো বিধান দো প্রধান দো নিশান কি বাত হুই তো ডক্টর মুখার্জি নে ইসকা ভি জমকর বিরোধ কিয়া। উনহোনে দেশ কো মন্ত্র দিয়া, এক দেশ হে দুই বিধান দুই প্রধান এবং দুই নিশান, আমরা কখনো মেনে নেব না।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে বিজেপির সরকার গড়ে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবেশী দেশে হিন্দুদের সুরক্ষার জন্য সবসময় চিন্তা করেছেন। তার সেই অবদানকে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে। শ্যামাপ্রসাদ যে বীজ বপন করেছিলেন আজ গোটা দেশের মানুষ তার ফল ভোগ করছেন।
3: শ্যামাপ্রসাদ জি অনেক প্রকল্পকে উনোনে বিচার ভি রাখে और अपने छोटे से जीवन के अंदर उसको पूर्ण करने का प्रयास भी किया, मगर सबसे बड़ा काम किया, एक ऐसा बीज बोया भारतीय जनसंघ के रूप में जिसने भारत की सारी राष्ट्रवादी ताकतों को इकट्ठा किया और सांस्कृतिक राष्ट्रवाद की नींव डालने की काम किया, और आज उन्होंने बोया हुआ वो बीज एक वट वृक्ष बनकर পুরে ভারত মে ফল দেনে কা কাম কর রহা হ্যায়।
1: অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদের জন্যই ভারতে শরণার্থী হিন্দুরা আশ্রয় পেয়েছেন। এই কঠিন সত্যকে স্বাধীনতার পর কংগ্রেস, পরে সিপিআইএম এবং পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ভুলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, রাজনীতিবিদ শিক্ষাবিদ ড শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠান শেষে শ্রী শাহ আজই দিল্লি ফিরে গেছেন। দেশের বিভিন্ন অংশেও আজ যথাযোগ্য মর্যাদায় ড শ্যামাপ্রসাদের 125তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারত কেশরী শ্যামাপ্রসাদের জীবন ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি উৎসর্গীকৃত ছিল। তিনি আজ নতুন দিল্লিতে শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড মোহন যাদব আজ ভোপালের সাতগাদিতে ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্মার্ট শিল্প পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্যামাপ্রসাদ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নাগাল্যান্ডেও এই উপলক্ষে কোহিমায় বিজেপির সদর দপ্তরে উপমুখ্যমন্ত্রী ও বিজেপি পরিষদীয় দলের নেতা ওয়াই প্যাটন ড মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আজ সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের বিষয় সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আজ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ

0: ও নাগাল্যান্ড বেশ কিছু অবৈধ নথিপত্র এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেজর ইঞ্জিনিয়ার র্যাঙ্কে 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, লাদাখে প্রজেক্ট বিজয়াকা এবং যোজক প্রকল্পের কাজে ভুয়ো ক্যাজুয়াল শ্রমিকের নাম করে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগে মামলা দায়ের করে প্রতিরক্ষা মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শ্রী শাহ জানান, গত 5 বছরে সমবায় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্যে প্রশংসনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ কালো পোশাকে সজ্জিত হয়ে যোগ দিয়েছেন। পতাকায় মোড়া খামেনেয়ের কফিন নিয়ে তাঁরা সামিল হয়েছেন শোক মিছিলে। এদিকে ভারতের ইরানের দূতাবাস আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ায় ভারত সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে দুদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং মানবিক বন্ধন আরও দৃঢ় হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর ম্যাচে পর্তুগাল স্পেনের বিরুদ্ধে খেলবে। মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সফরের প্রথম পর্যায়ে আজ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছেন। দেশজুড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানে সেদেশের প্রাক্তন প্রধান নেতা প্রয়াত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য অনুষ্ঠানে অসংখ্য মানুষ যোগ দিয়েছেন। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: যেমনটা বলেছিলাম, সংবাদ বিরতির পর একটা গান শুনে আবারও ফিরে এলাম মূল অনুষ্ঠানে, হিয়ার মাঝে, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আজ আমাদের বিষয়
1: রসিক রবি। স্টুডিও প্রান্তে আপনাদের সাথে আমরা দুজন, সুস্মিতা, আমি অনুপূর্বা। সুস্মিতাদি, আমাদের পড়তে পড়তে কত উদাহরণ ছড়িয়ে আছে রবীন্দ্রনাথের এই রসিকতা নিয়ে।
0: যেমন একটা কথা বলি যে দীর্ঘকায় লোকেদের কোমরে ব্যথা প্রায় একটা স্বতঃসিদ্ধ অসুখ। তো তরুণ বয়সেই রবীন্দ্রনাথের কোমরে ব্যথা হতো মাঝে মাঝে। একবার পাহাড়ে বেড়াতে গেছেন, কিন্তু তখন কোমরে ব্যথা। ভাইজি ইন্দিরাকে সে ব্যথার কথা জানিয়ে চিঠি লিখলেন, লিখছেন হৃদয়ে ভেঙে গেলে লোকের সান্ত্বনা লাভের জন্য পাহাড়ে বেড়াতে আসে, কিন্তু কোমর ভেঙে গেলে নিজের কষ্টকে নিয়ে রসিকতা করছেন। এই কোমরের কথা যাকে বলি সেই হাসে, কারোর করুণ আকর্ষণ করে না। কোমর ভাঙা যেন হৃদয় ভাঙা অপেক্ষা কোনো অংশে কম, তাই কাউকে বলতে চাই না কোমরের জন্য করুণা। লিখছেন, আমার কোমর আমারই কোমর, বেচিনি তো তাহা কাহারও কাছে, ভাঙাচোরা হোক যা হোক তা হোক, আমার কোমর আমারই আছে।
1: ঠিক এরকমভাবেই সুহৃদ শ্রীশচন্দ্র মজুমদারকে চিঠিতে লিখছেন, আমার কোমর ছাড়া পৃথিবীতে আর সমস্ত মঙ্গল। যে রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে উদ্বিগ্ন হন, সে রবীন্দ্রনাথ নিজের শারীরিক সংকটে উদ্বিগ্ন হবেন এমনটা তো নয়, তাকেও কিন্তু রসিকই করে তুলেছেন। তারপর আরেকটি উদাহরণ আছে,

0: আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে উঠে এলো এক পাঁচকড়ির কথা। সে নাকি রবীন্দ্রনাথের নামে উল্টো পাল্টা রুটিয়ে বেড়াচ্ছে। আশুতোষবাবু উদ্বিগ্ন হলেন। রবিবাবু পাঁচকড়ির বিরুদ্ধে মানানহীন মামলা না করলে আর চলছে না। কবি শান্ত স্বরে বললেন, আহা, এত উদ্বিগ্ন হবার কি আছে? ওর বাবা মাই ওকে পাঁচটি কড়ির বেশি মূল্য দেয়নি, আপনি ওকে এত মূল্য দিতে যাচ্ছেন কেন?
1: এই রসবোধ বা নিজেকে নিয়ে এই হালকা চালে কথাবার্তা একটা জীবন শৈলী কিন্তু।
0: ঠিকই তাই।
1: এই রসিকতা বোধ হয়তো সকলের থাকে না, কিন্তু রবীন্দ্র জীবন চরিত পড়ার মুহূর্তে এই সব গল্পে নিজেদেরকে তো খুঁজে নিতে পারি। পারি তো রসের ভাণ্ড না হোক পেয়ালা ভরে নিতে।
0: ঠিকই তাই। এই যে তুমি বলছিলে যে এই রসবোধ কথাবার্তা জীবন শৈলী সবার থাকে না, সেটা তো থাকেই না। থাকে না বলেই তো তাঁর ছিল, আর তিনি রবীন্দ্রনাথ, তিনি বিস্ময় আমাদের কাছে। একটা কথা মনে পড়ে গেল, এই দেখো জুলাই মাস, জুলাই মাস মানেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ছেড়ে শেষবারের মতো কলকাতায় চলে আসার মাস। তো শেষ যখন আসছেন, সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ইন্ডিয়ান রেলওয়ে থেকে, একটা আলাদা সেলুন কারের ব্যবস্থা, মানে কবির তখন শরীর একেবারে 81 বছর, মানে আর মৃত্যুর 10-15 দিন আগে। তো সারাদিন ওখানে বোলপুর থেকে পরিশ্রম করে আসবেন, মানে পুত্রবধূ রথীন্দ্রনাথের স্ত্রী প্রতিমা দেবী চিরের একটা খুব সুন্দর গলা চিরে মাখা মতো মণ্ড করে দিয়েছিলেন। তো বেশ কিছু আত্মীয় স্বজন নিয়ে আসছেন কবিকে, চিরের মণ্ডটাও খাওয়ানো হয়েছে। তো মাঝে জিজ্ঞাসা করা হয়েছে যে বাবা মশাই কীরকম লাগছে, শরীর কেমন লাগছে? ওই অবস্থাতে শরীরের কষ্ট, যিনি প্রায় জীবন মৃত্যুর একদম শেষ সীমায় পৌঁছে গেছেন, তিনি রসিকতা করে বলছেন, এই তো বেশ ভালো আছি, মণ্ড খেতে খেতে আসছি না বলে বলছেন, এই তো বেশ ভালো আছি, মুন্ডু খেতে খেতে গোটা রাস্তা আসছি। মানে কল্পনাই করা যায় না কোথায় তার রসবোধ, সেখানে জীবনটাই মস্ত বড়। আসলে বেঁচে থাকাটার অর্থকেই তিনি ধরতেন, এই জন্য তিনি সবসময়ই রসিক।
1: এই জীবনের কথাতেই আসবো, এই মহাজীবনের কথাতেই আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে।
2: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
3: জল হ্যায় তো হম হ্যায়। আইয়ে ঘরো অফিসো মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক আপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে। ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।

0: আরো আরো অনেক কথা আছে, অনেক গল্প আছে। গল্প মানে একেবারেই কবিগুরুর জীবনের গল্প, নানান মানুষের সঙ্গে নানান সাক্ষাতে তার সেই রসবোধ যে উঠে আসা, সেই সমস্ত মানুষদের থেকে পাওয়া তথ্য থেকেই আমরা সেই সমস্তই তুলে ধরছি আপনাদের কাছে। একবার এইচপি মরিস সাহেব, যিনি বম্বের মানুষ, জাতিতে পারসি, লম্বা রোগা ফর্সা, মানুষটা খুব সরল, বাংলা শেখার খুব আগ্রহ, নতুন কোনো শব্দের ব্যবহার শুনলেই টুকে রাখেন এবং নিজে ব্যবহার করার চেষ্টা করেন। একদিন এক শিক্ষককে দেখে ব্যাটা ভূত বলে চিৎকার করে উঠলেন। তিনি মরিসকে চিনতেন, তাই বুঝলেন সংবর্ধনার আতিশয্যের পিছনে বাংলা শিক্ষায় অতি উৎসাহ। তাকে বুঝিয়ে বললেন তিনি নিজে এই বিষয়ে কিছু মনে করবেন না, কিন্তু অন্য লোককে সম্বোধন করলে তার মেজাজ চড়ে যেতে পারে। কেন কেন, পুরাতন ভৃত্য কবিতায় কথা দুটো আছে, এ তো আদরের সম্বোধন। একা থাকলে মরিস গুনগুন করে গানের সুর ভাজতেন। একদিন বললেন, গুরুদেব চিনির ওপর খুব ভালো গান লিখেছেন, গানটা তুমি জানো না, তাহলে শোনো। এই বলে সুর তুলে গাইলেন, চিনি গো চিনি ও গো বিদেশিনী। তারপর ব্যাখ্যা করলেন, যখন বিলিতি চিনি সমুদ্র পার থেকে আসতো তখন এই গান লেখা। তারপর যোগ করলেন, গানটা বড় মিষ্টি, চিনির উপরে যখন লেখা মিষ্টি না হয় উপায় কি। মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি পড়াতেন। এইচপি মরিস প্রসঙ্গে সৈয়দ মুস্তাবা আজিল মনোজ্ঞ রচনাও আছে। ভৃত্য বনমালীকে কবি একদিন ফরমাস করলেন চট করে এক কাপ চা করে আনতে। তার গদায় লস্করি চাল, চা আনতে দেরি হচ্ছে। কবি বিরক্ত হয়ে বললেন, চা কর বটে, তবে সুকর নয়।
1: এইরকম যে কত উদাহরণ ছড়িয়ে আছে। আরেকটা কথা বলি, রবীন্দ্রনাথ তখন সবে কৈশোরে পা দিচ্ছেন। একদিন তার বন্ধুকে বললেন, জানো ব্রাহ্ম সমাজ লাইব্রেরির পুরনো বই ঘাটতে ঘাটতে ভানুসিংহ নামের এক মৈথিলি কবির পোকায় কাটা পুঁথি পেলাম। এই দেখো, আমি তার কয়েকটা কবিতা নকল করে এনেছি। এই বলে রবীন্দ্রনাথ কবিতাগুলো পড়ে শোনালেন। বন্ধু তো শুনে অবাক, আরে চমৎকার কবিতা, এগুলো বিদ্যাপতি চণ্ডীদাসের লেখার থেকেও ভালো, আমাকে এগুলো দাও। অক্ষয়বাবু খুশি হয়ে এগুলো পুরনো কবিতার নতুন সংকলনে ছাপিয়ে দেবেন। কিশোর রবীন্দ্রনাথ তখন লজ্জিত হয়ে বললেন, আসলে এগুলো আমারই লেখা, এই দেখো তার খসড়াগুলো। যাই হোক, কবিতাগুলো ভানুসিংহ নামেই ভারতী পত্রিকায় ছাপা হলো। সকলে পড়ে প্রাচীন কবি ভানুসিংহের নামেই প্রশংসা করতে লাগলো। শুধু পরিচিত কয়েকজন জানতেন কবিতাগুলো 15 বছরের একটা ছেলের লেখা, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

0: গহনে কুসুম কুঞ্জম আছে, এমনই ফুলের ভরা কাঁটায় ভরা জীবনেও। কিন্তু রসিকতা কোথাও হারিয়ে যায়নি কবির মন থেকে। একটা ছোট্ট গল্প বলি। একবার গান্ধীজি শান্তিনিকেতনে এসেছেন, রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একসঙ্গে বসে ব্রেকফাস্ট খাচ্ছেন। তো গান্ধীজির জন্য বিশেষ ব্যবস্থা, উনি দুধ দিয়ে পরিচ খাবেন। রবীন্দ্রনাথ বরাবর ব্রেকফাস্টের সময় লুচি খেয়ে থাকেন,
1: হ্যাঁ,
0: তার জন্য যথারীতি লুচি এলো। গান্ধীজি গম্ভীর হয়ে রবীন্দ্রনাথকে বললেন, গুরুদেব জানেন আপনি কি খাচ্ছেন? কেন লুচি? ও বিষ। গুরুদেব হেসে বললেন, হবে হয়তো, তবে খুব ধীরে কাজ করে, আমি তো ছোটবেলা থেকে লুচি খেয়ে আসছি।
1: শান্তিনিকেতনের শিক্ষক নেপাল রায় হঠাৎ একদিন গুরুদেবের কাছে এসে একটা চিঠি পেলেন। কি লেখা চিঠিতে? কাল বিকেলে আমার এখানে এসো ও চা পান করে দণ্ড নিও। চিঠি পেয়ে নেপালবাবু একটু অবাক হলেন। কি এমন অন্যায় করেছেন যে রবীন্দ্রনাথ তাকে শাস্তি দেবেন? রায়মশাইয়ের মুখ চোখ একেবারে শুকিয়ে এইটুকু হয়ে গেছে। যাই হোক, পরের দিন যথাসময়ে উপস্থিত হয়েছেন, কোথায় না উত্তরায়ণে গিয়ে রবীন্দ্রনাথের সাথে দেখা করলেন। রবীন্দ্রনাথও তার স্বভাব সুলভ ভঙ্গিতে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা চালাতে লাগলেন। চায়ের সাথে লোভনীয় খাবার এলো। নেপালবাবু ভোজন রসিক, কিন্তু খাবেন কি? মনের মধ্যে শুধু একটা ভয় লুকিয়ে আছে। চিঠিতে যে লিখেছেন দণ্ডের কথা, কি জানি কি দণ্ড পেতে হয় আজ। অনেকক্ষণ গল্প গুছবের পর বেশ খানিকটা রাত হলো। গুরুদেব শাস্তির কথা কিছুতেই বললেন না। একসময় নেপালবাবু উঠবেন, মানে দেখা করে এবার বাড়ি ফিরবেন। গুরুদেব তখন ভেতর থেকে একটা মোটা লাঠি এনে বললেন, এই নাও তোমার দণ্ড, সেদিন যে এখানে ফেলে গিয়েছিলে তা একদম ভুলে গেছ। লাঠির গায়ে হাত বোলাতে বোলাতে মনের ভার হালকা করে নেপাল রায় সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন। এরকম অনেক আছে জানো তো, জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথের চোখের খানিকটা সমস্যা হয়েছিল। তো ওনার ছোট মেয়ে মীরা তাকে বলছেন যে যেখানে শুতেন তিনি উত্তরায়ণের একটা ঘরে, বলছেন যে বাঁ দোরটা বড্ড জ্বালাচ্ছে। আর মীরা দেবী, প্রতিমা দেবী তারা খুঁজছেন যে সত্যিই কি কোথাও বাঁদর ঢুকলো। তারপরে বোঝা গেল বাঁ দোরটা, ওই বাঁ দিকের দরজাটার কথা বলছেন।

0: বড্ড জ্বালাচ্ছে গ্রীষ্মের দুপুরে, সেই জন্য ভীষণ গরম শান্তিনিকেতনে। ল্যাটেরাইট মাটি এখনও সেরকমই গরম পড়ে, অতটা দরজাটা বাঁ দিকের দরজাটা বন্ধ করে দিতে বলছেন, সেটাকে ওইভাবে বলছেন বাঁদরটা বড্ড জ্বালাচ্ছে, বড্ড জ্বালাচ্ছে, রোদ আসছে।
1: এরকম অনেক অনেক ঘটনা আছে।
0: দেখো এই যে জাগলারি
1: কথা, শব্দ নিয়ে
0: শব্দ খেলা খেলা, সেটা মানে ধরতে পারা যায় না সহজে।
1: একদম একদম। এই জাগলারি বললে বলে একটা মনে পড়লো, একদিন মৈত্রী দেবীকে রবীন্দ্রনাথ বললেন, আজ সমস্ত দিন যে দর্শন নেই, কোথায় ছিলে? একটা চৌকিতে নাম্বা হয়ে শুয়ে বালিশের ওপর চুল মেলে দিয়ে প্রবাসী পড়তে পড়তে লিদ্রা দিচ্ছিলে? লিদ্রা, আমি ঠিক করেছি এবার থেকে বনমালীর মতো বলবো নাম্বা। কতদিন থেকে ওকে বোঝাচ্ছি নাম্বা নয় লম্বা, কিন্তু যখন ও কিছুতেই শুনবে না তখন আমাকেই ওর ভাষাটা মেনে নিতে হবে।
0: সত্যি এভাবেই একটা জীবন, কিভাবে তিনি হাসিতে ভরে রেখেছিলেন বুকের কষ্ট চেপে।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

100.1 FM গোল্ডে এই মুহূর্তে কিন্তু আমরা আছি স্টুডিওতে অনুপূর্বা আর সুস্মিতা। আছে হিয়ার মাঝে নিয়ে, রবীন্দ্রনাথের গান নিয়ে, তাঁর কথা, তাঁর রসিকতা বোধই আজ আমাদের অনুষ্ঠানের মূল উপজীব্য। স্টুডিওর ঘড়ি বলছে সময় রাত 10:52:41, আর কিছুক্ষণের মধ্যে ঠিক রাত 11:00 থেকে 11:10 চলে যাব সংবাদ বিরতিতে। তারপর তো আসবোই রাত 12:00 পর্যন্ত আরও গানে আরও কথায়। তার মধ্যে শুনে নি আরও কিছু ছোট ছোট রসিকতার কথা। একদিন এক গায়ক এসে রবীন্দ্রনাথকে গান শোনালেন, অনেক গান হলো, পরম ধৈর্য সহকারে কবিতার গান শুনলেন।

0: গায়ক চলে গেলে বললেন, গান বটে, একেবারে মেশিন গান।
1: ভাবাই যায় না। আসলে রবীন্দ্রনাথের খাওয়ার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। থালার পাশে বাটি সাজিয়ে যখন তাকে খাবার দেওয়া হতো, এই বাটি থেকে ওটা, ও বাটি থেকে ওটা, একটুখানি চেখে চেখে দেখতেন, কোনো প্রচলিত রীতি মেনে খেতেন না। কবিরের প্রথাগত রীতিবিরোধী খাবারের কথা বিশ্বভারতী সে সময়কার অধ্যাপক নন্দগোপাল সেনগুপ্ত একদিন বললেন, আহার ব্যাপারে বিদ্যাসাগর মশায়েরও এরকম অভ্যেস ছিলেন। তিনি আগে দুধ মিষ্টি খেয়ে তারপর তেঁতো খেতেন। বিহারীলাল সরকারের বইতে কথা পড়েছি। রবীন্দ্রনাথ এ কথা শুনে মজা করে বললেন, তুমি দেখছি প্রত্নতাত্ত্বিকের পিসে মশাই, খুঁজে খুঁজে বার করেছ, এ তো জানতাম না। কোনোদিন হয়তো আমার কথাও তুমি আবার লিখে বসবে, তবে তাতে সুবিধা হবে এই যে লোকে বলবে বিদ্যাসাগর আর রবি ঠাকুরের অন্তত একটি বিষয় মিল ছিল, খেতে বসলে দুজনেরই বুদ্ধি শুদ্ধি লোপ পেত।
0: এবার বলি দীনবন্ধু অ্যান্ড্রুজের কথা। সে এক আপন ভোলা ভালো মানুষ, কারো সে কথা অজানা ছিল না। একবার তিনি কোথা থেকে ফিরে এসে বললেন, গুরুদেব, আপনার জন্য একটা সুন্দর উপহার এনেছি। তারপর একটা চমৎকার রেশমি চাদর দিলেন। কবি জিজ্ঞাসা করলেন, তুমি জিনিসটা কার কাছ থেকে হস্তগত করেছ? কবি অ্যান্ড্রুজকে চিনতেন, তিনি না বলে কয়ে অনেকে জিনিস নিতেন, ঠিক ইচ্ছাকৃত নয়, ভুলো মনেই এসব করতেন। তাই কবির মন্তব্য শুনে সবাই হেসে উঠলেন। অ্যান্ড্রুজ স্বীকার করলেন কবি ঠিক ধরেছেন। তারপর যোগ করলেন, কোথা থেকে সংগ্রহ করেছি তা কিছুতেই মনে করতে পারছি না, তাই ভাবলাম আপনাকে দিলে দোষ খণ্ডন হয়ে যাবে।
1: ঠিকই তাই। এবার বলি একটা মজার কথা, এই রবীন্দ্রনাথের যে পুরাতন ভৃত্য বনমালী কবি কিন্তু তার সাথে খুব রসিকতা করতেন। একদম গোদা বাংলায় বলতে গেলে মানে তার সাথে চটুল মজা করা, সবসময় পেছনে লাগা, যেটা সেরকম। তো কবি তখন মংপুতে, সাথে রয়েছেন খাস ভৃত্য বনমালীও। রবীন্দ্রনাথ একদিন বনমালীকে ডেকে জিজ্ঞাসা করছেন, হ্যারে তোর খাওয়া দাওয়া কেমন চলছে? আগে ভালোই চলছে, দিদিমণি আমায় রোজ দুধ খাওয়াচ্ছেন। বনমালী খুব চেষ্টা করতো যাতে ওর গায়ের রঙে একটু জেল্লা আসে। রবীন্দ্রনাথ জানতেন সে কথা, তো সে কথা জানতে পেরে বললেন, দুধ খাওয়াচ্ছেন কেন, তার চেয়ে দুধ মাখালে পারতেন, দুধ খেয়ে তো তোর রঙের কোনো পরিবর্তন দেখছি না। তো বনমালী স্বাভাবিকভাবে খুব লজ্জা পেয়ে গেলেন। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি।
0: একটা ছোট্ট আর একটা ছোট্ট ঘটনা বলে একটা গানে চলে যাই।
1: তো উদাহরণ ছড়িয়ে রয়েছে।
0: রবীন্দ্রনাথের তখন বয়স অল্প, শিলাইদহে থাকেন। হঠাৎ খবর পাওয়া গেল গ্রামে বাঘ এসেছে, তাকে শিকার না করতে পারলে শান্তি নেই। কোন ফাঁকে মানুষজনকে টুঁটি টিপে ধরে কে জানে। যতীন্দ্রনাথ ঠিক করলেন তার হাতে টিপ পরীক্ষা করবেন, চললেন শিকারে, সঙ্গে রবীন্দ্রনাথ। কিন্তু রবির হাতে কোনো অস্ত্র নেই। তিনি ভেবে দেখলেন, ভালোই হয়েছে, অস্ত্র হাতে থাকলে বাঘের চেয়ে তার নিজের ভয় বেশি। যাই হোক, কঞ্চির তৈরি ছোট মাচার উপর চড়ে বসলেন। হঠাৎ খেয়াল হলো জুতো জোড়াটা খুলে এসেছেন, অমনি মুষড়ে পড়লেন। অসভ্য জন্তুটা আক্রমণ করতে এলে যে দুঘাত জুতো কষিয়ে অপমান করবেন, সে পথ থাকলো না।
1: সত্যিই তাই।

0: সংবাদ বিরতির পর ফিরে এলাম গানে গানে। তারই গানে, তার কথায়, তার জীবন দর্শনে তাকেই স্মরণ করা, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের, তার সঙ্গীতকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। হিয়ার মাঝে স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি অনুপূর্বা আর সুস্মিতা, 100.1 FM গোল্ডে। বলছি, তার রসিকতার নানান উদাহরণ।
1: সত্যি তাই, আসলে এই মানুষটাকে অনেক সময় আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেবতা বানিয়ে ফেলি। তিনি যে রক্ত মাংসের মানুষ, তার দুঃখ আছে, কষ্ট আছে, খিদে আছে, লালসা আছে, এই লালসা জীবনে বেঁচে থাকার লালসা সব কিছুকে জয় করে, রঙ্গ রসিকতা তামাশা সব কিছু আছে, কিন্তু তারই মধ্যে একটা খুব সুচারু নান্দনিক বোধ, তাই না?
0: একদম
1: ভাবাই যায় না, এরকম পরতে পরতে ছড়িয়ে থাকা তার জীবনের কত রসিকতা নিয়ে কিন্তু আজ এই হিয়ার মাঝেতে রসিক রবি। আমরা অনেকটা পথ হেঁটেছি, রাতও কিন্তু অনেকটাই হয়েছে, 11:15, কিন্তু আমাদের নির্ধারিত সময় রাত 12:00 পর্যন্ত আমরা সঙ্গে থাকব এবং প্রচুর রবীন্দ্রনাথের উদাহরণ আছে। সত্যি কথা বলতে গেলে সুস্মিতা দি, রাত কাবার হয়ে যেতে পারে।
0: একদম, একটা অনুষ্ঠানে বসে এই তো শেষ করাই যাবে না।
1: একদমই তাই।
0: একটা বলি, কবিত্ব তার ভৃত্য উমাচরণের সঙ্গে প্রায়ই ঠাট্টা তামাশা করতেন, সবচেয়ে মজার ঘটনাগুলো বোধহয় সেখানেই। তো সে হঠাৎ মারা গেল, তার জায়গায় বহাল হলো সাধু। সে কাজে কর্মে চটপট, তবে গম্ভীর প্রকৃতির, মেশিনের মতো কাজ করত, কিন্তু মনিবের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। রবীন্দ্রনাথ তার কাজে খুশি হলেও গোমড়ামুখ স্বভাব কবির পছন্দসই ছিল না। একদিন ক্ষিতিমোহন সেন কবিকে জিজ্ঞাসা করলেন, আপনার নতুন ভৃত্যটি কিরকম? কবি উত্তর দিলেন, আর বলেন কেন মশাই, ও কি আমার ভৃত্য? যা গম্ভীর, মনে হয় আমার গার্জেন। কথা তো শুনতে পাই না, তবে যখন শুনি গর্জন শুনি।
1: তার যে স্নেহের মানুষেরা ছিলেন সে তালিকায় অনেকেই, তালিকা দীর্ঘ আমরা জানি, সে তালিকায় ছিলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং অবশ্যই তার স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ বা রানী মহলানবিশ। তো রবীন্দ্রনাথ বিদেশে যতবার গেছেন ইউরোপ ভ্রমণে, রানী মহলানবিশ গেছেন, প্রশান্তচন্দ্র মহলানবিশ গেছেন। এইরকম একদিন সবাই মিলে বাইরে বেড়াতে গিয়ে কেনাকাটা করছে, সবাই কেনাকাটা করছে জিনিসপত্র। রবীন্দ্রনাথ লক্ষ্য করলেন যে নির্মল কুমারী মহলানবিশ, মানে প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ত্রী, দোকান থেকে বেশ বড় বড় কাঠের হাতি কিনছেন। তো গুরুদেব নির্মল কুমারীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত হাতি কিনছো কেন? নির্মল কুমারী বললেন যে উনি এ ধরনের হাতি পছন্দ করেন, উনি মানে হচ্ছে প্রশান্তচন্দ্র, এ ধরনের হাতি পছন্দ করেন। কবি এতটাই রসিক মানুষ, কি করলেন শোনো ব্যাপারটা। নির্মল কুমারী কিন্তু বেশ একটু স্থূলকায়া, মানে চেহারা ভারী সারি এবং হালকা শ্যামবর্ণ। কবি অমনি চট করে নির্মল কুমারীর দিকে তাকিয়ে বললেন, ও আচ্ছা, উনি বোধহয় হাতি ভালোবাসে, এতক্ষণে বুঝতে পেরেছি প্রশান্তর কেন তোমাকে এত পছন্দ। বুঝেছ, মানে ওই আবলুস কাঠের হাতির সাথে কখন যে উনি, দেখো রানী মহলানবিশকে খুব স্নেহ করতেন, হ্যাঁ খুব স্নেহ করতেন, এবং প্রশান্তচন্দ্রও খুব স্নেহ করতেন। কত উদাহরণ ছড়িয়ে আছে, যে আলিপুরে যে আমাদের হাওয়া অফিস আছে, সে নাম তো রবীন্দ্রনাথেরই দেওয়া, ওখানে যখন প্রশান্তচন্দ্র মহলানবিশ চার্জে ছিলেন, তো রবীন্দ্রনাথ প্রায় চলে আসতেন এই বর্ষাকালে, একটা টেবিলে লিখতেন, গাছের গুঁড়ি সেখানে

0: বসে, সেই টেবিল, অবজারভেটরি টেবিল এখনও রাখা আছে। তো তাদের বাড়ি আম্রপালি, যেটা বড়ানগরে। আমরা জানি যে নিঃসন্তান ছিলেন প্রশান্ত আর রানী মহলানবিশ, তাদের কত স্নেহ। কিন্তু দেখো, তারই মাঝে মাঝে কিন্তু ওই পেছনে লাগা, যাকে বলে একেবারে সহজ বাংলায়, ঠিক সেরকমটা করতেন।
1: আর একটা বলি, ঠেকায় পড়ে অনিল কুমার চন্দকে একবার তাসের দেশে অভিনয় করতে হয়।
0: হ্যাঁ,
1: রুইতনের একটুখানি মাত্র কথা, অনিল কুমার আপত্তি তুললেন, কারণ কয়েকটি কথায় তাঁর সিলেটি টান,
0: ওই ম্যাগ।
1: হ্যাঁ, তো রিহার্সালের সময় মেঘকে বলতেন ম্যাগ, মেঘ বলতে পারতেন না, ম্যাগ।
0: মানে বনমালীও এরকম বলতো কিন্তু, না?
1: সবার হাসাহাসি। রবীন্দ্রনাথ মেঘের বদলে জুড়ে দিলেন কুয়াশা। সেই থেকে মেঘ কুয়াশা নিয়ে অনেক তামাশা করেছেন। একসময় অনিল কুমার আছেন, বনমালী একটা কেক নিয়ে হাজির হলো, বলে অমুক দিদিমণি করে পাঠিয়েছেন, আপনি একটু ক্যাক খান। কবি বললেন, ও আমার খেয়ে দরকার নেই, যারা ম্যাগ বলে তাদের ক্যাক খাওয়াও গে, বলে কেকের প্লেটটা অনিল কুমারের দিকে ঠেলে দিলেন।
0: ঠিকই তাই,
1: ওই অসাধারণ
0: অসাধারণ। এবং বনমালির সাথে কিন্তু খুব খুনসুটি, ভীষণ খুনসুটি এরকম করতেন। তো বনমালী যেহেতু ন বলতে পারতো না কিছু, সব কিছুতেই ল বলতো, তো বনমালীকে জিজ্ঞাসা করতো যে, বনমালী আমি কে বল, আমি কে, আমি দ্বারকানাথের লাতি, তাই না? আর বনমালী বুঝতে পারছে যে ও ন বলতে পারে না, সব কিছু ল বলে, বাবা মশাই এই জন্য ওকে ঠাট্টা করছে। বনমালী তো রবীন্দ্রনাথকে বাবা মশাই ডাকতেন, বল আমি দ্বারকানাথের লাতি, না?
1: আবার শুনিনি দুটো গান,
0: দুটো গান শুনে নি, তারপর রসিকতায় আবার ফিরবো।

0: রসিক রবি নিয়ে পথ হাঁটতে হাঁটতে আমরা অনেকটা এগিয়ে গেছি, তবু তারই মাঝে অনেক কথা বাকি থেকে যায়। আর যেটুকু বাকি থেকে যায় সেটুকু নিয়েই হিয়ার মাঝেতে আমরা রয়েছি আপনাদের সাথে, সুস্মিতা আর অনুপূর্বা। সুস্মিতা দি, আরও কত কথা রয়েছে যেখানে রবীন্দ্রনাথের রসিকতা কি নান্দনিকভাবে ফুটে উঠছে।
1: সুধীর বাঙাল।

0: কবির নিত্য সহচর সুধাকান্তের নামকরণ করেছিলেন বল্ডউইন, সে কথার উল্লেখ তো আছেই। আরও কখনো বা তাকে টাঁকশাল বলেও ডাকতেন। হ্যাঁ, তা সুধীর করকে বলতেন বাঙাল, তাকে নিয়েও ছড়াও বানিয়েছেন, সুধীর বাঙাল গেল কোথায়, সুধীর বাঙাল কই, সাতটা থেকে আমার মুখে নেই কথা, এই এই।
1: বাহ, দেখো এই কাছাকাছি মানুষেরা তার সান্নিধ্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকতেন, পাওয়ারই কথা। কিন্তু এই কাছাকাছি মানুষেরাও তার আরও কাছে আসতেন রসিকতার মাধ্যমে। ঘরোয়া মিষ্টি খেতে খুব ভালোবাসতেন রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনে থাকার সময় সেখানকার আশ্রম কন্যারা মেয়েরা মিষ্টি বানাতেন হাতে, গুরুদেবের জন্য নিয়ে আসতেন। তো একবার এক ভদ্রমহিলা কী করেছেন, পিঠে বানিয়ে কবির কাছে নিয়ে এসেছেন, দিয়ে গেছেন আশ্রমে। কদিন পরে দেখা হয়েছে রবীন্দ্রনাথের সাথে, আবার জিজ্ঞাসা করেছেন যে পিঠে কেমন খেলেন। তো যে পিঠেটা বানিয়ে দিয়ে গিয়েছিলেন, পিঠেটা খুব শক্ত হয়েছিল, সেটা আর কবি মুখের ওপর কিছু বললেন না, কিন্তু ছাড়লেনও না বলাটা। রবীন্দ্রনাথ যখন, তখন তো কিছু একটা সুর তাল ছন্দ লয়ে বলতে হবে।
0: হ্যাঁ,
1: তো পিঠেটা কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে উনি বলছেন তাকে, কাঠ কঠিন, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তাহার চেয়ে অধিক কঠিন তোমার হাতের পিষ্টক। মানে পিঠেটা শক্ত হয়েছে সেটাকেও বোঝানোর জন্য
0: এত সুন্দর,
1: এত সুন্দর।
0: একটা বলি মিউজিক্যাল কেমিস্ট্রি নিয়ে, শৈলজা রঞ্জন MSc রসায়নে প্রথম শ্রেণীতে প্রথম, পরীক্ষায় পাশ করেই শান্তিনিকেতনে চলে আসেন। রবীন্দ্র সান্নিধ্যের লোভ, তাছাড়া রবীন্দ্রসঙ্গীতে তাঁর প্রাণের টান, রীতিমতো গানের চর্চা করে গেছেন। একদিন রবীন্দ্রনাথ তার পেশা সম্বন্ধে প্রশ্ন করেন। শৈলজা রঞ্জন বলেন, কেন, আমি অধ্যাপনা করি। তা তো বুঝলাম, কিন্তু কোন বিষয়ে? কেমিস্ট্রি? না না, একটা নয়, দুটো মিশিয়ে বলবে। কার সঙ্গে কী মেশাবো? কেমিস্ট্রির অধ্যাপকের পক্ষে সেটা গুরুত্বপূর্ণ অপারেশন। রবীন্দ্রনাথ, হয় বলবে কেমিক্যাল মিউজিক, না হয় বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি।
1: ঠিকই তাই। 1926 সাল রবীন্দ্রনাথ ঢাকাতে গেছেন, সেখানে একটা নদীর মানে তুরাগ বোটে বসে আছেন। আমরা জানি যে বিভিন্ন নদীতে বিভিন্ন বোটে রবীন্দ্রনাথ ওখানে চলতেন, মানে পদ্মা নদীর জন্য পদ্মা বোট, আত্রাই, নাগর বোট, এরকম অনেক আলাদা আলাদা বোট ছিল। তো এরকমই তুরাগ বোটে আরামকেদার একদিন বসে আছেন, আর তাকে ঘিরে বসে আছে কয়েকটা মেয়ে। কবি ওদের বেদনায় ভরে গিয়েছে পেয়ালা, নিও হে নিও এই গানটা শেখাচ্ছেন। গান শেখানো হয়ে গেলে তিনি মজা করে হেসে বললেন, দেখো তোমরা যেন আবার গেও না, বেদনায় ভরে গিয়েছে পেয়ালা। মেয়েরা তো এরকম কথা শুনে খুব হাসতে লাগলো। কিছুক্ষণ পর তিনি অল্প মাথা হেসে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, ঢাকাই মেয়েরা দেখছি একেবারেই কাজের নয়, ঢাকাই মশারা কিন্তু বড়ই কাজের, কিরকম নিরলস পদসেবা করছে। মানে উনি যখন গান শেখাচ্ছিলেন অনবরত পায়ে মশা কামড়াচ্ছে, তো সেটাকেই বলার জন্য এইভাবে বললেন, ভাবাই যায় না।
0: এরকম আরো আরো আরো অনেক সংগ্রহ আছে আমাদের, নিজেরাই
1: সময় নেই, সংগ্রহ আছে সময় নেই,
0: সময় নেই আর গান শোনাবার বড় লোভ, শোনারও লোভ,
1: নিশ্চয়ই তাই।
0: চল যাই শুনি দুটো গান, তারপর আবার আসছি আপনাদের সঙ্গে এমন মজার মজার কথায়।

0: বলছিলামই যে গানের পরই ফিরবো আরো নানান ছোট ছোট গল্প নিয়ে, সময়টা বড় কম।
1: ঠিকই, কিন্তু কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করি, মানে টুকটাক করে যে উত্তেজনায়, যে স্পিরিটে আমরা ধরে রেখেছি রবীন্দ্রনাথের এই রসিকতা, সেগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে। রবীন্দ্রনাথ একবার তার জন্মদিনের সময় কালিম্পংয়ে মৈত্রী দেবীর অতিথি হয়ে আছেন। আমরা জানি যে জীবনের প্রায় শেষ পর্বে, যখন গরম, ভীষণ গরমের জন্য শান্তিনিকেতন আশ্রমে একদম নববর্ষের দিনই তার জন্মদিনের উৎসব পালিত হতো, হয়ে তারপর ছুটি পড়ে যেত দু তিন মাসের জন্য বিদ্যালয়ে। আর কবি তখন বিভিন্ন জায়গায় চলে যেতেন, কখনো আলমোড়া, কখনো কালিম্পং, মংপু, তো এরকমই কালিম্পংয়ে গেছে মৈত্রী দেবীর অতিথি হয়ে আছেন। একদিন পিয়ন কবির নামে অনেক ডাক সে সময় চিঠি দিয়ে গেল, তাতে জন্মদিন সংখ্যার পত্রিকা, জন্মদিনের শুভেচ্ছা, চিঠি, কাগজ, কবিতায় ভর্তি। কবি এদিকে মানে সেদিকে একবার তাকিয়ে মৈত্রী দেবীকে বললেন, তুমি একটাও কবিতা লিখলে না যে, কিছুদিন থেকে লক্ষ্য করছি তোমার ভক্তি অসম্ভব দ্রুত কমে যাচ্ছে, এই তো কাগজ কলম রয়েছে, চট করে হে রবীন্দ্র কবীন্দ্র বলে একটা কিছু লিখে ফেলো না, আমার নামটা ভারী সুবিধের, কবিদের খুব সুবিধা হয়ে গেছে, মিলের জন্য হাহাকার করে বেড়াতে হবে না, রবীন্দ্রের পর কবীন্দ্র লাগিয়ে দিলেই হলো। তো এরকম যারা খুব কাছের মানুষ তাদের সবসময় একটা, ধরো ওই পান যাকে বলে ইংরাজিতে, সেরকম একটা করছেন।
0: একবার বৈশাখ মাসে বহু সাহিত্যিক এসেছেন শান্তিনিকেতনে, সকলকে নানান মিষ্টি আর ফল পরিবেশন করা হচ্ছে। সুকুমার রায় একেবারেই ফল খাচ্ছেন না, রবীন্দ্রনাথের দৃষ্টি এড়ায় না। তিনি ঈষৎ তরল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সুকুমার, তুমি কি গীতার অনুশাসন পুরোপুরি মেনে চলছো? সুকুমার রায় প্রশ্ন শুনে সমস্যায় পড়লেন, কবি নিজেই ব্যাখ্যা করলেন, গীতা কোট করে বললেন, মা ফলেষু কদাচন, গীতায় শ্রীকৃষ্ণ বাণী দিয়েছে ফলের আশা না করে কর্ম করে যাও।
1: এই যে যেসব মানুষদের ভীষণ স্নেহ করতেন, প্রশান্ত চন্দ্র মহলানবিশের কথা বলেছিলাম, সুকুমার রায়ও কিন্তু এরকমই একজন, যে কবি ভীষণ স্নেহ করতেন তাকে। আরেকটা মজার ঘটনার কথা বলি, শান্তিনিকেতনে একবার এক বিখ্যাত ব্যক্তি এসছেন, তার সৌজন্যে রবীন্দ্রনাথ তার চিরাচরিত আলখাল্লা ছেড়ে গরদের ধুতি চাদর পরেছেন, তো তাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ওই রকম যেটা পরে থাকতেন জোব্বা মতো, কিন্তু বিশেষ যখন কোনো উৎসব হতো তিনি গুরুদেব গরদ এবং সিল্কের ধুতি পরতেন। তো রবীন্দ্রনাথকে ওই রকম সাজতে দেখে সবার খুব ভালো লাগতো। একদিন হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বললেন, জিজ্ঞাসা করলেন যে, সেদিন গুরুদেব ধুতি চাদরে আপনাকে যা সুন্দর দেখাচ্ছিল কি বলবো, আপনি ধুতি চাদর পরেন না কেন, ওতে আপনাকে বেশি মানায়, ওইসব না পরে আপনি আলখাল্লা পরে থাকেন।

0: কেন? কবি তখন হেসে বললেন, তোমরা তো আমাকে ওই রকম বাড়িয়ে বলো, ধুতি পরব কি, কত ল্যাঠা, কে কোঁচায় কে পাট করে, ওইসব দুঃখেই তো এই বালিশের ঢাকনাগুলো পড়ে থাকি।
1: এরপর আর একটা মজার কথা বলি।
0: হ্যাঁ,
1: দিলীপ কুমার রায়ের সঙ্গে মৈত্রী দেবীর প্রথম পরিচয় কালিম্পংয়ে।
0: হ্যাঁ,
1: যোগাযোগের সূত্র রবীন্দ্রনাথ। কবি পরিচয় করিয়ে দিলেন, ওহে দিলীপ, এই সেই মৈত্রী যে তোমার গান শুনতে চায়। তারপর মৈত্রীকে বললেন, এই সেই দিলীপ যে বান্ধবী বৎসল। অবশেষে দিলীপের দিকে চেয়ে বললেন, তোমাদের আলাপের সেতু হলাম আমি, কেবল দেখো আলাপ করতে এগিয়েও একটু রয়ে শোয়, সেতুটি বৃদ্ধ, বেশি দলন সইবে না।
0: ভাবা যায় তখনকার সময়ও এই ধরনের রসিকতা, এবং সেটা করছেন কে না, রবীন্দ্রনাথ করছেন। তিনি যে সময়ের থেকে কতটা এগিয়ে এটাই বোঝা যায়।
1: ঠিক,
0: আমরা একটা গান শুনে নি, কেমন?
1: একদম।
0: কি গান শুনবো? কিশোর কুমার।

0: সময় ক্রমশই এগিয়ে চলেছে, কম সময় অবশ্যই থেমে থাকে না, কিন্তু স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 11:49:33, অর্থাৎ রবি ঠাকুরের রসবোধের গল্পের সম্ভার নিয়ে খুব বেশিক্ষণ আর থাকা যাবে না।
1: না, কিন্তু কত যে রসবোধের সম্ভার রয়ে গেল তার থেকে বোধ হয় এক আছলা জলও তুলতে পারলাম না। যাই হোক, ছোট করে বলি, ওই যে পুত্রবধূ প্রতিমা দেবী খুব স্নেহ করতেন, এবং এই প্রতিমা দেবী ঠাকুর বাড়িরই মানে লতায় পাতায় আত্মীয় রবীন্দ্রনাথের। যাই হোক, তার বিদেশ ভ্রমণে অনেক বাড়ি পুত্রবধূকে নিয়ে গেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিদেশে গেছেন। একবার ভারতবর্ষের একটা শহরে নিমন্ত্রিত অতিথি হিসেবে ট্রেনে চলেছেন, পাশের কামরায় আছে শহরের অন্যান্য অতিথিরা। কোনো একটা স্টেশনে ট্রেন থামা মাত্রই ভক্তরা রবীন্দ্রনাথকে ফুলের মালাতে একেবারে ঢেকে দিয়েছেন। তো কবি ভক্তদের ভালোবাসায় ক্লান্ত হয়ে হঠাৎ একটা উপায় বের করলেন। গন্তব্যস্থলে তারা এসে পৌঁছতে তার ভক্তরা যেই কাছে আসলেন তিনি বলে উঠলেন, আরে আরে, তোমরা করছো কি, আমাকে তোমরা ফুলের মালায় ঢেকে দিয়েছ, আর পাশের কামরায় যে আমার ব্রাইড মাদার রয়েছেন, যাও যাও তাকে একবার গিয়ে নামাও। সবাই তো অবাক হয়ে গেছে যে ব্রাইড মাদার আবার কি, সেটা আবার ইংরাজিটাই বা কি ব্রাইড মাদার, কেউ কোনোদিন শোনেনি, আর সে বস্তুটাই বা কি, সবাই তো অবাক, ব্রাইড মাদারটা কে? রবীন্দ্রনাথ তখন ব্যাখ্যা করে বললেন যে বৌমা, ডটার ইন ল, সেটা বাংলায় বৌমা, আর ইংরাজিতে হলো বউ মা, ব্রাইড মাদার, ভাবাই যায় না।
0: একেবারে একটু অন্যদিকে যাই, রবীন্দ্রনাথ উত্তরায়ণের বারান্দার এক কোণে টেবিল পেতে লেখায় ব্যস্ত। এক সাঁওতাল মহিলা বাগানের ঘাস পরিষ্কার করে, সে সকালে যখন আসে দেখে কবি বসে আছেন, বিকেলে বাড়ি ফেরার সময়ও দেখে সেই টেবিলে বসে। মেয়েটা একদিন রবীন্দ্রনাথের কাছে এসে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোর কি কোনো কাজ নাই? সেই সকালবেলা কাজ করতে এসে দেখি তুই এখানে বসে আছিস, দুপুরেও দেখলাম তাই, এই সাঁঝের বেলা ঘর কে যাব, এখনো তুই এখানে বসে আছিস, তোকে কি কেউ কোনো কাজ দেয় না? কবি নিজেই ডেকে ডেকে সবাইকে গল্পটা বলতেন, দেখো সাঁওতালির কি বুদ্ধি, আমার স্বরূপটা ধরে ফেলেছে।
1: ঠিকই তাই, এরকম ছোট ছোট অনেক গল্প ছড়িয়ে আছে। আমরা দু একটা উদাহরণ দিয়ে পরপর দুটো গান শুনিয়েই, বর্ষার গান শুনে আজকের মতো বিদায় নেব।
0: একবার কোন এক পত্রিকা সম্বন্ধে কথা উঠতে কবি জানান তিনি একসময় পত্রিকার সম্পাদক ছিলেন। একজন জিজ্ঞাসা করে, অমুক কি সে সময় ওই পত্রিকার সহ সম্পাদক ছিলেন? কবি বললেন, সহ কি দুঃসহ বলতে পারবো না, তবে ছিলেন মনে হচ্ছে।
1: হ্যাঁ, এবার বলি যে নতুন বৌঠান মানে জ্যোতিদাদার স্ত্রী কাদম্বরী, রবীন্দ্রনাথের সাহিত্য প্রেম কতটা সেটা জানা ছিল, আর স্নেহের রবিকে সবসময় নানা রকম রান্না করে খাওয়াতেন। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে মাঝে মাঝেই কবি তার প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তীকে নেমন্তন্ন করে খাওয়ানো হতো। তো সেখানে কিশোর রবীন্দ্রনাথেরও ডাক পড়তো। একদিন খাওয়া দাওয়ার পর কাদম্বরী দেবী জিজ্ঞাসা করেছেন রবীন্দ্রনাথকে যে রান্না কেমন হয়েছে। তো তাতে তিনি উত্তর দিয়েছিলেন, পাক তো ভালোই হয়েছে, এখন পরিপাক হলে বাঁচি। হ্যাঁ, তো এই রকম কত শত উদাহরণ রয়েছে, এবং দেখো প্রত্যেকটা কথাতেই কি সুন্দর মানে নান্দনিক ব্যাপার, সেখানে কোনো চটুল
0: না।
1: তিনি প্রথমেই বলেছেন, কোনোদিন এত বুড়ো হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। এই ছ্যাবলামি দিয়ে কিন্তু তিনি তার রসিকতাকে কোনোদিন স্পর্শ করতে দেননি।

0: কথাটা,
1: এখানেই তো তিনি বিস্ময়, এখানেই তিনি রবীন্দ্রনাথ, তিনি দার্শনিক, তিনি ঋষি। আমাদের সময় ক্রমশ ফুরিয়ে আসছে, তাই তো?
0: একদমই, মনও খারাপ হয়।
1: মনও খারাপ হয়, কিন্তু কত কথাই না রয়ে গেল।
0: আসবো আবারও কোনো একদিন,
1: কোনো
0: তার,
1: হ্যাঁ,
0: তাকে তো নানাভাবে আবিষ্কার করার চেষ্টা করি এই দিনটা হিয়ার মাঝেতে, আবারও তার রসিকতা বোধের নানান উদাহরণ নিয়ে চলে আসব।
1: আমরা দুটো বর্ষার গান পরপর রেখে যাই আপনাদের জন্য। আমরাও ছিলাম অনুপূর্বা,
0: সুস্মিতা।
1: সবাই ভালো থাকবেন,
0: শুভরাত্রি।

স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12টা বেজে 35 মিনিট হয়ে 37 সেকেন্ড বেরোলাম আমরা। শুনছেন বাংলা ধ্বনিক গান, আর এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গান শুনছেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনিক গান সাজানো রইল শ্রোতা বন্ধুদের জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটেইলস বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। শুনছেন বাংলা ধ্বনিক গান। এতক্ষণ বাংলা ধ্বনিক গানে শুনছিলেন শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা ধ্বনিক গান শুনব শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে।

শুনছেন বাংলা ধ্বনি গানের শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা ধ্বনি গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গান শিল্পী ভূপেন হাজারিকা। শ্রোতা বন্ধুদের জন্য শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি মন ভালো করা বাংলা ধ্বনি গান রইল। এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণী কলকাতা।

এতক্ষণ আপনারা আধুনিক গান শুনছিলেন শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে। আধুনিক গানের এই শেষ পর্বে আমরা আধুনিক গান শুনব শিল্পী শিপ্রা বসু।

শুনলেন বাংলা ধ্বনির গানের শিল্পী শিপ্রা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি দুটো বেজে গেছে, তাই এখন সময় বাংলা ছবির গান শোনার। আজ শুরুতে আমরা শুনব ওগো বধূ সুন্দরী ছবি থেকে গান, শিল্পী বাবুল সুপ্রিয়।

সুন্দরী ছবি থেকে গান শুনছেন। পরের গানটি দ্বৈত কণ্ঠে বাবুল সুপ্রিয় এবং অলকা ইয়াগনিক।

0: ना पार्वे।
1: ए, केले पर भूख लग रहे?
0: ना बेगा,

0: শুনছেন বাংলা ছায়াছবির গান। এই মুহূর্তে আমরা গান শুনব ওপেন টিবায়োস্কোপ। এই ছবি থেকে প্রথম দুটি গানের শিল্পী উপল সেনগুপ্ত।
1: ওপেন টিবায়োস্কোপ

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এয়ার অ্যাপে শুনছেন বাংলা ছায়াছবির গান। এখন গান শুনছেন তানসেনের তানপুরা। এই ছবি থেকে পরের গানটির শিল্পী জিমুত রায়।

বাংলা ছায়াছবির গান। গান শুনলেন তানসেনের তানপুরা এই ছবি থেকে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 3টে বেজে গেল। এখন সময় নানা রঙের গানের। আজ নানা রঙের গানের শুরুতে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গান, এখন শুনবেন অতুল প্রসাদ সেনের গান, প্রথম শিল্পী অমিতা দালাল।

শুনলেন নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত আলোক চ্যাটার্জি, শুনবেন রাগ বৈরাগী, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে রতন নট্য। পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় খেয়াল, রাগ বৈরাগী।

পণ্ডিত আলোক চ্যাটার্জির পরিবেশনায় এতক্ষণ শুনলেন বৈরাগী রাগে খেয়াল। প্রভাতিতে এরপরে শুনবেন সারেঙ্গি, শিল্পী পঙ্কজ মিশ্র।

0: এতক্ষণ শুনলেন সারেঙ্গি টোড়ি রাগে, শিল্পী পঙ্কজ মিশ্র। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ভোর পাঁচটা বেজে দুই মিনিট, 107 মেগাহার্টজ এফএম রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপরতি, আজকের প্রথম শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। পরবর্তী শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে সুদেষ্ণা মিত্র।